0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম তরুণ বন্দ্যোপাধ্যায়ের গলায় পৃথিবী আমারে চায়। সত্যি তো পৃথিবী তো চায়, তাই তো আমরা ছুটতে বেরিয়ে পড়ি পৃথিবীর সঙ্গে সঙ্গে, যেন পাল্লা দিয়ে আমরাও ঘুরতে থাকি আকাঙ্ক্ষার পথ ধরে। আর এভাবেই আমাদের ছোট্ট থেকে বড়, বড় থেকে বুড়ো সবকটা পর্যায়ে ধীরে ধীরে ধীরে ধীরে আসতে থাকে। আসলে পৃথিবী ঘুরছে যে, তাই আমরাও আমাদের এই চলা, আমাদের ঘোরা, আমাদের এই ছোটা, তাকে যেন আর আটকাতে পারি না। আমাদেরও তার সঙ্গে মিলিয়ে ছুটতে হয়, ছুটতে হয়, ছুটতেই হয়। যাই হোক, বাবার পুরনো ডায়েরির ওই লেখাটা দেখেই একেবারেই যেন একটা কোথাও স্পার্ক করে গেল অরিন্দমের মনের মধ্যে, একটা অদ্ভুত যেন ঝলক। সত্যি তো বাবাও তো লিখে গিয়েছিলেন, আকাঙ্ক্ষা মানুষকে এগিয়ে নিয়ে যায়, কিন্তু নিয়ন্ত্রণহীন আকাঙ্ক্ষা মানুষকে শান্তি থেকে দূরে সরিয়ে নেয়। যার চাওয়ার শেষ নেই, তার দুঃখেরও শেষ নেই। এক গভীর উপলব্ধি জীবনকে ঘিরে। আর এই কটা লাইনই একেবারে অরিন্দমের জীবনের মোড় ঘুরিয়ে দিল। ও বুঝতে পারল সুখের জন্য নয়, চাওয়ার পেছনে ক্রমশ ছুটছে। ও কখনো বর্তমানকে উপভোগ করেনি, যা পেয়েছে তার জন্য কৃতজ্ঞ হয়নি। প্রত্যেকটা অর্জনের পরই নতুন অভাব তৈরি করে ফেলেছে নিজের মনে। এরপর থেকেই ও নিজের জীবন বদলাতে শুরু করল। ব্যবসা চালিয়ে গেল ঠিকই, কিন্তু অর্থকে জীবনের একমাত্র লক্ষ্য বানালো না। পরিবারের সঙ্গে ধীরে ধীরে সময় কাটাতে লাগলো, বা বলা যায় শিখল। গ্রামের স্কুলে দরিদ্র ছাত্রছাত্রীদের জন্য

একটা বৃত্তি চালু করল। বৃদ্ধাশ্রমে নিয়মিত সাহায্য করত এবং এইসব কাজগুলোর সঙ্গে যখন জড়িয়ে পড়ল, দেখল কি আশ্চর্যজনকভাবে ওর আয় আগের মতোই ছিল, কিন্তু মন অনেক বেশি শান্ত। কোথাও যেন একটা সুখের ছোঁয়া লেগেছে মনে। একদিন সে বন্ধু সুমনকে বলল, আজ বুঝতে পারছি সুখ জিনিসটা বাইরে কোথাও নেই, আমার নিজের মনের মধ্যেই ছিল। আমি শুধু সেই সুখকে খুঁজতে ভুল করেছিলাম আর ভুল জায়গায় ঘুরছিলাম, তাই মনে হতো সুখ আমার অধরা। বন্ধু সুমন মৃদু হেসে বলতো, আকাঙ্ক্ষা থাকবে, নিশ্চয়ই থাকবে, কিন্তু আমরা তার দাস হয়ে গেলে তো দুঃখ নিশ্চিত। আর সেই আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণ করতে পারলেই জীবনে শান্তি, পরম শান্তি। এই যে সুখের ছোঁয়া লেগেছে তোর মনে, তা এসেছে ওই নিয়ন্ত্রণের জন্য। সেদিন সূর্যোদয়ের লাল আভায় দাঁড়িয়ে অরিন্দম যেন অনুভব করে, পৃথিবীর সব থেকে বড় সম্পদ অর্থ নয়, সন্তুষ্টি। কারণ মানুষের প্রয়োজন সত্যিই সীমিত, কিন্তু আকাঙ্ক্ষা সীমাহীন। আর সেই সীমাহীন আকাঙ্ক্ষাই অনেক সময় জীবনের দুঃখের সব থেকে বড় কারণ হয়ে ওঠে। কোথাও যেন এই গল্পটা আমাদের এটাই শেখায়, আকাঙ্ক্ষা মানুষের একেবারে একটা অদ্ভুত উন্নতির পথে এগিয়ে নেয় ঠিকই, কিন্তু সে উন্নতি শুধুমাত্র আর্থিক উন্নতি নাকি মানসিক উন্নতি? যদি বলি আর্থিক উন্নতি কেবলমাত্র, তখন দেখা যায় কোথাও যেন একটা সীমাহীন আকাঙ্ক্ষা আর অযৌক্তিকতা পাশাপাশি মানুষের মন থেকে একসঙ্গে এই শান্তিটাকে কেড়ে নেয়। অযৌক্তিক বলছে এই কারণে, কারণ চলতে চলতে যে স্পিডে চলছেন সেই স্পিডেই চলতে ইচ্ছে করে, ব্রেন ওতেই নিজেকে সেট করে নেয়। আমরা সবাই বোধ হয় তাই করতে চাই, যেভাবে ছুটছে আরও আরও আরও আরও স্পিড বাড়াবো, কিন্তু সময় জীবন এরা বুঝিয়ে দেয় কেবল দৌড়লে হবে, পাদুরুকে বিশ্রাম দেওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে, একটু দাঁড়াতে হবে, একটু জিরোতে হবে, তবেই না আবার ছোটার শক্তি সঞ্চয় হবে। আমাদের বোধহয় আকাঙ্ক্ষাও এমনই, ও আমাদের উন্নতির পথে এগিয়ে দেয় ঠিকই, কিন্তু মাঝে মাঝে ওই অযৌক্তিকতা সীমাহীন আকাঙ্ক্ষার ওই যে একটা একসাথে হাত ধরে ছুটিয়ে নিয়ে চলা আমাদেরকে, এটা আমাদের মন থেকে শান্তি দূর করে দেয়, ক্লান্তি আনে, ভয় আনে, হারানোর এক অদ্ভুত উপদ্রব মনকে বিক্ষিপ্ত করে রাখে, অস্থির করে রাখে। আর তাই জীবন এভাবেই বুঝিয়ে দেয় সত্যিকারের সুখ আসে কৃতজ্ঞতায়, সংযমে আর সন্তুষ্টির মধ্যে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: গল্পটি কেমন লেগেছে এবার জানবো আপনাদের মতামত, আপনাদের ভাবনা হোয়াটসঅ্যাপে আর মেসেজে। খোলা রয়েছে 9903653992। এবার থাকছেন আপনারা মূল্যবান মতামত নিয়ে। দেখি প্রথমে মেসেজগুলো দেখতে শুরু করি। প্রথমে কে লিখছেন, হৃদয়ের এক গহীন বনে বৃষ্টি নামলো প্রাণে, হৃদয় বুঝি ভেসে চলেছে দূর আকাশের টানে, হারিয়ে যাবে মন আজ মেঘ পরিদের দেশে, হৃদয় আজ দিল পাড়ি স্বপ্নের উদ্দেশে, দু চোখ জুড়ে আজ শুধুই আলোর আনাগোনা, আলো হৃদয়ে ভরবো বলেই হৃদয় আনবো না। বাহ, কি সুন্দর করে লিখেছে পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে। সুপ্রভাত, খুব সুন্দর করে মনের কথাটি বলেছেন। বাহ, খুব সুন্দর, ভালো থাকুন, খুব ভালো থাকুন। এরপর কে লিখছেন, গুড মর্নিং ইন্দ্রাণীদি, টুডে অলসো আই এম হিয়ার এনজয়িং চিরন্তনি উইথ দ্য স্টোরি অফ ওভার এক্সপেকটেশন রেজাল্ট বাই ইউর সুইট প্রেজেন্টেশন ফ্রম রাজবন্ধু সরসোনা। গুড মর্নিং। আসলে আমাদের কখনো কখনো আমরা এটুকু জানতাম যে আকাঙ্ক্ষা আমাদের দুঃখের কারণ হয়, একদম ঠিক। কিন্তু সেই ভাবনাটার সঙ্গে সঙ্গে যদি আমরা ট্র্যাকটা একটু বদলাই, দুঃখ থেকে দান, প্রাপ্তি, সুখ পাল্টানো যায়। আর সে কথাই আজকে বলতে চেয়েছিলাম এই গল্পের মধ্যে দিয়ে। এবারে কি লিখছেন, শুক্রবারের ভোরে আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র জানাই গুড মর্নিং আপনাকেও। গুড মর্নিং ইন্দ্রাণী ম্যাম, আজ চাওয়া পাওয়ার চির বৈরিতা নিয়ে তোমার গল্প আর গানের পরিবেশনা খুব ভালো লাগছে। আজ গ্লোবাল এনার্জি ইন্ডিপেন্ডেন্স ডে, অল্টারনেটিভ এবং রিনিউয়েবল এনার্জির সঠিক প্রয়োগ, এই নিয়ে সচেতন ও সোহাগ সজাগ থাকা সুনিশ্চিত করা একান্ত জরুরি। আগামী দিনে আবার কথা হবে নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই। প্রত্যেক দিন আমরা যে, মানে প্রত্যেক দিন মানে প্রত্যেক শুক্র শনি রবি আমরা যে গল্পটা বলি, সেই গল্পের পিছনে তো একটা বার্তা থাকে। সেই

বার্তাটা আপনাদের কাছে কতখানি সমর্থনযোগ্য, আরও কি সেই বার্তার সঙ্গে আপনারা যোগ করেন ভাবনা, সেটাই তো আমরা জানতে চাই। খুব সুন্দর, ভালো লিখেছেন, গুড মর্নিং। এবার কি লিখছেন? ও আচ্ছা, কে লিখেছেন দেখি, ভুলু শাহ মধ্যমগ্রাম থেকে লিখেছেন। FM গোল্ডে চিরন্তনী শোনা যাচ্ছে না, এই রে তাই এরকম হয়েছে বুঝি। আচ্ছা আর কি লিখেছেন দেখি, গুড মর্নিং ইন্দ্রাণী দিদি। জীবনের দিনগুলোতে সবই থাকে, নানা রং সবসময় থাকে না, সোনার হরিণের জানি না ছুটে কোনো ফল হয় না, সোনার হরিণের পিছনে ছুটে কোনো ফল হয় না, এই বলতে চেয়েছেন তো। তখন মনে হবে তুই ফেলে এসেছিস কারে মন মন রে আমার, বাহ, তাই জন্ম গেল শান্তি পেলি না। ভুলু শাহ মধ্যমগ্রাম থেকে লিখেছেন। এই জন্যে আজকে গল্পটা না সত্যি সত্যি একটা টার্নিংয়ের দিকে নিয়ে গেলাম, এই কারণেই আমাদের চলতে চলতে আবার ভাবা উচিত, মানে পুনর্বিবেচনা। যেটা চেয়েছিলাম সেটা চেয়ে জীবন শুরু করলাম, কিন্তু চলতে চলতে যদি দেখি চাওয়া থেকে কোথায় যেন পাওয়াটা হারিয়ে হারিয়ে যাচ্ছে, সরে সরে যাচ্ছে, তখন কিন্তু আমাদের ভাবতে হয় নতুন করে।

এইভাবেই কিন্তু আমরা চেষ্টা করি আমাদের সমস্ত কিছু বলার, চাওয়ার এবং নতুন করে আবার ভাবার। এটাই কিন্তু আজকের গল্পে কোথাও যেন একটা অন্যরকম ভাবনা, সেটা বলার চেষ্টা করছিলাম। মানে আমাদের নতুন করে ভাবতে হবে, পুনর্বিবেচনা করতে হবে। আচ্ছা, এবার কে লিখছেন? ভোরের সাথে চিরন্তনী, শুভ সকাল দিদি ইন্দ্রাণী। প্রতি পর্বের মতো আজও শুনছি অরিন্দমের আকাঙ্ক্ষার গল্প। তবে আজ আমি হুগলি জেলা থেকে নয়, আজ আমি আছি শিলং মেঘালয়ের লিমিটেড বৃষ্টিমাখা পাহাড়ি পথে, একা ছাতা মাথায় হাঁটতে হাঁটতে। ওফ, অসাধারণ অসাধারণ! এরকম বৃষ্টি চলছে সেখানে আপনি শিলংয়ে, চারিদিকে শুধু ঝর্ণা ঝর্ণা। বলুন, লিখেছেন, নেই ব্যাংক ব্যালেন্স ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখবার মতো, নেই সেই দৃষ্টিভঙ্গি এক নজরে মানুষ চেনে যারা তাদের মতো, নেই তেমন কোনো পিতৃ পরিচয় গর্ব করার মতো, আছে শুধু নিজের চরিত্রের প্রতি বিশ্বাস আর ভরসা। তাই সঞ্চয় করি শুধু অভিজ্ঞতা আর একটু ভালোবাসা। খুব সুন্দর, খুব সুন্দর বলেছেন। লিখেছেন অভিজিৎ মণ্ডল, শশাপোতা খানাকুল, হুগলি থেকে। খুব সুন্দর লিখেছেন, খুব সুন্দর অনুভব এবং খুব সুন্দর আপনার এই ভ্রমণ। খুব ভালো করে বেরিয়ে আসুন, আনন্দে থাকুন। বাহ, আচ্ছা এরপরে কি লিখছেন দেখি। ভোরের সাথে চিরন্তনী, না কে লিখেছেন? আচ্ছা না, অভিজিৎ মিত্র, অভিজিৎ মণ্ডলের লেখাটা তো পড়লাম। আচ্ছা এবার একটুখানি হোয়াটসঅ্যাপটা দেখে নিই, কত টাইম? 5:49। আরে বাবা, এবার হোয়াটসঅ্যাপের পাতায় ঢুকে পড়ি। শুক্র শনি রবির ভোরে বাজে চিরন্তনী সুর, মনের আকাশ ভরে ওঠে নতুন স্বপ্নের নূর, মোটিভেশনের কথায় জাগে এগিয়ে চলার প্রাণ, মধুর গানে দূর হয়ে যায় ক্লান্তি আর অবসান। চিরন্তনী হোক প্রতিটি ভোরের অনুপ্রেরণার অবিচল আহ্বান। সৌভিক লিখেছেন ঢাকুরিয়া থেকে। বাহ, খুব সুন্দর বলেছেন, একদম এটাই তো হয় আমাদের। আর কি লিখছেন, একবারই লিখুন কেমন? অনেকে আছেন তো সবারটাই পড়তে হয়, সময় খুব টানাটানি হয়ে যায় শেষে। শ্রবণ সাথী ইন্দ্রাণী, সুপ্রভাত। নতুন আশা নিয়ে এলো আরও একটা নতুন সকাল, চিরন্তনীর গল্প গানে নিমেষে ফুরায় আলোময় এই উষাকাল। বাহ, উত্তর বাউলি থেকে লিখেছেন সুভাষ চক্রবর্তী। ছন্দের ছোঁয়া লাগছে আপনাদের সবার প্রাণে, বুঝতে পারছি। শুভ সকাল দিদি ভাই, সারাক্ষণ বৃষ্টি পড়ে যাচ্ছে, সাথে আছি শুনছি চাহিদা শুনছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে লিখেছেন শুভ সকাল। এবার কি লিখছেন, অরিজিৎ দাস অধিকারী, সেঁচুতি বিবেকনগর তেমাথানি সবং পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, বিশ্বকাপের নকআউট রাতে ভোরে চিরন্তনী, রিমঝিম ঝিম বাড়ি ধারা ইথারে অমোঘ মানি, সুধাকণ্ঠী সাথে চিরন্তনী, সপ্তাহে আজ শুরু, মন প্রাণ উঠছে ভোরে আকাঙ্ক্ষা কল্পতরু, চাওয়া পাওয়া আকাঙ্ক্ষা অরিন্দমের দিন, অল্পে তুষ্টি থাকার গল্প শুনছি সংযম বিন, বয়স সাথে আকাঙ্ক্ষা পূরণে সবই হলে ব্যর্থ, সেই রোগে গ্রাস করলে বাড়ে ভীষণ স্বার্থ। আচ্ছা, প্রেরণাদায়ক গল্পকথন সত্যি হৃদয় ছোঁয়া, সুরের ছোঁয়ায় প্রাণের দোলা আজকে বিশেষ পাওয়া, আকাঙ্ক্ষা সাথে মনের যোগ সবার বন্ধন হোক, ধরা থেকে সরুক সকল আকাঙ্ক্ষার এই শোক, স্যালুট তোমায় সুধাকণ্ঠী নতুনত্বের দিশা, এমনিভাবে ঘোঁচাও তুমি সকল অমানিসা, এখনো যারা আছেন দূরে আসুন এই আসরে, সাপ্তাহিক তিনটি দিন চিরন্তনী রংবাসরে। বাহ, থ্যাংক ইউ আপনাকে আমার হয়ে সবাইকে এরকম বলে দেওয়ার জন্য, প্রত্যেক দিনই বলেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবার কে লিখছেন, লিখছেন আজ প্রথম চিরন্তনীর আসরে অরিন্দমের গল্প শুনছি সুধাকণ্ঠী ইন্দ্রাণী ম্যাডাম উপস্থাপনায়। আচ্ছা, গানগুলো ভীষণ ভালো, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই, বিদ্যুৎ রায়, নিউ টাউন পাড়া, জলপাইগুড়ি। আচ্ছা, আজ প্রথম চিরন্তনীর আসরে মানে বলতে চেয়েছেন আজকে সপ্তাহের প্রথম চিরন্তনী। নিশ্চয়ই তাই, আপনি আমাদের নিত্য শ্রোতা, নিয়মিত শ্রোতা, খুব ভালো থাকুন, সুপ্রভাত। এরপর কে লিখছেন,
সুপ্রভাত দিদিভাই, আবারও এক নতুন ভোর, আবারও নতুন চিরন্তনী। চিরন্তনী সুরে গল্পে পেয়ে চলেছি এগিয়ে চলার প্রেরণা, সুপথের আলোর দিশারি। চিরন্তনী তুমি ভালো থেকো, আর আমাদের দিও মন শান্তির বাণী। আমাদের আজকের গল্প বেশ ভালো লাগলো। অরণদেবের মতো আমাদের সমাজে অনেকেই আছেন, চাই চাই শুধু চাই, দিনের শেষে তারা কি সত্যি শান্তিতে থাকে? মনে হয় না। তাই আমাদের চাহিদা লালসা লোভ থেকে দূরে থাকতে হবে যদি মনে শান্তি চাই। সৎসঙ্গে পুরোটা পড়তে পারলাম না, হ্যাঁ, 5:52 হয়ে গিয়েছে। সৎসঙ্গে স্বর্গবাস, তাই আমাদের সৎসঙ্গের প্রয়োজন। অর্জুন সিং তামিলনাড়ু থেকে, তাই সৎসঙ্গ নিয়েই তো চিরন্তনী আসে। খুব ভালো থাকুন। এবার লিখছেন কমলেন্দু দাস, বাঘাযতীন পার্ক, শিলিগুড়ি থেকে। সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, খুব ভালো গল্প গান আকাঙ্ক্ষা। কী চেয়েছিলাম, কী পেয়েছি আর কী পেলাম, এই আত্ম উপলব্ধি করাটা খুব জরুরি। খুব ভালো, সুস্থ থাকবেন, সকলকে শুভ সকাল, আপনাকেও অনেক অনেক শুভ সকালের শুভেচ্ছা। আকাঙ্ক্ষা সবার থাকে, কারো পূরণ হয়, কারো পূরণ হয় না, তবে চেষ্টা চালিয়ে যেতে হবে। অরিন্দমের গল্প ভালোই লাগলো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এবার কে লিখছেন, সময়টা একটু কম। হ্যাঁ, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, সপ্তাহের প্রথম চিরন্তনী। আজকের গল্প ও গান আর আপনার অসাধারণ উপস্থাপনা ভীষণ ভালো লাগলো। ভালো থাকবেন, মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখেছেন, আপনিও খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। আর লিখছেন শিবশঙ্কর সাঁতপুয়া গড়হরিপুর আর বিআর ভবন পশ্চিম মেদিনীপুর থেকে, রাত্রি শেষে ভোরের আলোয় শুক্রবারের চিরন্তনী, বৃষ্টি ভেজা সকাল, আজকে অরিন্দমের চাওয়া পাওয়ার গল্পে সুখ ও সুখের, দুঃখ ও সুখের সন্ধান পাওয়া যায়, একদম বেশ। এবার কে লিখছেন, সুপ্রভাত ইন্দ্রাণী দিদিভাই, আজকে আরও ছোটো করতে হবে, হ্যাঁ, 54 হয়ে গিয়েছে। প্রথমেই বলি, ওয়েদারের সাথে টাগ অফ ওয়ারে আমরা জয়ী হয়েছি, ফিরে পেয়েছি আমাদের সবার প্রিয় ইন্দ্রাণী দিদিভাইয়ের হৃদয়স্পর্শী স্বভাব সিদ্ধ ভঙ্গিতে সেই কণ্ঠস্বর। হ্যাঁ, খুব ভুগলাম গলা নিয়ে, অনেক ধন্যবাদ। মনে পড়ছে জগজ্জননী মা সারদা, সেই অমোঘ উক্তি, সন্তোষের সমান ধন নেই, সহ্যের সমান গুণ নেই। সাধন ঘোষ মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। এইবার লিখছেন বিমল কুমার প্রধান, বিষ্ণু কমলাকুঞ্জ, চণ্ডীপুর মঠ, চণ্ডীপুর, পূর্ব মেদিনীপুর থেকে। বাদরো দিনে মন উদাস করা আবেগে ইন্দ্রাণী দিদিভাইয়ের মন কাড়া জীবনবোধের গল্প কোথায় ছুটিয়ে নিয়ে চলে। আকাঙ্ক্ষাকে নিয়ন্ত্রণে রাখতে পারলে সুখের বৃত্ত রচিত হয়, মনে শান্তি বিরাজ করে আনন্দ পাওয়া যায়, একদম ঠিক বলেছেন। এবার লিখলেন চন্দন কুমার মাল দমদম থেকে, সুপ্রভাত দিদি, খুব সুন্দর গল্প, মন ছুঁয়ে গেল। তারপর লিখেছেন ধীরেন পাল মেদিনীপুর শহর থেকে, সুপ্রভাত ইন্দ্রাণী দি, বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা, বেশ ভালো লাগলো দিদি, থ্যাংক ইউ, ছোট্ট ছোট করে লিখেছেন, ভালো করেছেন। আর নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন, এখন বর্ষা হচ্ছে, বীজতলা ফেলতে যাবো, বা আপনি আপনার কাজ নিয়ে বেশ ব্যস্ত। সুপ্রভাত লিখছেন সুনীতা দত্ত গয়ের কাটা জলপাইগুড়ি থেকে, চাওয়া পাওয়ার মধ্যে সামঞ্জস্য না থাকে জীবন কখনোই সুন্দর হবে না, ঠিক বলেছেন। লিখছেন এবার উৎপল মাইতি বেহালা থেকে, রোজকার মতো আজও শুনলাম চিরন্তনী, ধন্যবাদ। এবার লিখলেন

মোহাম্মদ আকবর মোল্লা ভুসওয়াল জলগাঁও মহারাষ্ট্র থেকে, একদম সময় নেই জানেন তো, শুধু প্রাপ্তি স্বীকার করছি। অংশুমান কালী পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন খুব সুন্দর করে, একটু আগে আগে সেই আসলে সবারটাই পড়তে হয়, তো সময়টা না সত্যি কম হয়ে যায়। টপটপ বৃষ্টির শব্দ, ভিমেল হাওয়ায় জড়ানো মেঘলা সকালে, আনারুল ইসলাম রাজশাহী থেকে, অনেক ধন্যবাদ, আজকে প্রথম আপনাকে পেলাম, প্রতিদিন আপনাকে সঙ্গে চাই, কেমন, লিখেছেন ডিপি চ্যাটার্জি বাঁকুড়া থেকে। এবার কিন্তু আমাদের বন্দে মাতরম শুনে আজকের মতো চলে যাওয়ার পালা, আগামীকাল আপনাদের সঙ্গে থাকবেন উজ্জ্বল ভট্টাচার্য, আর একটু পরে আসবেন দেবারতী। এই মুহূর্তে বন্দে মাতরম।

আকাশবাণী কলকাতা। পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের সমুদ্র অথবা নদীতে যারা মাছ ধরতে যান, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে তাদের উদ্দেশ্যে এক সতর্কবার্তায় জানানো হয়েছে, 10ই জুলাই পর্যন্ত পশ্চিমবঙ্গ ও উত্তর উড়িষ্যা উপকূল এবং সংলগ্ন সমুদ্র এলাকায় ঘণ্টায় 35

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 এফএম গোল্ডে। প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।
2: প্রত্যেক দিন সকাল 6:10 মানেই 100.1 এফএম গোল্ডে শুরু হয়ে যায় আকাশবাণী কলকাতার বিশেষ এই প্রভাতী অনুষ্ঠান প্রভাত বিনা। আজকের প্রভাত বিনা অনুষ্ঠানে দেবারতি আপনাদের সকলকে জানায় স্বাগত। আশা করছি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং এই প্রচণ্ড গরমের যে দাবদাহ থেকে মুক্তির একটা উপায় আমরা গত কয়েকদিন ধরে দেখছি, সে বৃষ্টির জন্যেও আশা করি আপনারা অবশ্যই মানসিকভাবেও ভালো আছেন। আজকের প্রভাত বিনা অনুষ্ঠানে আবারও এক বিশেষ মানুষের কথা বলবো, তবে কার কথা সে প্রসঙ্গে আসছি গানের ওপারে। গানে গানে আপাতত রয়েছেন মনোময় ভট্টাচার্য, ফিরছি

শঙ্করাচার্যের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত দিয়ে শুরু হলো আজকের প্রভাত বীণা। প্রভাত বীণা অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে রয়েছে দেবারতী, আর আপনারা শুনছেন এই অনুষ্ঠানে আজ এক বিশেষ মানুষের কথা। জানিয়েছিলাম বলবো তার কথা, কিন্তু কে সেই মানুষটি তা বলিনি। সহজ করে একটু বলি যে আজ সেই মানুষটির জন্মদিন, আর এমন প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বদের স্মরণ করতে পেরে আমরা সত্যিই নিজেদেরকে ভীষণভাবে সৌভাগ্যবতী মনে করি। তার কারণ, আজকের এই প্রভাত বীণা অনুষ্ঠানে তার কথা স্মরণ করার সুযোগ পেয়েছি। যদিও একেবারে ছোটবেলায় যদি ফিরে যাই, তাহলে তাঁর কথা বা তার সৃষ্টির কথা স্মরণ করলে সত্যিই খুব যে আনন্দ হতো বিষয়টা তা একেবারেই কিন্তু নয়। নামটা বললেই আপনারা বুঝে যাবেন, আসবো সে কথায়। তবে একটুখানি তার জীবনের ছোট্ট গল্পে বরং আগে যাই। যার কথা বলছি সেই মানুষটা কলকাতায় এসেছিলেন একটু বড় বয়সেই, কলেজে ভর্তির সময়, এবং তিনি এসে উঠেছিলেন মির্জাপুর স্ট্রিটে, যেখানে তার বড়দা সত্যচরণ থাকতেন সেই মেসে। ইন্টারমিডিয়েট ক্লাসে ভর্তি হয়েছিলেন তখনকার রিপন কলেজ, যার বর্তমান নাম সুরেন্দ্রনাথ কলেজে। বর্ধমানের গুড়াপের ছেলে, ক্লাস সিক্স অবধি তার পড়াশোনা গ্রামের স্কুলে। পরে দুবছর 3 মাইল দূরে ভাস্তারা যজ্ঞেশ্বর স্কুলে তিনি পড়াশুনো করেছেন। রোজ এই 3-6 মাইল পথ হেঁটে তাকে যাওয়া আসা করতে হতো। আর যে সময়ের কথা বলছি, তিনি যখন ছোট, আজ থেকে 100 বছরেরও বেশি সময় আগের ঘটনা, কারণ তার জন্মসালই হচ্ছে 1893। তাহলে তিনি যখন একটু মাঝ বয়সী বলা যেতে পারে, অর্থাৎ ক্লাস সিক্সের পরের যে ক্লাসগুলো, সেই 3 বছরের কথা তখন আমি বলছি। সেই সময়টাতে গ্রামের রাস্তাঘাট কীরকম হবে সেটা সবাই বুঝতেই পারছেন। গরমের সময় মোটামুটি একদম শুকনো রাস্তায় এক পা ধুলো, আবার সেই রাস্তাতেই বর্ষাকালে হাঁটু পর্যন্ত ডুবে যাওয়া কাদা, আর শীতকালে বাড়ি ফিরতে ফিরতে ওই 3 মাইল দূর থেকে ফিরতে প্রায় বলা যায় সন্ধে গড়িয়ে যেত। এরকম একটা দিন সন্ধেবেলা, শীতকালের ঘটনাই বলছি, নির্জন পথে 3 মাইল হেঁটে তিনি ফিরছেন। হঠাৎ তিনি শুনলেন খটাস খটাস শব্দ। যত এগোচ্ছেন সেই শব্দও বাড়ছে, আর হঠাৎ করে এই শব্দ শুনে তিনি ভাবছেন নির্ঘাত ভূত। তখন তিনি করলেন কি না, পায়ের চটিগুলো খুলে দিয়ে একেবারে দৌড় যাকে বলে। তারপর বোঝা গেল সেই শব্দের রহস্য। পথে চলার সময় চটির মধ্যে ঢুকে যাচ্ছিল ছোট ছোট নুড়ি পাথর। পা ফেলতে ফেলতে

হওয়া ভৌতিক ঘটনা বা ভয়ের ঘটনা কেন এরকম খটাস খটাস শব্দ হচ্ছিল, সেই ঘটনা থেকেই তিনি নাকি পরবর্তীতে তার বইয়ের বিখ্যাত যে টাইম অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক, সেটার সূত্রপাত ঘটিয়েছিলেন। এই কথাটাতেই আশা করছি আমাদের শ্রোতা বন্ধুরা বুঝতে পারছেন যে কার কথা বলছি। ঠিকই ধরেছেন, কেসি নাগ বা কেশবচন্দ্র নাগের কথা বলছি। অঙ্কের গুরু এই মানুষটির জন্মদিন আজ। 1893 সালে বর্ধমানে জন্ম হয় 10ই জুলাই কেশবচন্দ্র নাগের। আজকের প্রভাত বীণা অনুষ্ঠানে তাঁকে নিয়েই কাটাবো পুরো সময়টা। আবারও একটা গানের ওপারে ফিরে এসে বলবো তাঁর জীবনের নানান কথা। এই মুহূর্তে গানে গানে শ্রাবণী সেন।

0: রাতের আলোয় রাঙা প্রভাত বীণা, প্রভাত বীণা শুনছেন 100.1 FM গোল্ডে। প্রভাত বীণা, প্রভাত বীণা 100.1 FM গোল্ডে।
1: আমার আপনার মতো যারা একেবারেই অঙ্ক মানেই প্রচণ্ড পরিমাণে ভয় পায়, সেই সমস্ত মানুষজনের কাছে অঙ্ক বিষয়টা যেমন কঠিন, কঠোর, প্রায় বলা যেতে পারে একটা ভূতের ভয় পাওয়ার মতন বিষয়, ঠিক সেরকমভাবেই এই কেসিনাগ নামটাও কিন্তু ছিল সেরকমই ভয় পাওয়ার মতন বিষয়বস্তু। কিন্তু পরবর্তীকালে যারা অঙ্ক নিয়ে পড়াশোনা করেছেন তাদের অনেকের কাছেই শোনা যায় এমন মন্তব্য যে ভাগ্যিস ছোটবেলায় বাবা ওই কেসিনাগের বইটা নিয়ে এসেছিল, ভাগ্যিস জোর করে ধরে বেঁধে স্কুলে টিচাররা বা প্রাইভেট টিউটররা কেসিনাগের বই থেকে অঙ্ক করাতেন, সেজন্যই তো একটা অঙ্কের বিভিন্ন রকমের ধরন শিখতে পেরেছি এবং সেই সাথে অঙ্কের প্রতি ভালোবাসা জন্মাতে পেরেছে নাকি কেসিনাগের জন্যই। কি জানি, আমার তো মনে হয় চিরকাল এই মানুষটির অঙ্ক এবং অঙ্ক সংক্রান্ত নানান বিষয় থেকে যথাসম্ভব নিজেকে দূরে রাখা। কিন্তু সেটা গেল ছোটবেলার কথা। যখন একটু বড় হতে শুরু করলাম, দেখলাম জীবনের প্রত্যেকটা পর্বই একেবারে অঙ্কের মতন। আরও সহজভাবে বলতে গেলে অঙ্ক থেকে নিষ্কৃতি পাওয়া কিন্তু একেবারেই হলো না। ছোট্ট করে একটুখানি ব্যক্তিগত পরিসরের কথায় ঢুকি, কারণ এটা না বললে কেশবচন্দ্র নাগের প্রতি আমার যে অনুভূতি বা মনোভাব সেটা সবটা হয়তো আপনাদেরকে বোঝানো সম্ভব হবে না। সেটা হচ্ছে, যখন আমি মাধ্যমিক পরীক্ষা দিলাম ভাবলাম যে যাক আর অঙ্ক করতে হবে না, আমি তো সায়েন্স নিয়ে পড়াশোনা করছি না, আমি আর্টস নিয়ে পড়াশোনা করব, কাজেই অঙ্ক থেকে আমার এবারে নিষ্কৃতি মিলল। কিন্তু আমি যে সাবজেক্টগুলো পছন্দ করেছিলাম তার মধ্যে ছিল ভূগোল এবং এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান বিষয়টি। আপনারা সকলেই জানেন ভূগোলে বেশ কিছু ওই অক্ষাংশ দ্রাঘিমাংশের অঙ্ক করতেই হয়, আরও কিছু জটিল জটিল অঙ্ক ছিল এবং ম্যাপ ধরে সেট স্কোয়ার নিয়ে নানান রকম জটিল অঙ্কগুলোকে করতে হতো। এবং তার পাশাপাশি যেটা হলো সেটা এডুকেশনের যে স্ট্যাটিস্টিক্সের পোর্শনের অঙ্কগুলো, সেটা তো কোনো রকম 11-12 উদ্ধার হলাম। তারপরে আবারও সেই ভুলটি করলাম, কারণ আমার উচ্চশিক্ষার ক্ষেত্রে আমি আবারও পছন্দ করে বসলাম এই এডুকেশন নামক সাবজেক্টটি। তো আবারও সেই স্ট্যাটিস্টিক্সের ভূত, সেটা তো মোটামুটি ঘাট থেকে নামে না। তবে সত্যি কথা বলতে স্ট্যাটিস্টিক্স করতে করতে বুঝলাম যে ভাগ্যিস ছোটবেলায় ওই যে বাবা কেসিনাগের ওই গোলাপি রঙের বইটা নিয়ে এসেছিল, সেটা থেকেই কিন্তু অঙ্কের প্রতি ভয় থাকলেও, অপছন্দ থাকলেও, প্রচণ্ড বিতৃষ্ণা থাকলেও জীবনের অঙ্কটা একটু হলেও কষতে শিখেছি। হয়তো এই অনুভূতি আমার মতো আপনাদের অনেকেরই। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 6:30 হয়ে 15 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড, সঙ্গে রয়েছে দেবারতী, আর আপনারা শুনছেন আজ কেসিনাগ বা অঙ্ক বিশারদ কেশবচন্দ্র নাগের জন্মদিনে তাঁকে নিয়ে প্রভাত বীণার এই বিশেষ অনুষ্ঠান। আবারও একটা গানে চলে আসছি, গানে মনোজ মুরলী নায়ার, ফিরছি তাঁর গল্পে।

মনোজ মুরলী নায়ারের কণ্ঠে গান শুনতে শুনতে ফিরে এলাম আবারও আপনাদের কাছে। আজ কেশবচন্দ্র নাগকে নিয়ে কথা হচ্ছে প্রভাত বীণা অনুষ্ঠানে। প্রভাত বীণা অনুষ্ঠানে আপনাদের কেমন লাগছে বা আপনারা কী ধরনের কথা বা কী ধরনের আলোচনা এই প্রভাতী অনুষ্ঠানে শুনতে চান সে বিষয়ে আমাদেরকে লিখে জানাতে পারেন। আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড কলকাতা, সেখানে আজ প্রভাত বীণা অনুষ্ঠানের একটি পোস্টার শেয়ার করা হয়েছে, আপনারা ইতিমধ্যেই তা দেখেছেন। সেখানে সেই পোস্টারের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন প্রভাত বীণা অনুষ্ঠান আপনাদের কেমন লাগে। যার কথায় ছিলাম, কেশবচন্দ্র নাগ। কেশবচন্দ্র কলকাতায় থাকতেন ভবানীপুরের

12 নম্বর রসারোডের মেসে। সেখানে বসেই তিনি লিখে ফেলেছিলেন পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর পড়ুয়াদের জন্য নব পাটিগণিত। পরে তার পরিচয় হয়েছিল ক্যালকাটা বুক হাউসের কর্ণধার পরেশচন্দ্র ভাওয়ালের সঙ্গে। একদিন তিনি কেশবচন্দ্র নাগের ঘরে এসে দেখলেন যে টেবিলের ওপর মোটা একটা খাতায় পাতার পর পাতা জুড়ে অঙ্ক। শুধুমাত্র যে অঙ্ক তা কিন্তু নয়, কোন অঙ্ক কিভাবে করা যাবে এবং কত রকমভাবে করা যাবে সেই সবটা গুছিয়ে লেখা। পরেশবাবু তখন কেশবচন্দ্র নাগের কাছে সেই খাতা চেয়ে বসলেন, কারণ তিনি বই আকারে ছাপতে চান এই অংশটি বা এই খাতার পাতাগুলি। কিন্তু কেশবচন্দ্র কিছুতেই সেই খাতাগুলো বা পাতাটি দিতে রাজি হচ্ছেন না। তার কারণ, তার মনে হয়েছিল যে ছেলেমেয়েরা অঙ্ক শেখার আগেই যদি অঙ্কের মানে বই বা কিভাবে কোন অঙ্ক করতে হবে তার একটা মোটামুটি প্রাথমিক ধারণা হিসেবে কোনো বই যদি হাতে পেয়ে যায় তাহলে বড়ই বিপদ হবে। তাহলে ছেলেমেয়েদের অঙ্ক শেখার আগ্রহ, শেখার ইচ্ছা কমে যাবে, বরং তারা অনেক বেশি করে এই মানে বইটা দেখে অঙ্কের উত্তর মেলানোর চেষ্টা করতে পারে। তখন পরেশবাবু বোঝালেন যে ছাত্রছাত্রীদের জন্য না হয় পরে ভাবব, কিন্তু অঙ্কের যারা শিক্ষক রয়েছেন তাঁদের জন্য তো এ বই খুবই দরকারি বই হবে। তাই এই খাতা অবশ্যই বই আকারে প্রকাশ করা দরকার, অন্ততপক্ষে অঙ্কের শিক্ষকদের জন্য। তখন রাজি হলেন কেশবচন্দ্র নাগ। 1942 বেরোলো সেই ম্যাট্রিক ম্যাথমেটিক্স। নব পাটিগণিতের মতোই মার্কেট এবং তার পাশাপাশি অঙ্কপ্রেমীদের মন দুই জয় করল সেই বই। কেশবচন্দ্র নাগকে আর ফিরে তাকাতে হয়নি, মোট 42টা বই তিনি লিখেছেন। আর অঙ্কের বই মানেই কেসি নাগ এমন একটা ধারণা ততদিনে কিন্তু রীতিমতো প্রতিষ্ঠা হয়ে গেছে। তবে অঙ্কের মাস্টারমশাই মানেই যে রাগী, গম্ভীর, নিরস, কঠিন, কঠোর একটা ব্যক্তি তা কিন্তু নয়। কেসি নাগ একেবারেই সেরকম ছিলেন না। তিনি ছিলেন মিত্র ইনস্টিটিউশনের একজন শিক্ষক, তাই মিত্র ইনস্টিটিউশনের প্রাক্তনীদের স্মৃতিচারণে তাঁদের স্যারের বর্ণনা রয়েছে। কি সেই বর্ণনা আসবো সে প্রসঙ্গে, তবে তার আগে আরও একটি গান রইল রেজনা চৌধুরী বন্যার কণ্ঠে।

রেজনা চৌধুরী বন্যার কণ্ঠে গান শুনতে শুনতে ফিরে এলাম আবারও আপনাদেরকে জানাই আরও একবার এই অনুষ্ঠানে স্বাগত, অর্থাৎ প্রভাত বীণা অনুষ্ঠানে দেবারতি রয়েছি আজ আপনাদের সঙ্গে। আজ কথা হচ্ছে জন্মদিনে কেশবচন্দ্র নাগকে নিয়ে। অঙ্কবিশারদ হিসাবে তার খ্যাতি বা তার জুড়ি সত্যিই মেলাভার। তার ক্লাস যারা করেছেন তারা বলেন যে অঙ্কের যে বিভিন্ন ধারণাগুলো এবং সেই সাথে যে সূত্র বা সিদ্ধান্ত রয়েছে সেগুলো বোঝানোর ক্ষেত্রে সত্যিই কেসি নাগের জুড়ি কোনো ছিল না। অঙ্ক কষতে গিয়ে তিনি ছাত্রদের ডাক দিতেন বোর্ডে এবং বলতেন অঙ্কের সমাধান করতে। কোথাও যদি ভুল করে বসত ছাত্ররা তাহলে পুরো অঙ্কটা নতুন করে না কষে শুধুমাত্র সেই জায়গাটি শুধরে দিতেন এবং সেই সাথে একই রকমের অনেকগুলো অঙ্ক তিনি কষতে দিতেন, যাতে সেই বিষয়ের মূল সূত্রগুলো বা মূল ধরনটা ছাত্রদের মনে গেঁথে যায়। সেই সাথে তিনি যেটা করতেন সেটা হলো কাগজ কেটে কেটে বিভিন্ন জ্যামিতিক বস্তুর আকার দিয়ে ছাত্রদেরকে হাতে কলমে দিতেন জ্যামিতির প্রাথমিক পাঠ। আমরা বর্তমানে হাতে কলমে অঙ্ক শেখানোর কথা বলি। যারা বর্তমান শিক্ষা ব্যবস্থা বা বলা যেতে পারে অনলাইন শিক্ষা ব্যবস্থায় অনেকখানি অভ্যস্ত, তারা অনেক সময় হাতে কলমে শেখার কথা বলি। আজ থেকে এতগুলো বছর আগে কেশবচন্দ্র সেন অঙ্ক শিখিয়েছেন হাতে কলমে, কিন্তু যদি কেউ অঙ্কে ভুল করত তাহলে কখনোই তিনি ছাত্রদের গায়ে হাত তুলতেন না। তবে মাঝে মধ্যে যারা অঙ্কে একেবারেই কমজোর সেই সমস্ত ছাত্রদের উদ্দেশ্যে আদর করে স্নেহ ভরে তিনি বলতেন গাধা। শোনা যায় একবার এক অঙ্কে এরকমই, মানে আমার মতনই কথা বলতে পারি, অঙ্কে এরকম এক অবুঝ ছাত্রের অভিভাবককে তিনি মজার ছলে বলেছিলেন, ওকে কালী

পুজোর দিন বাইরে বেরোতে দেবেন না, লোকে ধরে নিয়ে গিয়ে বলি দিয়ে দিতে পারে। সেই সাথে আরও একটা ঘটনার কথা না বললেই নয়, সেটা হচ্ছে তার বিভিন্ন যে পছন্দের কথা, শুধুমাত্র একজন নিরস, কঠিন, কঠোর অঙ্কবিশারদ এমনটা কিন্তু তার পরিচয় ছিল না। যেমন খেলাধুলাতে ছিল তার প্রবল উৎসাহ, বিশেষ করে ফুটবলে, ঠিক সেরকমভাবেই তার আরও একটি জীবন ছিল, যে জীবনের কাহিনীতে আসব, যে জীবনে তিনি সাহায্য করে গিয়েছেন, যে জীবনে তিনি সেবা করে গিয়েছেন আরও অনেক অনেক ক্ষেত্রে, আসব সেই প্রসঙ্গে। তবে তার আগে কমলিনী মুখোপাধ্যায়ের কণ্ঠে রইল এই গান। গান শোনার পর ফিরছি তার জীবনের আরও কিছু অজানা গল্পে।

কণ্ঠে গান শুনতে শুনতে স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু রীতিমতো জানিয়ে দিচ্ছে যে এই পর্বের সময়টা প্রায় শেষের পথে, তাই দেরি না করে অপরং আমরা চটপট চলে যাই কেশবচন্দ্র নাগ সম্পর্কে যে বিষয়টা বলবো জানিয়েছিলাম সেই বিষয়ে বা সেই প্রসঙ্গে। শুধুমাত্র একজন গণিত বিশারদ নন, শুধুমাত্র একজন শিক্ষক মহাশয় নন, তাঁর এই খ্যাতি, তাঁর এই যে বৃত্ত, তার বাইরে তিনি আলাদা এক মানুষ ছিলেন। তিনি স্বয়ং মা শারদার কাছে মন্ত্র দীক্ষা পেয়েছিলেন। মায়ের জপ করে দেওয়া মালা, কাপড়ের উপরে আলতা বুলিয়ে নেওয়া পদচিহ্ন ছিল তার সারা জীবনের সম্পদ। তিনি রোজ জপ করতেন। গোড়াপের প্রতিবেশী জিতেন্দ্রনাথ রায়, যদিও এটি ছিল তার পূর্বাশ্রমের নাম, পরবর্তীকালে যিনি রামকৃষ্ণ মঠ ও মিশনের অষ্টম অধ্যক্ষ স্বামী বিশুদ্ধানন্দ, তিনি ছিলেন কেশবচন্দ্র নাগের বলা যায় ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড। তরুণ কেশবকে তিনিই দেখিয়েছিলেন কর্মযোগের দিশা। তাই তো স্কুল, লাইব্রেরি, রাস্তা, সেবা সংস্থা বিভিন্ন কিছু তৈরি করে কেশবচন্দ্র নাগ পাল্টে দিয়েছেন গোড়াপকে। গোড়াপের নবরূপের পিছনে যে কাণ্ডারি ছিলেন তার একজন হলেন কেশবচন্দ্র নাগ। যদিও আড়াল থেকে চিঠিপত্র চালাচালির মাধ্যমে কলকাঠি নেড়েছিলেন স্বামী বিশুদ্ধানন্দ, সেই সাথে তিনি স্বামী অভেদানন্দের স্নেহভাজন ছিলেন, বিভিন্ন কাজ করেছেন সেই সময়। তবে একটা কথা না বললেই নয়, এহেন একজন মানুষ যার শুধুমাত্র যে ছাত্রদের একটা প্রচণ্ড ভালোবাসার পরিসর ছিল তা তো নয়, তার পরিবারও তার সঙ্গে একই রকমভাবে জড়িয়েছিলেন শেষ জীবন পর্যন্ত, কিন্তু সেই পরিবারের বিভিন্ন মানুষকে তিনি অকালে হারিয়েছেন। আর সেই অকালে হারানো মানুষগুলোকে নিয়ে তার জীবনে কষ্টও পেয়েছেন বিভিন্নবার, বিভিন্ন সময়। তবে সে প্রসঙ্গে আজ আর যাব না, বলা ভালো যাওয়ার সময়ও হয়ে উঠবে না। আমাদের বিভিন্ন শ্রোতা বন্ধুরা কমেন্ট করেছেন আমাদের যে ফেসবুক পেজ রয়েছে সেখানে। সুমিতা হোড় লিখছেন, খুব ভালো লাগছে অনুষ্ঠান, লিখেছেন অমিতাভ হোড় গলফ গার্ডেন কলকাতা 33 থেকে। আর সেই সাথে তিনি লিখছেন, এত সহজ করে বলছো যে মনে হচ্ছে অঙ্কটাও সহজ হয়ে গেল। বিজয়কৃষ্ণ দালাল লিখেছেন এবং তিনি সেই সাথে গোড়াপে তাঁর এক আত্মীয়ার বাড়ির কথা লিখেছেন, যে কারণে সেজন্য অনেক আগে থেকেই তাঁরা কেশবচন্দ্র নাগের কথা অনেকখানি জানতেন বা শুনেছেন ছোটবেলায়, এমনটাই লিখছেন। যাদবেন্দ্র পাণ্ডা লিখেছেন যে তিনি ছিলেন গণিত শিক্ষার এক অবিচ্ছেদ্য অংশ এবং সেই সাথে তিনি তাঁর স্কুল জীবনে অঙ্ক ক্লাসের কথা মনে পড়ে গেল, এমনটাই লিখছেন। অঙ্ক ভীষণ ভীষণ ভালো লাগতো বা ওনার অঙ্ক ভীষণ ভীষণ ভালো লাগতো, এমনটাই লিখছেন যাদবেন্দ্র বাবু। সীমা দাস লিখছেন, ভালো গান শুনছি এবং সেই সাথে কেশবচন্দ্র নাগের যে অবদান বা আরও নানান অজানা কথা সেগুলো শুনে তাঁরও ভালো লাগছে। অমিতাভ হোড়, সীমা দাস, যাদবেন্দ্র পণ্ডা, বিজয় কৃষ্ণ দালাল, তারা সকলে মেসেজ করেছেন এবং সেই মেসেজ দেখে সত্যি আমাদেরও কিন্তু খুব ভালো লাগছে। স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে যে এবার এই পর্ব থেকে আস্তে আস্তে বিদায় নিতে হবে। হ্যাঁ, অবশ্যই মনের মেলোডি অনুষ্ঠানে আসবো, যেমন আমাদের বন্ধুরা লিখেছেনও, মনের মেলোডি অনুষ্ঠান ঠিক যে সময় শুরু হয় অর্থাৎ ঠিক 8:30 চলে আসবো মনের মেলোডি নিয়ে, এবং আজকেও মনের মেলোডিতে এক বিশেষ বিষয় নিয়ে আপনাদের সকলের সঙ্গে কথা হবে। তবে আজকের মতন এই পর্ব থেকে অর্থাৎ প্রভাত বিনা অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে। কেশবচন্দ্র নাগের মতো ব্যক্তিত্বরা ছিলেন বলেই আমাদের জীবনের অঙ্কটা একটু হলেও বোধহয় সহজ হয়ে গিয়েছিল। আমরা অঙ্ককে ভয় পাওয়ার পাশাপাশি অঙ্ককে আমাদের জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ হিসেবে নিতে শিখেছি বোধহয় কেশবচন্দ্র নাগের মতো মানুষজনের জন্যই। এরকম মানুষ আমাদের কাছে চিরকালীন প্রাতঃস্মরণীয় ব্যক্তি হয়েই থেকে যাবেন। এমন অনেক মানুষের, এমন অনেক গুরুজনদের, এমন অনেক প্রাতঃস্মরণীয় ব্যক্তিত্বদের কথায় এবং সেই সাথে মন ভালো করা কিছু গান নিয়ে প্রতিটা দিন
সকাল শুরু করার চেষ্টা করি আমরা। আপাতত সেই সকালের অনুষ্ঠান প্রভাত বীণা অনুষ্ঠান থেকে দেবারতী বিদায় নিচ্ছে। ফিরে আসবো আবারও 8:30 মনের মেলোডি নিয়ে। আপাতত এই মুহূর্তে গানে গানে শ্রীকান্ত আচার্য আর লোপামুদ্রা মিত্র।

0: आकाशवाणी FM गोल्ड खांटी सोना।
1: तू आन है, तू शान, तू ही देश का अभिमान है। अब आप भी बढ़ाएं देश का सम्मान। शॉर्ट सर्विस कमीशन अफसर बनकर भारतीय नौसेना की एग्जीक्यूटिव एजुकेशन और टेक्निकल ब्रांच ज्वाइन करने के लिए अविवाहित पुरुष और महिला उम्मीदवारों से ऑनलाइन आवेदन आमंत्रित किए जा रहे हैं। आवेदन की अंतिम तिथि है 27 जुलाई 2026। अधिक जानकारी के लिए विजिट करें www.joinindiannavy.gov.in। जॉइन इंडियन नेवी।
2: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
3: স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 8:31 হয়ে 48 সেকেন্ড। আপনি টিউন করেছেন 100.1 FM গোল্ড কলকাতা। আর এই মুহূর্তে আপনাদের সঙ্গে স্টুডিওর হট সিটে বসে রয়েছি আপনাদের বন্ধু দেবারতী। একেবারে সকাল থেকেই আমার সকালটা আজ আপনাদের সঙ্গে শুরু হয়েছে, তবে এই মুহূর্তে আপনাদের কাছে চলে এসেছি বিশেষ একটা বিষয় নিয়ে। আপনারা সকলেই জানেন যে মনের মেলোডিতে আমরা বেশ একটা কোনো টপিক নিয়ে কথা বলি না, মানে আমরা কথা বলি না, কথা বলেন আপনারাই, আপনাদের মনের কথা বলেন। আর সেই সাথে আমাদের তরফ থেকে থাকে মন ভালো করা কিছু গান। তবে কী নিয়ে আজ কথা বলবো সেটা বলতে গিয়ে আমার প্রথমেই মনে হলো, এই যে আমরা শরীরে সুস্থ থাকার জন্য অনেক কিছু করে থাকি, মানে শারীরিকভাবে সুস্থ থাকার জন্য অনেক চিন্তা অনেক ভাবনা আমাদের থাকে, এটা খাবো না, এটা করবো না, এখানে যাব না, এইভাবে চলবো না, তার পাশাপাশি মন ভালো রাখাটাও তো জরুরি। তো আপনার কাছে এই ভালো থাকার পাসওয়ার্ড বা ভালো থাকার চাবিকাঠি কী কী রয়েছে সেই বিষয়ে যদি একটা ঝলক আমাদের সামনে তুলে ধরেন তাহলে মন্দ হয় না বোধ হয়। তবে হ্যাঁ, সবাই সব কিছু লিখে দেবেন না প্লিজ, তাহলে ওই একই কথাই সব বন্ধুরা লিখবেন, সেটা বাকি বন্ধুদের শুনতেই বাকি রকম লাগবে একটা, বলুন। তাই জন্য আপনাদের কাছে ছোট্ট করে একটা পুঁচকে রিকোয়েস্ট রইল যে ভালো থাকার উপায় বা ভালো থাকার পাসওয়ার্ড বা মন ভালো রাখার চাবিকাঠি আপনার কাছে কি, সেই বিষয়ে যে কোনো একটা বা দুটো পয়েন্ট, আচ্ছা ঠিক আছে তিনটে পয়েন্ট আপনি মেনশন করতে পারেন। কারোর হয়তো ভালো লাগে গান শুনতে, কারোর হয়তো ভালো লাগে রান্না করতে, কারোর হয়তো ভালো লাগে কিছুই না, শুধুমাত্র আরাম করে আয়েস করে বসে থাকতে। কোনটার মাধ্যমে আপনার ভালো লাগাটা তৈরি হয়, আপনার মন ভালো হয়ে যায়, আপনি ভীষণ ভীষণ খুশি হয়ে যান, সেই সমস্ত কিছু আমাদেরকে বরং লিখে জানান। আর সেই সাথে আমি বরং নিয়ে আসি একটা গান সোমলতা আচার্য চৌধুরীর কণ্ঠে। সবার আগে যেটা জরুরি ভালো থাকার জন্য, নিজেকে ভালোবাসা।

সোমলতা আচার্য চৌধুরী কিন্তু গানে গানে বলছেন যে নিজেকে ভালোবাসো তুমি এবার। কাজেই যারা এখনো নিজেকে ভালোবাসেন না, নিজের পরিবারের সকল সদস্যদের, বাবা মায়েদের, স্বামী বা স্ত্রীকে, বা ধরা যাক নিজের সন্তানকেই সব থেকে বেশি ভালোবাসেন, তাদেরকে কিন্তু আমি এবার ওয়ার্ন করছি, আপনারা অবশ্যই এবার নিজেকে একটু ভালোবাসুন। কারণ আপনি নিজে যদি নিজেকে ভালো না বাসেন, তাহলে আপনাকে অন্য কে ভালোবাসলো বা ভালোবাসলো না সেই অপেক্ষায় থাকতে থাকতে শরীরের পাশাপাশি আপনার মন খারাপ তো করবেই, শরীর খারাপ তো অবশ্যই হবে। কাজেই এই সমস্ত কথা আমরা একদম ভাবো না, নিজেকে ভালোবাসতেই হবে এবং অবশ্যই নিজের যত্ন নিতে হবে, নিজেকে একটু হলেও সময় দিতে হবে। ভালো থাকার পাসওয়ার্ড আপনার কাছে গিয়ে ভালো থাকতে বা মন ভালো রাখতে, মনকে আনন্দে মাতিয়ে তুলতে আপনি কি করেন, যে কোনো দুটো বা তিনটে বিষয় লিখে জানাতে পারেন আমাদেরকে। অবশ্যই নাম এবং লোকেশন সহ ছোট্ট করে পুচকে একটা মেসেজ, আর সেই সাথে জানাবেন আপনার মন ভালো রাখার পাসওয়ার্ড। আপাতত চলে এসেছেন আরও একজন বন্ধু, 9903 05 999 নাম্বারে হোয়াটসঅ্যাপ করেছেন দীপঙ্কর মাল, গঙ্গাধরপুর, ধর্মতলা, হাওড়া থেকে। তিনি লিখছেন, আমার ভালো থাকার পাসওয়ার্ড কুমার শানুর গান আর ফাঁকা সময় সাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে পড়া আর একটু ভালো মন্দ খাওয়া, একদম পুরো ফ্রেশ হয়ে যায়। এই যে আপনি পরের লাইনটা বললেন ভালো মন্দ খাওয়া, এখানে কিন্তু আমিও আপনার দলে রয়েছি। মানে ভালো মন্দ মানে সেটা অবশ্য মন্দ খাবারটাই বেশি, তার কারণ যে সমস্ত হেলদি খাবার দাবারগুলো রয়েছে সেগুলো খেলে না আমার আবার ঠিক মনটা ভালো থাকে না। কাজেই যাবতীয় দুনিয়ার যত রাজ্যের আনহেলদি খাবার দাবার, যেগুলো সাধারণত ডায়েটিশিয়ান বা ডাক্তারবাবুরা একেবারেই কড়া চোখ রাঙিয়ে বলেন না এগুলো খাওয়া উচিত না, এগুলো খেলে শরীর খারাপ হবে এবং শরীর খারাপ থেকে নানান কিছু খারাপ হবে, মন খারাপ হবে, অনেক কিছু মানে সাবধান বাণী আমাদেরকে শোনান, সেই খাবারগুলোই কিন্তু আমার বেশি পছন্দের, আর সেগুলো খেলেই আমার বিশ্বাস করুন দিলখুশ হয়ে যায়। পরের বন্ধুর মেসেজ, সৌভিক সরকার লিখছে কসবাহালতু থেকে, লিখছে, সুপ্রভাত দিদি, ভালো থাকার মূল মন্ত্র হলো নিজেকে আগে ভালোবাসা আর নিজের পছন্দের কাজ করা। কে কে বলল তাতে

টাইম বেশি দেওয়া উচিত না, সেই সাথে পরিবারের সাথে সময় দেওয়া উচিত দিদি, এমনটাই লিখছে শৌভিক সরকার কসবা হালতু থেকে। খুব সুন্দর করে লিখেছো ভাই তুমি, একেবারে আমার মনের কথা, শুধু আমার না আমাদের অনেকেরই মনের কথা, এবং সেই সাথে ভালো ভালো গানের কথা তো এসেই যায়, তাই আরও একটা মন ভালো করা গান, আমার ভীষণ ভীষণ ভীষণ পছন্দের গান জয়তী চক্রবর্তীর কণ্ঠে, রইল সবার জন্য।

মেঘের বাড়ি আপনারা অবশ্যই যাবেন, কিন্তু প্লিজ এক্ষুনি চলে যাবেন না, কারণ আপনি যদি এক্ষুনি আমাকে ছেড়ে চলে যান তাহলে আমি কার মেসেজ পড়বো, কার সঙ্গে মনের কথা বলবো, কার সঙ্গে মন ভালো করার গল্প বলবো। আমাদের পরের বন্ধু খুব সুন্দর ছন্দে ছন্দে একটা ছড়া লিখেছে, আগে বরং সেটা পড়ি। আকাশের গায়ে ভেসে বেড়া

রাতে হৃদয় হয় খুশি, আকাশে ভাসার স্বপ্ন তাই হৃদয়ে মাঝে পুষি, জ্যোৎস্না রাতে সুরের পানে সোহাগ রাঙা খেলা, হৃদয় হয় খুশি যখন মিলন সাগর বেলা। পায়েল ব্যানার্জি লিখছে বেলঘরিয়া থেকে, খুব সুন্দর মিষ্টি একটা ছোট্ট ছড়া, আর সেইভাবেই সে ভালো থাকে এমনটাই কিন্তু লিখে জানাচ্ছে আমাদেরকে। তো তাহলে এবার বরং আমরা চলে আসি আমাদের আরও একটা মেসেজে, আর দেখি কি লিখছেন আমাদের বন্ধু। ভুলু সাহা লিখছেন মধ্যমগ্রাম থেকে, লিখেছেন গুড মর্নিং দেবারতী, ভুলুবাবু আপনাকেও জানাই গুড মর্নিং। তিনি লিখছেন, এক নম্বর হলো ভালো গান, দু নম্বর হলো ভালো আড্ডা, আর তিন নম্বর হলো পরিমাণ মতো সঠিক খাবার। বাহ, আপনি তো খুব সুন্দর লিখেছেন, মানে ওই যে আমি একটু মন্দ খাবারের কথা বললাম, কাজেই আপনার এই মেসেজটা দেখে মনে হলো পরিমাণ মতো সঠিক খাবারটা হলে বোধ হয় বেশি ভালো থাকা যায়, তাহলে মনও ভালো থাকে এবং শরীরও ভালো থাকে। ভুলুবাবুর মেসেজের পর আরও একজন বন্ধুর মেসেজ লিখছেন আশিস দত্ত বিধাননগর থেকে, লিখছেন দেবারতী বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা, আমি আড্ডা মারলে আর হাঁটলে ভালো থাকে, কিন্তু এই বর্ষায় তা হচ্ছে কই। এই রে, সত্যি তো আপনি তো বাইরে হাঁটতে যেতে পারছেন না, এত বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে, যে কারণে আপনার ওই বাইরে হাঁটতে যাওয়াটা হয়তো হয়ে উঠছে না, কিন্তু কিন্তু যেটা আমরা করতে পারি সেটা হলো আমরা ঘরে যদি সম্ভব হয় একটু হাঁটার চেষ্টা করতে পারি, যদি সেরকম জায়গা থাকে, আর তা যদি না থাকে তাহলে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে, আর কি করা যাবে। এবং সেই কয়েকটা দিন অপেক্ষার পর যখন বৃষ্টি শেষ হবে, আবারও রোদ ঝলমলে একটা আকাশ উঠবে, আকাশে যখন রোদ ঝলমলে একটা সূর্য উঠবে, সুন্দর একটা দিন আমরা দেখতে পাবো, তখন আবার নিশ্চয়ই আপনি হাঁটতে যেতে পারবেন। বন্ধুরা, যারা এই মুহূর্তে টিউন করেছেন 100.1 FM গোল্ড কলকাতা, তাদের উদ্দেশ্যে জানাই আমরা আজ একটা বিশেষ বিষয় নিয়ে কথা বলছি, এবং কি সেই বিশেষ বিষয় সেটা হচ্ছে আপনাদের মন ভালো রাখার উপায়, কিভাবে আপনারা আপনাদের মন ভালো রাখতে পারেন, মনে আনন্দ আবার নতুন করে ফিরে পেতে পারেন, সেই সমস্ত কিছু নিয়েই আজ কথা হচ্ছে। আর স্টুডিওর ঘড়ির কাঁটা বলছে 8:50 হয়ে গেছে, তাই আপনাদের মেসেজ তো পড়বই, তবে তার আগে রইল আরও একটা গান, ফিরছি আবারও গানের ওপারে। ঈশান মিত্র রয়েছে গানে গানে আপনাদের সঙ্গে।

গান শুনছিলাম আমরা মুখার্জিদার বউ সিনেমা থেকে ঈশান মিত্রর কণ্ঠে। আর এই গান শুনতে শুনতে চলে এসেছে আবারও আপনাদের মেসেজ, ভালো থাকার পাসওয়ার্ড বা আপনার কাছে নিজেকে ভালো রাখার, মন থেকে ভালো থাকার চাবিকাঠি কি, সেই বিষয়ে দুটো বা তিনটে পয়েন্ট আপনাদেরকে লেখার অনুরোধ জানিয়েছি। সেই অনুরোধ রক্ষা করে দেখি আমাদের কোন বন্ধু কি মেসেজ করছেন। যাদবেন্দ্র পণ্ডা জুখিয়াবাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন, সুপ্রভাত আর্য দেবারতী দিদি ভাই, নমস্কার সহ বৃষ্টিস্নাত শুভেচ্ছা জানাই। যাদবেন্দ্রবাবু আপনাকেও জানাই এই বৃষ্টি ভেজা বাদল দিনের শুভেচ্ছা। আমার ভালো থাকা হলো সারাদিনে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা, যোগ ব্যায়াম করা, সঙ্গে অবশ্যই প্রিয় বন্ধু রেডিওকে সঙ্গে রাখা। সকাল থেকে আপনার মিষ্টি গলা শুনছি, ভীষণ অনুষ্ঠান উপভোগ করছি, মন ভরে যাচ্ছে, খুবই ভালো, সুস্থ থাকবেন আর্য দিদি ভাই। যাদবেন্দ্রবাবু আপনাকে ধন্যবাদ জানাই, আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন সবসময়, এই প্রার্থনাই করি। পরের বন্ধু লিখছেন আমাদের বন্ধু বিজয় দালাল নালিকুল বন্দিপুর হুগলি থেকে, তিনি লিখেছেন, শুভ সকাল, দেবারতীকে আমার আন্তরিক ভালোবাসা জানালাম। দেখো আমি সেই ছোটবেলা থেকেই গান শুনতে ভালোবাসি, তাই রেডিওর মাধ্যমে বহুদিন ধরেই রেডিও শুনে আসছি, আর এখন তার সঙ্গে কিছু কবিতা গল্প লিখি, অবশ্য সেটা রেডিওর মাধ্যমে পাঠাইও তোমরা নিশ্চয়ই হয়তো জানো। এই হলো আমার মন ভালো রাখার অস্ত্র। তবে সেই সাথে লিখছেন, তবে একটা কথা না লিখে পারলাম না, তোমাদের মতো সঞ্চালক সঞ্চালিকাদের সঙ্গে আপন করে নিয়ে কথা বলা এবং একটা সুসম্পর্ক গড়ে তোলা, আর এভাবেই আমি চলি, আমার খুব ভালো লাগে, এমনটাই তিনি লিখছেন। এবং সেই সাথে উনি একটুখানি মন খারাপের কথা জানিয়েছেন যে আমার সঙ্গে আলাদাভাবে এখনও কখনো দেখা হয়নি বা কথা হয়নি, নিশ্চয়ই কথা হবে আপনার সঙ্গে, কারণ আমার বেশ কিছু শ্রোতা বন্ধুদের সঙ্গে আমার কিন্তু ইতিমধ্যে দেখা হয়েও গেছে, কাজেই আপনার সঙ্গে নিশ্চয়ই একদিন দেখা হবে, দেখবেন হয়তো খুব শীঘ্রই হয়তো দেখা হয়েই গেল হঠাৎ করে, তখন আমরা দুজন দুজনের সঙ্গে কথা বলে আরও অনেকখানি আনন্দ পাব। পরের বন্ধু লিখছেন রমা রায় ভি রোড দাসনগর হাওড়া থেকে, তিনি লিখছেন, নমস্কার দেবারতী দিদি ভাই, সুপ্রভাত, আমার ভালো থাকার চাবিকাঠি হলো সকাল হলে রেডিও চালিয়ে গান শোনা আর দুবেলা আরাম করে চা খাওয়া আর মনের কথা খাতার পাতায় লিখে ফেলা, এতে আমি খুব ভালো থাকি। ভালো থাকবেন, অনেক ধন্যবাদ রমাদি, আপনিও খুব ভালো থাকবেন। আর আপনার এই মেসেজ পড়তে পড়তে আমাদের স্টুডিওর ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে এই পর্বের অর্থাৎ এই হাফের সময়টা শেষ, আমরা আবারও চলে যাব ঠিক 9:10 আর ফিরে আসব সংবাদ বিরতির ওপারে আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে। 9903059992 নাম্বারে আপনারা জানাচ্ছেন আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড।

নীলাঞ্জনা হোক বা সুরঞ্জনা হোক বা নীলাঞ্জন কিংবা সুরঞ্জন হতেই পারে, যে কেউ হতেই পারে আপনার প্রথম প্রেম। এবং যদি আপনি মাঝে মধ্যে সেই প্রথম প্রেমের কথা মনে করেন তাহলে কিন্তু আপনার মন একটু ভালো লাগায় ভরে উঠবেই উঠবে। হ্যাঁ, হয়তো তিনি মানে আপনার সঙ্গে আছেন বা হয়তো তিনি আপনার সঙ্গে নেই, যেটাই হোক না কেন,

মনকে ভালো রাখা যায়, সেই প্রসঙ্গে লিখছেন কোন্নগর থেকে মানসী বৈদ্য। দিদি লিখছেন, সুপ্রভাত, মনের মেলোডি দেবারতী দিকে জানাই রিমঝিম বর্ষার বৃষ্টি ভেজা শুভেচ্ছা। আপনাকেও জানাই শুভ সকাল এবং সেই সাথে বৃষ্টি ভেজা শুভেচ্ছা। হ্যাঁ, নিজেকে তো অবশ্যই ভালো রাখতে হবে, তবে কি জানো তো, মন খারাপ থাকলে কিছুই ভালো লাগে না। তবে আমি নিজেকে ভালো রাখতে গান শুনি ও বই পড়ি, আর কারোর সাথে একটু মন খুলে কথা বললে নিজেকে একটু হালকা মনে হয়। সত্যিই তাই, কারোর সঙ্গে যদি আমরা মন খুলে কথা বলতে পারি তাহলে কিন্তু আমাদের মন অনেকখানি ভালো হয়ে যায়। পরের বন্ধু লিখছেন, মনকে ভালো রাখার বেতার বন্ধু জীবনসাথী, রাস্তায় হাঁটা, এক কাপ চা বিস্কুট, লোকেদের সাথে পরিচয়, নিশ্চয় মন ভালো হয়ে উঠবে। লিখছেন কসবা থেকে সুব্রত পাল। খুব সুন্দর লিখছেন, আপনাদের কথা শুনে এবং আপনাদের মন ভালো রাখার উপায় শুনে আমার কিন্তু খুবই ভালো লাগছে। জয়শ্রী দত্ত লিখছেন অশোকনগর থেকে, তিনি লিখছেন, নিজের প্রতি কেয়ার করতে হবে, উল্টোপাল্টা মানুষের থেকে দূরে থাকতে হবে, তা না হলে নিজের মাথা খারাপ হবে। পরিবারের কাছের মানুষদের সময় দিতে হবে ফোনটা দূরে রেখে, বেশি চিন্তা করলে শরীর খারাপ হবে, কাজ থেকে মাঝে মধ্যে একটু ছুটির প্রয়োজন, না হলে মেজাজ খিটখিটে খিচখিচে হয় ইত্যাদি। এমনটাই লিখেছেন অশোকনগর থেকে জয়শ্রী দত্ত। পরের বন্ধু লিখছেন চিনারপার থেকে ঐশী সরকার, তিনি লিখছেন, কারো সমস্যাতে তার পাশে থাকতে পারলে আমি ভালো থাকি। খুব সুন্দর লাগলো আপনার এই মেসেজ পড়ে, এবং ঐশীর মতন মানুষজন আছেন বলেই কিন্তু আমরা অনেকে ভালো থাকতে পারি। কারণ যে পরিস্থিতি আসুন না কেন, আমরা মনে করি যে আমাদের পাশে কেউ না কেউ তো রয়েছে। শিপ্রা কাড়ার লিখছেন মল্লিকপাড়া লেন বিটোর হাওড়া চার থেকে, তিনি লিখছেন, যখন থেকে গান হয়েছে তখন থেকে ভাবতাম সবাইকে ভালো রাখাটাই আমার আনন্দ, কিন্তু আজ আমার সব পাল্টে গেছে। আজ আমি প্রায় প্রতিদিন নানা চার্চে যাই, এইটাতে আমার মন খুব ভালো লাগে। কেউ কোনো কাজের জন্য হেল্প চাইলে তা করে খুব আনন্দ পাই। FM গোল্ডকে বন্ধু করে আর আর্যদের কাছ থেকে ভালোবাসা পেয়ে মন আনন্দে ভেসে বেড়ায়। তবে একটা তিনি সেই সাথে একটুখানি মন খারাপের কথাও লিখেছেন, যেহেতু সব দিন তার মেসেজ হয়তো বা পড়া সম্ভব হয় না, সেজন্য তিনি একটুখানি মন খারাপও করেছেন। আর সেই সাথে তিনি লিখছেন যে ডায়েরিতে তার সমস্ত মনের কথা লিখে জানান, সেটিই হলো তার সবথেকে বড় বন্ধু। রাত্রিরে এই বন্ধুর সাথে সারাদিনের সব কথা বলে শান্তি পাই। আপনি আমার ভালোবাসা নেবেন, খুব ভালো থাকবেন, আপনিও খুব ভালো বন্ধু, গান খুব সুন্দর হচ্ছে, ধন্যবাদ। শিপ্রা কাডার লিখেছেন হাওড়া চার থেকে। আপনাদের প্রসঙ্গেই বলি, আপনাদেরকে চেষ্টা করছি আজ একটু আমার ভালো লাগার গানগুলোকে শোনানোর। তবে যারা আমার অনুষ্ঠান নিয়মিত শোনেন, মানে অন্য সময় ধরেও শুনেছেন, তারা জানেন যে আমি একটু পুরোনো দিনের গানই পছন্দ করি এবং একটু পুরোনো দিনের গানই আপনাদেরকে শোনাই। তবে আজকে কেন জানি না মনে হচ্ছে, আজকে না বরং বলা যায় কয়েকদিন ধরেই হয়তো আমার এটা মনে হচ্ছে যে পুরনো গান তো আমরা শুনি, তার পাশাপাশি একটু সমসাময়িক নতুন ধরনের গানও যদি শুনি তাহলে বোধ হয় মন্দ হয় না। সেরকমই একটা গান রইল শ্রেয়া ঘোষালের কণ্ঠে, আমার খুব পছন্দের গান। ফিরছি আবারও আপনাদের মেসেজ নিয়ে, মন ভালো রাখার, মন ভালো করার পাসওয়ার্ড নিয়ে।

অটোগ্রাফ সিনেমার সাউন্ড ট্র্যাক থেকে শুনছিলাম শ্রেয়া ঘোষালের কণ্ঠে চল রাস্তায় সাজি ট্রামলাইন। আর এই গান শুনতে শুনতে আমার তো ভীষণ মন ভালো হয়ে গেল, তার কারণ আমাদের এক বন্ধু মেসেজ করে আমাকে খুব স্নেহ ভরা আশীর্বাদ জানিয়েছেন। অমিতাভ হোর গলফ গার্ডেন কলকাতা 33 থেকে লিখছেন, তার মন ভালো রাখার উপায়। তিনি লিখছেন, গান শুনতে ভালোবাসি, সেই সাথে আমার অনেক বন্ধু আছে যাদের সাথে কথা বলে ভালো থাকি এবং লং ড্রাইভ করেও ভালো থাকি। আর লিখেছেন, আমি যেন খুব ভালো থাকি। আপনাকেও বলি আপনিও খুব ভালো থাকবেন, পরিবারের সকলকে নিয়ে আনন্দ করে, বন্ধুদের সাথে কথা বলে আর প্রচুর প্রচুর গান শুনে খুব মজা করে সময় কাটাবেন। সীমা দাস লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, শুভ সকাল দেবারতী দি। সীমা দি, আপনাকেও জানাই শুভ সকাল। ফুল, গান এবং পাখির কলতান, এই তিনটি উপাদানই আমাদের শরীর এবং মন ভালো রাখতে সাহায্য করে। এছাড়া রেডিওর অপর প্রান্তে থাকা আপনাদের মিষ্টি কথাতেও আমাদের মন ভালো হয়ে যায়। খুব সুন্দর হচ্ছে মনের মেলোডি অনুষ্ঠান, খুব ভালো থাকবেন আপনি সবসময়। সীমা দি, আপনিও সব সময় খুব ভালো থাকুন আর এভাবেই আমাদের সঙ্গে মেসেজের মাধ্যমে জুড়ে থাকুন। সায়ন্তনী পান সাগর লিখছেন মধ্যপ্রদেশ থেকে, বাহ, অনেক দূর থেকে আমাদের প্রোগ্রাম শুনছেন, আহা, এগুলোই তো আমার মন ভালো করার জন্য অনেক অনেক অনেকখানি। লিখছেন, শুভ সকাল দেবারতী, মন ভালো রাখতে ছোট ছোট মুহূর্তগুলো উপভোগ করি। একটু মন খারাপ হলে কিছু রান্না করলাম, কিছু ক্রসেটের কাজ করলাম বা ছবি আঁকলাম, কিন্তু এসবের সাথে সাথে আমার FM চলতে থাকে। খুব ভালো লাগলো শান্তনী দি আপনার কথা শুনে। আপনি এভাবেই অনেকখানি দূর থেকে হলেও একেবারে মানে বেতারের মাধ্যমে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আর সেই সাথে খুব খুব খুব ভালো থাকুন। বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে শুভ্রা ভট্টাচার্যের মেসেজ লিখছেন, আমার মনে হয় ভালো থাকার আসল পাসওয়ার্ডটা কিন্তু কোনো গোপন কোড নয়, ওটা লুকিয়ে আছে আমাদের নিজেদের মনের ভেতরেই। প্রতিদিনের হাজারো ব্যস্ততার মাঝে নিজের ছোট ছোট ভুলগুলোকে ক্ষমা করে দেওয়া, অন্যের জীবনের সঙ্গে নিজের জীবনের তুলনা না করা এবং নিজের জন্য অন্তত কিছুটা মি টাইম বা একান্ত সময় বের করাই হলো নিজেকে ভালোবাসার প্রথম ধাপ। নিজের মনকে ভালো না রাখলে অন্য কাউকে ভালো রাখা যায় না। অতীতের কোনো খারাপ লাগা বা ক্ষোভ পুষে রাখতে নেই, তাই নিজের প্রতি সদয় হওয়াই আমার কাছে ভালো থাকার একমাত্র চাবিকাঠি বা পাসওয়ার্ড। অনেক ভালোবাসা রইল দেবারতী এই অনুষ্ঠানটার জন্য। শুভ্রাদি, আপনি এত সুন্দর করে লিখেছেন এবং যে কথাগুলো হয়তো আমরা বলতে চাই কিন্তু বলতে পারি না, আমাদের মনের মধ্যে যে কথাগুলো সর্বক্ষণ অনুরণিত হতে থাকে, সেরকমই কয়েকটা কথা আজ আপনি ভাগ করে নিলেন আপনার কলমে। সত্যি তো, এভাবে আমরা নিজেরাই নিজেদেরকে ভালো রাখতে পারি। স্টুডিওর ঘড়ির কাঁটা সময় দেখাচ্ছে 9:29 হয়ে গেছে আর আপনারা রয়েছেন মন ভালো রাখার উপায় নিয়ে, মন ভালো রাখার চাবিকাঠি নিয়ে, ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে। আপাতত আরও একটা মন ভালো করা গান অর্ণব দত্তের কণ্ঠে রসগোল্লা ছায়াছবির সাউন্ড ট্র্যাক থেকে। ফিরে আসছি গানের ওপারে আপনাদের মেসেজ নিয়ে।

অর্ণব দত্তর কণ্ঠে রসগোল্লা ছায়াছবির সাউন্ডট্র্যাক থেকে সুন্দর একটা গান শুনতে শুনতে চলে এসেছে আবারও আপনাদের মেসেজ। লিখছেন যোধপুর পার্ক থেকে সঞ্জিত বোস, তিনি লিখছেন, সুপ্রভা দেবারতী ম্যাডাম, আমার কাছে এই রে এসব ম্যাডাম ট্যাডাম বলবেন না প্লিজ, এরকম বলে নিজেকে কেমন আপনাদের থেকে দূরের মানুষ মনে হয়। দিদি বলতে পারেন, বন্ধু বলতে পারেন, আমাদের খুব কাছাকাছি থাকার চেষ্টা তো করি, অন্ততপক্ষে রেডিওর এপার আর ওপারে। আমার কাছে নিজেকে ভালো রাখার অর্থ হলো শরীরের চেয়েও বেশি অবশ্যই নিজের মনকে ভালো রাখা। কিশোর কুমার ও মোহাম্মদ রফির মেলোডি গান শোনার পাশাপাশি হালকা মুডের কমিক্স পড়া, যেমন নারায়ণ দেবনাথের হাঁদাভোঁদা, নন্টে ফোনটে, বাঠুল দি গ্রেট ইত্যাদি। উভয় ক্ষেত্রেই আমি নিজেকে অনেকটাই মানসিক চাপ থেকে মুক্ত রাখতে পারি। সঞ্জিত বোস লিখেছেন যোধপুর পার্ক থেকে। পরের বন্ধুর মেসেজ, লিখছেন আগরপাড়া থেকে চন্দন কুণ্ডু, তিনি লিখছেন, আমার মতে নিজেকে ভালো রাখার উপায় হলো ভালো খাওয়া দাওয়া, ঘুম আর ঘুরে বেড়ানো, আর সব সময় নিজেকে ব্যস্ত রাখা, তাহলে

দিলেই নিজে ভালো থাকা যাবে আর বাকিদেরও ভালো রাখাও যাবে। সত্যি খুব সুন্দর লিখেছেন চন্দনবাবু। আমরা যদি ব্যস্ত না থাকি তাহলে কিন্তু আমরা সুস্থ থাকবো না। এই কথাটা আমি সবসময়ই বলি, ব্যস্ততা হলো সুস্থতার লক্ষণ। কাজেই নিজে ব্যস্ত থাকুন বিভিন্ন কাজে, অবশ্যই কোনো ভালো কাজে, আর তাহলে নিজে ভালো থাকবেন, পাশাপাশি অন্যরাও ভালো থাকবেন। গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন সুব্রত মাল, লিখছেন ছন্দে ছন্দে এক ছোট্ট ছড়া। ভালো থাকার উপায়, সুস্থ রাখতে হৃদয়, ঘর থেকে পড়ি বেরিয়ে নীল আকাশের দিকে তাকিয়ে মাঠ দিগন্ত ছাপিয়ে নিজেকে দিই ভাসিয়ে, সাথে যখন আকাশবাণী বেতার হৃদয়ে লাগে সাত রঙের বাহার, শরীর মন ভালো হয়ে যায় আমার। গঙ্গাধরপুর হাওড়া থেকে লিখছেন সুব্রত মাল। পরের বন্ধু লিখছেন শুভ বৃষ্টি ভেজে সকাল দেবারতি দিদি ভাই, আমি উৎপল মুখার্জি পুনে থেকে। বিষয়টা খুব ইন্টারেস্টিং এবং ইম্পর্ট্যান্ট। এই অবসর জীবনে নিজেকে ভালো রাখতে হলে আমি রোজ সকালে যোগাসন করি, ক্রিকেট খেলা দেখি, গান শুনি, পরিমাণ মতো ভালো পছন্দের খাবার খাই, অর্গানিক ফার্মিং করি, অন্যকে খুশি করতে চেষ্টা করি না, আর অনেক দেশে ও বিদেশে ঘুরতে যাই। কর্মজীবনের ব্যস্ততায় নিজেকে ভালো রাখতে সময় ছিল না। সেই সাথে উনি লিখছেন, দেবারতী তোমার ভালো থাকার পাসওয়ার্ড কি জানিও, ভালো থেকো। ভালো থাকার একটা পাসওয়ার্ড আমি আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করে নিয়েছি, সেটা হচ্ছে ভালো খাবার একদমই নয়, সেটা হচ্ছে মন্দ খাবার। মানে যেগুলোকে ডাক্তারবাবুরা বা ডায়েটিশিয়ানরা বা সাধারণভাবে যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি তারা মন্দ খাবার বলেই মনে করেন, সেই সমস্ত খাবারগুলো বিশ্বাস করুন আমি স্বীকার করছি, সেইগুলো খেতে বা খাওয়ার ইচ্ছেটা মনে মনে ভাবলেই আমার মনটা ভালো হয়ে যায়, এক নম্বর। দ্বিতীয় হচ্ছে আপনাদের সঙ্গে থাকা, রেডিওতে অনুষ্ঠান করতে পারলাম, মানে আমার শারীরিক অবস্থা, মানসিক অবস্থা যাই হোক না কেন আমি ভীষণ ভালো থাকি, কারণ আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ পাই। কাজেই রেডিওতে প্রোগ্রাম করতে আসলে সেদিন আমি ভীষণ ভীষণ ভীষণভাবে ভালো থাকি। আরও একটা ব্যাপার হলো, আমার গল্পের বই পড়তে খুব ভালো লাগে। বিভিন্ন ধরনের গল্পের বই পড়ার মাধ্যমে আমি নিজেকে অবশ্যই ভালো রাখতে পারি। এছাড়া তো আরও অনেক উপায় রয়েইছে, গান শোনা, সিনেমা দেখা বা সিরিজ দেখা, বা খুব সিম্পলি আরেকটা কথা বলি, সেটা হলো ঘুম। ঘুমটা ভালো হলেও কিন্তু মন ভালো থাকে। সেই সাথে রান্না করতে পছন্দ করি। যখন কোনো কিছুতেই মন ভালো লাগছে না এবং বারবার ঘ্যান ঘ্যান করে বাচ্চাদের মতো বলে উঠছি কিচ্ছু ভালো লাগছে না, তখন যদি যে কোনো একটা পছন্দের খাবার প্রিয় মানুষজনের জন্য এবং অবশ্যই নিজের জন্য রান্না করতে চলে যায়, তাহলে আমার মনটা ভালো হয়ে যায়। দেখে পরের বন্ধু কী লিখছেন, সোমনাথ ঘোষ লিখছেন দমদম ক্যান্টনমেন্ট থেকে, বৃষ্টি ভেজা শুভ সুন্দর সকাল, ভেরি নাইস টপিক। আমার কাছে ভালো থাকার পাসওয়ার্ড আয় বুঝে ব্যয় করা, লিখছেন সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে। খুব জরুরি এবং সচেতন একটি কথা কিন্তু আপনি লিখেছেন, আয় বুঝে যদি আমরা ব্যয় না করি তাহলে কেউই আমরা আলটিমেটলি ভালো থাকতে পারি না। সুভাষগ্রাম থেকে লিখছেন লক্ষ্মী দে, তিনি লিখছেন ফুচকাওয়ালার কাছ থেকে ফুচকা ও তেঁতুল জল খাওয়া আমার ভালো থাকার পাসওয়ার্ড। এই রে দিলেন তো, মানে আমার ওই যাকে বলে জিভে জল টলের মতন একেবারে ব্যাপার স্যাপার করে এরকম, মানে এরকম একটা টপিকের ওপরে আপনারা কথা বলছেন আর এরকম একটা মেসেজ করছেন, আমি যে কী করে নিজেকে সামলাই মানে বুঝতেই পারছি না। তো যাই হোক, আমরা বরং গানে চলে যাই, তাহলে আশা করছি আমার নিজেকেও একটু সামলানো হয়ে যাবে। আর ওই ফুচকার কল্পনা করতে করতে যে ব্যাপারটা আর কি হচ্ছিল সেটা হয়তো বা একটুখানি ঠিকঠাক হয়ে যাবে। খুব পছন্দের একটা গান রইল আপনাদের সকলের জন্য, শাহানা বাজপেয়ীর কণ্ঠে। ফিরছি আবার আপনাদের মেসেজ নিয়ে 9903050992 নাম্বারে। ভালো থাকার পাসওয়ার্ড নিয়েই আজকের মনের মেলোডি।

0: বলে।
1: কণ্ঠ ছায়াছবি থেকে শুনছিলাম শাহানা বাজপেয়ীর কণ্ঠে এই গান, কিন্তু না আমরা তো চুপ থাকছি না, কারণ আপনাদের মেসেজ যে রয়েছে আমাদের সঙ্গে, আর সেই সাথে আমাদের সময় খুব দ্রুত গতিতে এগোচ্ছে, তাই চটপট বরং আবারও আপনাদের মেসেজে চলে যায়। দেখি কে লিখছেন, কোথা থেকে লিখছেন। লিখছেন, গুড মর্নিং দেবারতী ম্যাডাম, আমি যোধপুর পার্ট থেকে জয় মহলানবিশ বলছি। মন খারাপ হলেই আমি বাড়িতে পেন্সিল রাবার রং তুলির কাজ শুরু হয়ে যায়। ও আচ্ছা, আমার বাড়িতে পেন্সিল রাবার রং তুলির কাজ শুরু হয়ে যায়, অর্থাৎ আমি ছবি আঁকতে বসে যাই। এর পাশাপাশি আমার কাছে নিজেকে ভালো রাখার চাবিকাঠি হলো লতা মঙ্গেশকর, আশা ভোসলে, কিশোর কুমার ও মোহাম্মদ রফির পুরনো দিনের রোমান্টিক গান শোনা। বেশ, তাহলে জয়বাবুর অনুরোধের গান আমরা নিশ্চয়ই একদিন শুনব। আমি খুব শীঘ্রই আবার যখন আপনাদের কাছে ফিরে আসব, নিশ্চয়ই তার পছন্দের শিল্পীদের গান আমি শোনাবই শোনাব। পরের বন্ধু মেসেজ করছেন, কে করছেন, কোথা থেকে মেসেজ করছেন দেখে নেই, পবিত্র সাহা 2 নম্বর এয়ারপোর্ট গেট থেকে, তিনি একটি রেডিওর ছবি পাঠিয়েছেন এবং সেই সাথে লিখছেন যে, সুপ্রভাত দেবারতী দিদি ভাই, আমার মন ভালো করা হলো রেডিওতে যখন আমার অনুরোধ করা গানটি বাজানো হয়, সেই সময়টাতেই আমার মন ভালো হয়ে যায়। বেশ, আপনার অনুরোধের গান নিশ্চয়ই আমরা অন্য কোনো দিন বাজাবো, আজকে হয়তো সম্ভব হলো না, কিন্তু নিশ্চয়ই অবশ্যই আপনার পছন্দের গান, আপনার পছন্দের শিল্পীদের গান আমরা বাজাবোই বাজাবো, কারণ এভাবেই তো আপনারা আমাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকেন। পরের বন্ধুর মেসেজ গোপাল পাল বেলেঘাটা কলকাতা 10 থেকে লিখছেন, যদিও একটু বড় মেসেজ কিন্তু তবুও পড়ি যতখানি সম্ভব, চেষ্টা করছি। মনকে ভালো রাখার সবচেয়ে ব্যক্তিগত কৌশল হলো নিজের অন্তরের সাথে গভীর সংযোগ স্থাপন করা এবং নিজের ভালো লাগাকে অগ্রাধিকার দেওয়া। এর জন্য প্রথম ও প্রধান পদক্ষেপ হলো নিজের অনুভূতিগুলোকে কোনো বিচার ছাড়াই গ্রহণ করা এবং কোনো ভুল হলে নিজেকে ক্ষমা করতে শেখা। প্রতিদিনের ব্যস্ততার মাঝে অন্তত কিছুটা সময় মি টাইম বা নিজের জন্য একাকী সময় বের করা উচিত, যেখানে কোনো প্রযুক্তি বা বাইরের কোলাহল থাকবে না। নিজের আবেগ ও চিন্তাভাবনাকে ডায়েরিতে লিখে রাখা মনকে হালকা করার এবং আত্মোপলব্ধির একটি চমৎকার ব্যক্তিগত মাধ্যম। এছাড়া বিষাক্ত নেতিবাচক মানসিকতার মানুষ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের অতিরিক্ত ব্যবহার থেকে সচেতনভাবে দূরত্ব বজায় রাখলে মানসিক শান্তি দ্রুত ফিরে আসে। নিজের পছন্দের কোনো সৃজনশীল কাজ যেমন বই পড়া, গান শোনা, বাগান করা বা রান্না করার মাধ্যমে মনের ক্লান্তি দূর করা সম্ভব। গভীর শ্বাস প্রশ্বাসের ব্যায়াম, প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানো এবং জীবনের ছোট ছোট প্রাপ্তির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার অভ্যাস মনকে ভেতর থেকে শান্ত ও প্রফুল্ল রাখে। সর্বোপরি নিজের শরীর ও মনের সীমানাকে চেনা এবং প্রয়োজন হলে নির্দ্বিধায় না বলতে শেখাই হলো মন ভালো রাখার সবচেয়ে শক্তিশালী ও ব্যক্তিগত কৌশল। এটা যদিও গোপালবাবু ইন জেনারেল সবার মন ভালো রাখার উপায় জানিয়েছেন, তবে আমরা আজকে বিশেষ করে জানতে চাইছিলাম মন ভালো রাখার জন্য আপনি কি করেন। দুটো বা তিনটে বিষয়ের মধ্যে বা দুটো বা তিনটে পয়েন্টের মধ্যে সেই কথা লেখার অনুরোধ জানিয়েছিলাম। পরের বন্ধু খুব সুন্দর একটি ছন্দবদ্ধ কবিতার মাধ্যমে লিখেছেন তাঁর মনের কথা, নন্দা রায় পোড়েল, হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে তিনি লিখছেন, বাদলা দিনের কাজলা মেঘে ঝরছে কেমন বৃষ্টি, যাচ্ছে না তো কিচ্ছু দেখা, ঝাপসা লাগছে দৃষ্টি, শুনতে পাচ্ছি কিচির মিচির জলসা বসেছে গাছে, বুলবুলি ওই গান ধরেছে ফিঙে তালে নাচে, সঙ্গত দেয় কাঠঠোকরা ঠক ঠক ঠক, দর্শক আসনে নানান পাখি সঙ্গে সাদা বক, গানে গানে স্নিগ্ধ পরশ, মন কি থাকে ভার, সাথে পাচ্ছি ঘন ঘন দেবারতীর স্বর। মন খারাপ উধাও হয়েছে এমন পরিবেশে প্রভাত বিনা থেকে শুরু রয়েছি তোমার পাশে, ভালো থেকো, সুন্দর অনুষ্ঠান চলছে, লিখছেন হাওড়া বেলগাছিয়া এল রোড থেকে নন্দা রায় পোড়েল। খুব ভালো থাকবেন দিদি, আপনিও। পরের বন্ধুর মেসেজ পড়ব, খুব দ্রুত গতিতে আমাদের সময় এগিয়ে যাচ্ছে, তাই চটপট একটু আপনাদের মেসেজগুলো পড়ে নেওয়ার চেষ্টা করছি। লিখছেন কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে, তিনি লিখছেন, তোমার পছন্দের শ্রেয়া ঘোষালের গান শুনলাম, একটু হাসলাম, এভাবে আমাকে কষ্ট দিও না, আমি তোমার কাছে বারেবারে নতুন হতে চাই, এ ধরনের গান আশা করি। বেশ, নিশ্চয়ই এই ধরনের গানই আপনাকে শোনাবো, তাহলে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। মন ভালো রাখার উপায়, মন ভালো রাখার চাবিকাঠি, আপনার ভালো থাকার পাসওয়ার্ড কি, যে কোনো দুটো বা তিনটে পয়েন্টের মধ্যে লিখে জানাচ্ছেন বন্ধুরা। 9903050992 নম্বরে দেবারতী রয়েছি আজ আপনাদের সঙ্গে মনের মেলোডি অনুষ্ঠানে। সুনিতা দত্ত লিখছেন গয়েরকাটা জলপাইগুড়ি থেকে, লিখছেন, বৃষ্টি ভেজা সকালে শুভেচ্ছা রইল দেবারতী, নিজেকে ভালো রাখার কোনো প্রকৃত বা নির্দিষ্ট মানে হয় না, তবে নিজেকে কাজে ব্যস্ত রাখলে অনেক চাপমুক্ত থাকা যায়। তাই ভালো থাকতে নিজেকে বলুন, সবাই যা গেছে তা মিছে, যা হবে সব ভালো হবে, শুধু আজকের কথা ভাবতে হবে। সত্যি আমরা জানি না কাল কি হবে, সত্যি তাই। জলপাইগুড়ি গয়ের কাটা থেকে লিখছেন সুনিতা দত্ত। পরের বন্ধুর মেসেজ হাওড়া জগাছা বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ লিখেছেন, বৃষ্টি স্নাত সকালের একরাশ ভালোবাসা জানাই তোমাকে দেবারতী, অনেকদিন পর তোমাকে পেলাম, ভালো থাকার উপায় আমার কাছে তোমরা যারা, আমাদের কাছে সুন্দর সুন্দর গানের ডালি এবং মিষ্টি সুন্দর উপস্থাপনা নিয়ে আসো, আর সুন্দর সিনেমা, আর সবাই সুস্থ আনন্দ থাকবে, সেটাই আমার ভালো থাকার উপায়। খুব সুন্দর লিখেছেন পূর্ণাদি হাওড়া থেকে, আপনিও খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, এমনটাই কিন্তু আমাদের চাওয়া। চটপট বরং চলে যায় ছোট্ট একটা গানে, আর সেই গানের ওপারে আবারও আমরা ফিরে আসছি আপনাদের মেসেজ নিয়ে, আপনাদের ভালো থাকার পাসওয়ার্ড নিয়ে। এই মুহূর্তে তাহলে রইল আরও একজন আমার খুব পছন্দের শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে এই গান।

শ্রীকান্ত আচার্যর কণ্ঠে আবারও একটি মন ভালো করার সুন্দর গান শুনতে শুনতে চলে এসেছে আপনাদের মেসেজ। আপনাদের মেসেজ প্রচুর প্রচুর প্রচুর এসেছে এবং এই স্বল্প সময়ের মধ্যে আমি চেষ্টা করেছি আপনাদের সবার মেসেজগুলো পড়ার। যদি কারো মেসেজ মিস করে যায় তাই ভালো করে বরং একবার চোখ বুলিয়ে নিই। এই মুহূর্তে যার মেসেজ তিনি হচ্ছেন নিশাকর ধর, আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে তিনি লিখছেন, শুভ সকাল দেবারতী দিদি, আমার মন ঠিক করার প্রথম উপায় ভোর 4টা থেকে 5:30 পর্যন্ত প্রাতঃ ভ্রমণ, দ্বিতীয়ত রেডিও সকাল 9টা থেকে দুপুর 2, 5টা থেকে 7টা সব সময় রেডিও আমার সাথে, তৃতীয়ত বাড়িতে গেলে আমার ছোট মেয়ে, আর চতুর্থ উপায় রাত্রি 9টা থেকে রাত্রি 11টা আমার যাত্রার রিহার্সাল। গান খুব সুন্দর হচ্ছে, এই বৃষ্টিতে আপনি সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, কারণ আপনারা সুস্থ না থাকলে আমরা অনুষ্ঠান থেকে বঞ্চিত হব। নিশাকর ধর লিখেছেন আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে, খুব ভালো লাগলো। আর সেই সাথে যেহেতু সময়টা বড়ই কম, আপনাদের অনেকেরই পছন্দের গানের অনুরোধ আপনারা জানিয়েছেন বটে, কিন্তু সেগুলো আজকে হয়তো শোনানো সম্ভব হচ্ছে না, তবে নিশ্চয়ই অন্য কোনো দিন আমি আপনাদের পছন্দের গান শোনাব। নিশাকর বাবুর কাছে যাত্রার কথা শুনে সত্যি খুব ভালো লাগলো, কারণ যাত্রা শিল্পটা আগের তুলনায় একটু কমে এসেছে বা অনেকেই হয়তো বলবেন প্রায় হারিয়ে যেতে বসেছে। আপনি যে নিয়মিত যাত্রার চর্চা করেন, রিহার্সাল দেন, সেটা শুনে সত্যিই খুব ভালো লাগলো। পরের বন্ধু লিখছেন উত্তম কুমার দাস দারহাটা হরিপাল হুগলি থেকে, তিনি লিখেছেন, মন ভালো রাখতে পুরনো বাংলা গান শুনি, গোল্ডের অনুষ্ঠান শুনি, মোবাইলে হাসির ভিডিও, ফুটবল ও ক্রিকেট খেলা দেখি। বেশ, খুব ভালো লাগলো, উত্তম কুমার দাস দারহাটা হরিপাল হুগলি থেকে লিখেছেন এই মেসেজ। আরও একটি মেসেজ চলে এসেছে, লিখছেন শুভ বৃষ্টির সকাল দেবারতী দি, আমি দিলীপ বোস লিলুয়া হাওড়া থেকে, আমার মন ভালো রাখতে আমি শাস্ত্রীয় সঙ্গীত শুনি আর কাছাকাছি গ্রামে বেড়াতে যাই। বাহ, খুব ভালো লাগলো, শাস্ত্রীয় সঙ্গীত আমার নিজেরও অন্যতম পছন্দের বলা যেতে পারে একটা ঘরানা, যে কারণে আমি সবসময় যে কোনো গানের মধ্যেই যদি কোথাও একটু শাস্ত্রীয় সঙ্গীতের সুর থাকে, একটু সুরের সেরকম রাগের কোনো ছোঁয়া থাকে, তাহলে সত্যি যেন আমার আরও একটু বেশি ভালো লাগে। আর আমার পছন্দ আর আপনার পছন্দ প্রায় কাছাকাছি হয়ে মিলে গেল দেখে আমার কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আজকে মনের মেলোডি অনুষ্ঠানে আপনার সঙ্গে ছিলাম দেবারতী, আর আজকে যে বিশেষ একটা বিষয় রেখেছিলাম সেটা হচ্ছে মন ভালো রাখার উপায় বা ভালো থাকার পাসওয়ার্ড বা বলা যেতে পারে ভালো রাখার, নিজেকে ভালো রাখার চাবিকাঠি। বিষয়টা নিয়ে আপনারা অনেকেই অনেকগুলো কথা বলেছেন, আমার সত্যি খুব ভালো লেগেছে, আমি নিজেও ভীষণ ভীষণভাবে সমৃদ্ধ হয়েছি। যদি ফেরার আগে, বাড়ি ফেরার আগে একবার বিষয়টা খুব ছোট্ট করে চোখ বুলিয়ে নিই, সেটা হচ্ছে নিজের জন্য অবশ্যই সময় রাখতে হবে, সেই সাথে বিভিন্ন ধরনের যে এক্সারসাইজগুলো রয়েছে শরীর মন ভালো রাখার জন্য সেই ধরনের কিছু ব্যায়াম করতে হবে, অবশ্যই কোনো না কোনো সৃষ্টিশীল কাজের মধ্যে থাকতে হবে আপনাকে, তাহলে কিন্তু আপনার মন খারাপ বা আপনার খারাপ লাগা বিরক্তি সবটা একেবারে বলা যেতে পারে ফুরুত করে পালিয়ে যেতে পারে। সেই সাথে সারাদিনের কাজের একটা টু ডু লিস্ট যদি আমরা বানিয়ে ফেলি, অর্থাৎ সারাদিনের কাজের কী করতে হবে আর কী না করতে হবে এরকম একটা লিস্ট যদি আমরা বানিয়ে ফেলি, তাহলে কিন্তু

আমাদের সত্যি দিনটা খুব ভালো যাবে। তার পাশাপাশি যদি আমাদের বাড়িতে কোনো হেল্পিং হ্যান্ড থাকেন, যারা সাহায্যের কাজ করেন আমাদের বাড়ির কাজে, তাদের প্রতিও যথাযথভাবে নির্দেশ যদি আমরা দিতে পারি তাহলেও আমাদের দিনটা খারাপ যায় না। সেই সাথে নিজেদের একটা দৈনন্দিন রুটিন তৈরি করা আবশ্যক। সেই রুটিন অনুযায়ী চললে আমি আপনি আমরা সকলেই কিন্তু ভালো থাকব। তার পাশাপাশি প্রিয়জন, বন্ধু, আত্মীয় পরিজন যারা রয়েছেন তাদেরকে যদি মাঝে মধ্যে, প্রত্যেকদিন না হলেও যদি মাঝে মধ্যে একটু খোঁজ খবর নিতে পারি, তারা কেমন আছে না আছে সেই সম্পর্কে জানতে পারি তাহলেও ভালো লাগে। আর অবশ্যই সেই সাথে চলবে ভালো বন্ধুর সাথে আড্ডা, আর তার পাশাপাশি আপনার যিনি সঙ্গী বা সঙ্গিনী রয়েছেন এবং সেই সাথে আপনার পরিবারে যারা রয়েছেন খুব নিকট, বাবা মা, ভাই বোন, সন্তান সন্ততি, তাদের প্রত্যেকের সঙ্গে আড্ডা দিলেও কিন্তু মন ভালো থাকবে। আর সবশেষে যেটা না বললেই নয় সেটা হলো বেড়াতে যাওয়া। বেড়াতে গেলে তো আপনার মন অবশ্যই ভালো হবে, কি তাই তো? আর একেবারে শেষ মুহূর্তে আরও একটি মেসেজ চলে এসেছে, চটপট পড়ি। কে বলছেন? অমিত বন্ধু ঘোষ মানিকতলা থেকে লিখছেন, শুভ সকাল, নমস্কার। বৃষ্টি ভেজা সকালে সাথে গরম চা আর প্রজাপতি বিস্কুট পাঠালাম। কথার মাঝে মাঝে চায়ে চুমুক দিতে দিতে আপনার আমার মেসেজ পড়ার অনুরোধ। আর সেই সাথে আমার কাছে তাড়াতাড়ি মন ভালো রাখার জন্য রামকৃষ্ণ পরমহংসদেবের মন্তর শুনুন, অথবা বিভিন্ন রামকৃষ্ণ পরমহংসদেবের মঠে বেড়াতে যাওয়ার ভিডিও দেখি, মন ভালো হয়ে যায় নিশ্চয়ই। এটা কিন্তু আমার আরও একটি ভালো লাগার জায়গা। সে গল্প নিশ্চয়ই অন্য কোনো দিন আসবো। রামকৃষ্ণ মঠ মিশন, সারদা মঠ মিশন, ঠাকুর, মা, স্বামীজি আমার জীবনে কতখানি, আপনাদের জীবনেও কতখানি, সে বিষয় নিয়েও নিশ্চয়ই কথা হবে। তবে সূর্যর ঘড়ির কাঁটা বলছে এই পর্বের সময়টা শেষ, তাই কানে কানে আপনার রেখে গেলাম শ্রেয়া ঘোষালের কণ্ঠে এই গান, এবং সেই সাথে প্রণব বিশ্বাসের অসাধারণ একটি আলাপ আমরা এখানে পাবো, যাও পাখি বলো। আর এই গান শুনতে শুনতেই আজকের মতো মনের মেলোডি থেকে বিদায় নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও অন্য কোনো দিন দেবারতী আসবে মনের মেলোডি নিয়ে আপনাদের কাছে।

মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি।

0: moon. Oh yeah. This is Akashvani Kolkata's 100.1 FM Gold. Sony.
1: আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ড পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির প্রভাস দিয়েছে। ফিফা বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। ভারতীয় মহিলা ক্রিকেট দল আজ লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার হতে চলা টেস্টে খেলতে নামছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ঐতিহাসিক গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন। এই সফরের মাধ্যমে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বর ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তাঁর এবারের সফরে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক চুক্তিগুলো তাৎপর্যপূর্ণভাবে আরও শক্তিশালী হয়েছে বলে পর্যবেক্ষক মহল মনে করছে। দুটি দেশের মধ্যে মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও ফোরাম শুরু হয় 2022 সালে। বর্তমানে এটি 55% সাফল্য অর্জন করায় ব্যবসা বাণিজ্যের প্রতিনিধি দলের শীর্ষ নেতারা তা উদযাপন করেছেন। দুই দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আরও বৃদ্ধির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানেজ একাধিক পদক্ষেপ গ্রহণ করেছেন। এর ফলে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি আলোচনার সিইসি এর গুরুত্ব আরও বেড়ে যাবে। অন্যদিকে এবারের সফরের সময় ভারত অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহের ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবে। উল্লেখ্য, এই চুক্তিটি 2014 সালে স্বাক্ষরিত হয়। চুক্তিটি আবারও কার্যকর করা হয়েছে। নিরাপত্তা ক্ষেত্রে ভারত ও অস্ট্রেলিয়া যে যৌথ ঘোষণাপত্র স্বাক্ষর করেছে সেখানে সামুদ্রিক নিরাপত্তা অগ্রাধিকার পেয়েছে। এর ফলে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল অনেক বেশি নিরাপদ হয়ে উঠবে বলে প্রধানমন্ত্রী মন্তব্য করেছেন।
2: हमारे मैरिटाइम सिक्योरिटी कोलैबोरेशन रोडमैप से इंडो पैसिफिक में हमारे साझा प्रयासों को नई ताकत मिलेगी। हम शिप बिल्डिंग, शिप रिपेयर और मेंटेनेंस में भी मिलकर आगे बढ़ेंगे। फ्रेंड्स, हमने कई क्षेत्रीय एवं अंतर्राष्ट्रीय मुद्दों पर भी विस्तार पूर्वक चर्चा की।
1: অস্ট্রেলিয়া সফর শেষে প্রধানমন্ত্রী আজ নিউজিল্যান্ডের অকল্যান্ডে যাবেন। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। প্রায় 4 দশক পর কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এই প্রথম নিউজিল্যান্ড সফর। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর কুয়েত সফর শেষে ওমান পৌঁছেছেন। সেদেশের বিদেশ মন্ত্রকের মহানির্দেশক শেখ আহমেদ আল মাসকারি তাঁকে স্বাগত জানান। ডক্টর জয়শঙ্কর বর্তমানে 11 দিনের কাতার, বাহরিন, কুয়েত, ওমান, নিউইয়র্ক এবং ব্রুসেলস সফর করছেন। ভারত যুদ্ধদীর্ণ এলাকায় যৌন নিপীড়ন সিআরএসভির মতো ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে যুদ্ধ, সন্ত্রাসবাদ, নির্যাতন ও রাজনৈতিক নিপীড়নের এক হাতিয়ার হিসেবে বর্ণনা করেছে। যুদ্ধকালীন যৌন হিংসা বিষয়ক রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের আলোচনায় রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পর্বতিনেনি হ্যারিস বলেন, ভারত এ ধরনের অপরাধের তীব্র নিন্দা জানায়। রাষ্ট্রসংঘের মহাসচিবের প্রতিবেদনের কথা উল্লেখ করে তিনি বলেন, 2025 সালে এ ধরনের প্রমাণিত মামলার সংখ্যা বিপুল সংখ্যায় বৃদ্ধি পাওয়ায় বিষয়টি সম্মিলিত পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তাকে আরও শক্তিশালী করে তুলেছে। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডণবীস সে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি ইউসিসির খসড়া তৈরির জন্য সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে 7 সদস্যের একটি কমিটি গঠনের কথা ঘোষণা করেছেন। তিনি বলেন, ভারতের সংবিধান দেশের সব রাজ্যকে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিয়েছে। বিচারপতি দেশাইয়ের নেতৃত্বাধীন কমিটি আগামী 6 মাসের মধ্যে রাজ্য সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেবে। নীতি আয়োগের সদস্য জোরাম আনিয়া নতুন দিল্লিতে আজ ইউনিসেফের ভারতীয় প্রতিনিধি সিনথিয়া ম্যাক্রাফি ও তার প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করেছে। নীতি আয়োগ জানিয়েছে, তাদের মধ্যে শিক্ষার পরিবেশ, নিরাপদ ও সার্বিক শিক্ষণ, সাক্ষরতা, শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ এবং ডিজিটাল নিরাপত্তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে জেলা ও ব্লক স্তরের শিক্ষার পরিবেশের ওপর বাড়তি গুরুত্ব দেওয়া হয়। এছাড়াও বৈঠকে দুর্যোগ মোকাবিলা, শিশু কল্যাণ, মহিলাদের মাধ্যমে গঠিত স্বনির্ভর গোষ্ঠীর ভূমিকা নিয়েও নীতি আয়োগ ও ইউনিসেফের মধ্যে বিশেষ আলোচনা হয়েছে। নতুন ও পুনর্ব্যবহারযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, পরিবেশ বান্ধব জ্বালানি থেকে দেশে বিদ্যুতের চাহিদা দ্বিতীয়বার অর্ধেকেরও বেশি পূরণ করা সম্ভব হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, এ মাসের 6 তারিখ পর্যন্ত দেশের বিদ্যুৎ সরবরাহের 50.2% এসেছে পুনর্ব্যবহারযোগ্য শক্তির উৎস থেকে। এই বিষয়টি ভারতের জ্বালানি নিরাপত্তায় পরিবেশ বান্ধব শক্তির ব্যবহারের নির্ভরযোগ্যতা প্রতিফলিত হচ্ছে। এ খবর প্রচারিত

0: হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্রের FM প্রচার তরঙ্গ থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের বহরমপুরে রবীন্দ্র সদনে প্রশাসনিক বৈঠক করবেন। বৈঠকে উপস্থিত থাকবেন জেলা শাসক, দুই পুলিশ জেলার সুপার সহ জেলা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এই বৈঠকের পর মুখ্যমন্ত্রী জেলার রেজিনগরে দলের সাংগঠনিক সভায় যোগ দেবেন বলে জানা গেছে। উল্লেখ্য, নতুন সরকার মুর্শিদাবাদ জেলার জন্য ইতিমধ্যেই বেশ কয়েকটি ঘোষণা করেছে। এর মধ্যে ফারাক্কায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি, সামসেরগঞ্জে বিড়ি শ্রমিকদের জন্য হাসপাতালের পরিকাঠামোর উন্নয়ন এবং জঙ্গিপুরকে নতুন জেলা ঘোষণার মতো পদক্ষেপ রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নিঃস্বার্থ সেবা মানবতা সর্বশ্রেষ্ঠ শক্তি। সংস্কৃতের একটি সুভাষিত প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সেবা ও নিষ্ঠার মাধ্যমে একটি জাতি সামনের সারিতে উঠে আসতে পারে এবং এর ফলে নাগরিকদের দৈনন্দিন জীবনযাপনও উন্নত হয়। কিংবদন্তি ওয়েলস গায়িকা ও গীতিকার বনি টাইলার গতকাল প্রয়াত। পর্তুগালের একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার বয়স হয়েছিল 75। সঙ্গীতে অবদানের স্বীকৃতিস্বরূপ 2022 সালে তাকে মেম্বার অব দ্য অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার সম্মানে ভূষিত করা হয়। 80 দশকের অন্যতম জনপ্রিয় গান টোটাল এক্লিপস অব দ্য হার্ট এর জন্য তিনি গ্র্যামি পুরস্কারে মনোনীত হয়েছিলেন। উল্লেখ্য, ইউটিউবে এই গানটি শুনেছেন 130 কোটিরও বেশি শ্রোতা। পাশাপাশি ইটস আ হার্টেক এবং হোল্ডিং আউট ফর আ হিরো তার গানগুলির মধ্যে জনপ্রিয়। শেয়ার বাজারে আজ চাঙা ভাব দেখা যাচ্ছে। সেন্সেক্স 803 পয়েন্ট বেড়ে 77,545 পয়েন্ট এবং নিফটি 243 পয়েন্ট বেড়ে 24,205 পয়েন্টে পৌঁছেছে। বিশ্ববাজারের ঊর্ধ্বমুখী প্রবণতা এবং চিপ নির্ভর কোম্পানিগুলির শেয়ারের দরবৃদ্ধির ফলে বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হওয়ায় ভারতের প্রধান শেয়ার সূচকগুলি বেশ বড় ব্যবধানে লেনদেন করছে। ভারতের আবহাওয়া দফতর IMD আজ উত্তরাখণ্ডে ভারী থেকে অতিভারী বৃষ্টির লাল সতর্কতা জারি করেছে। পাশাপাশি হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং উত্তরপ্রদেশের কিছু অংশেও আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া আগামী 3 থেকে 4 দিনের মধ্যে দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, বিহার, পূর্ব মধ্যপ্রদেশ, মধ্য মহারাষ্ট্রে ভারী বৃষ্টিসহ কর্ণাটক, কেরালা, মাহে, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, তামিলনাড়ু, পুডুচেরি, কারাইকালে একই ধরনের আবহাওয়া পরিস্থিতি থাকার কথা IMD জানিয়েছে। কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় লাগাতার বৃষ্টিতে জনজীবন কিছুটা ব্যাহত। সকাল 6:30 পর্যন্ত আলিপুরে প্রায় 28 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। মৎস্যজীবীদের আজও গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আর এবার ফুটবল বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে লস অ্যাঞ্জেলসে ইংলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এছাড়া আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। ম্যামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সেবছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। এদিকে গতরাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমব্যাপে এবং 66 মিনিটে ওসম্যান দেমবেলে গোল করেছেন। 28 মিনিটের মাথায় একটি পেনাল্টি পেরেও তা আটকে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বৌনো। এমব্যাপের গোলের ফলে চলতি বিশ্বকাপে তিনি আবারও সর্বোচ্চ গোলদাতার তালিকায় আর্জেন্টিনার লিওনেল মেসির সঙ্গে যুগ্মভাবে প্রথম স্থানে উঠে এলেন। দুজনেরই এই বিশ্বকাপে গোল সংখ্যা 8। লর্ডস ক্রিকেটের গ্রাউন্ডে আজ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে নামছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। লর্ডসের মাঠে এই প্রথমবার হতে চলা মহিলাদের এই ঐতিহাসিক টেস্ট ম্যাচে হরমনপ্রীত কৌরের নেতৃত্বে ভারতীয় দল খেলতে নামবেন। উল্লেখ্য, ইংল্যান্ড ও ভারতীয় মহিলা দলের মধ্যে এটি হবে 16তম টেস্ট ম্যাচ। এর আগে 15 বার সাক্ষাতে ভারত 3 বার এবং ইংল্যান্ড 1 বার জয়লাভ করলেও বাকি 11টি ম্যাচ ড্র হয়েছে। শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঐতিহাসিক অস্ট্রেলিয়া সফরে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তিনি আর কিছু পরে নিউজিল্যান্ড পৌঁছাবেন। মহারাষ্ট্র সরকার রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরির জন্য 7 সদস্যের একটি কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদ জেলা সফরে যাচ্ছেন। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, আজ উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় সহ বিস্তীর্ণ এলাকাজুড়ে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ফিফা বিশ্বকাপের ফুটবল বলে কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। খবর শেষ হলো।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে কনকলতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি অস্ট্রেলিয়া কি ঐতিহাসিক ও মহত্বপূর্ণ রাজকীয় যাত্রা আধিকারিক রূপ সে সম্পন্ন হয়ে গেই হ্যায়। যাত্রা কে দৌরান দোনো দেশো কে বীচ কূটনৈতিক, আর্থিক ও সুরক্ষা সম্বন্ধে নই উচাইয়ো পর পৌঁছে। যাত্রা কি শুরুয়াত ভারত অস্ট্রেলিয়া মুখ্য কার্যকারী মঞ্চ সে হুই, যাহা কারোবার জগত কে প্রমুখো নে বর্ষ 2022 কে আর্থিক সহযোগ ও ব্যাপার সমঝোতে সে দ্বিপক্ষীয় ব্যাপার মে 55% কে বৃদ্ধি কা স্বাগত কিয়া। ইস গতি কো আগে বড়ানে কে লিয়ে প্রধানমন্ত্রী মোদী ও অস্ট্রেলিয়া কে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নে ব্যাপক আর্থিক সহযোগ সমঝোতে পর বার্তা মে তেজি লানে পর সহমতি ব্যক্ত কি। প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ নে ভি ভারতীয় সমুদায় কি সরাহনা করতে হুয়ে কহা কে বহু সাংস্কৃতিক শক্তি অস্ট্রেলিয়া কে সমৃদ্ধি মে মহত্বপূর্ণ যোগদান দে রহি হ্যায়। প্রধানমন্ত্রী মোদী নে অস্ট্রেলিয়া মে বিপক্ষ কে নেতা এঙ্গস টেলর সে ভি মুলাকাত কি। শ্রী টেলর নে প্রধানমন্ত্রী মোদী কো অস্ট্রেলিয়া কা সচ্চা মিত্র বতাতে হুয়ে অন্তর্রাষ্ট্রীয় সৌর গঠবন্ধন ও শান্তিপূর্ণ উদ্দেশ্যো কে লিয়ে ইউরেনিয়াম নির্যাত জেসি পহলো কা সমর্থন কিয়া। প্রধানমন্ত্রী তিন দেশো কি যাত্রা কে অন্তিম চরণ মে নিউজিল্যান্ড কে লিয়ে রওনা হো গে হ্যায়। ইস দৌরান ভি নিউজিল্যান্ড কে প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লক্সন সে বাতচিত করেঙ্গে। দোনো নেতা দ্বিপক্ষীয় সম্বন্ধো কে সভি পহলুও কি সমীক্ষা করেঙ্গে। কিসি ভারতীয় প্রধানমন্ত্রী কি 40 বর্ষ মে ইয়ে পহলি নিউজিল্যান্ড যাত্রা হোগি। ওর অধিক জানকারি কে লিয়ে বাত করতে হ্যায় প্রধানমন্ত্রী কি যাত্রা কো কভার করনে গই হামারি বিশেষ সংবাদদাতা মঞ্জু মীনা সে। মঞ্জু, প্রধানমন্ত্রী কি যাত্রা কো লেকর ওয়াহাঁ কে লোগো মে ক্যাসা উৎসাহ হ্যায় ওর ক্যা তৈয়ারিয়াঁ কি গই হ্যায়?
2: जी हाँ कनक, प्रधानमंत्री नरेंद्र मोदी के स्वागत की तैयारियां यहाँ पे काफी जोर शोर से चल रही है। प्रधानमंत्री जी बस कुछ ही समय में यहाँ पे पहुंचने वाले हैं और हम देख रहे हैं कि यहाँ पर लोग ठंड में और अंधेरा हो चुका है यहाँ पर, क्योंकि भारत और यहाँ के समय के बीच में 6.5 घंटों का फर्क है ऑकलैंड में। उसके बावजूद जो है लोग यहाँ पर, हमने देखा कि 4-5 घंटे पहले से ही जो है वो कतारबद्ध होने लग गए हैं। भारतीय समुदाय के अंदर यहाँ पे काफ़ी उत्साह जो है वो देखा जा रहा है। और साथ ही आज जो है न्यूजीलैंड में माओरी समुदाय अपना नववर्ष का जो पर्व होता है मातारी की, वो भी मना रहा है। और ऐसे में माओरी समुदाय के लोग भी पारंपरिक अंदाज में किया ओरा मोदी कहकर प्रधानमंत्री का स्वागत करने के लिए उत्साहित नजर आ रहे हैं। कुल मिलाकर भारतीय समुदाय और स्थानीय न्यूजीलैंड वासियों दोनों में ही प्रधानमंत्री मोदी की इस ऐतिहासिक यात्रा को लेकर जबरदस्त उत्साह देखने को मिल रहा है। जी कनक,
1: जानकारी के लिए धन्यवाद मंजू। नीति आयोग के सदस्य डॉक्टर जोराम अनिया ने यूनिसेफ इंडिया की प्रतिनिधि सिंथिया मैक्रफी और उनके प्रतिनिधिमंडल से नई दिल्ली में मुलाकात की। इसमें बच्चों के विकास, स्कूली शिक्षा और मानव विकास पर सहयोग मजबूत करने पर चर्चा हुई। नीति आयोग के अनुसार बैठक में विशेष रूप से आकांक्षी जिलों और खंडों में सुरक्षित और समावेशी शिक्षण, मूलभूत साक्षरता, अध्यापकों की शिक्षा, विद्यार्थियों के कल्याण, साइबर सुरक्षा और डिजिटल सुरक्षा पर बातचीत हुई। नवीन और नवीकरणीय ऊर्जा मंत्री प्रहलाद जोशी ने आज कहा कि लगातार दूसरी बार स्वच्छ ऊर्जा ने देश की 50% से अधिक बिजली की मांग पूरी की है। सोशल मीडिया पोस्ट में श्री जोशी ने बताया कि 6 जुलाई को नवीकरणीय स्रोतों से 50.2% बिजली आपूर्ति हुई। उन्होंने इसे भारत के स्वच्छ ऊर्जा इकोसिस्टम की बढ़ती मजबूती और विश्वसनीयता का प्रमाण बताया। हिमाचल प्रदेश के कई हिस्सों में लगातार बारिश हो रही है। मौसम विभाग ने बताया है कि आज 5 जिले कांगड़ा, मंडी, शिमला, सोलन और सिरमौर में कुछ स्थानों पर तेज वर्षा का येलो अलर्ट जारी किया गया है। सिरमौर और सोलन जिलों के सभी शिक्षण संस्थान आज बंद कर दिए गए हैं। मौसम विभाग ने अरुणाचल प्रदेश, असम, मेघालय, सिक्किम, पश्चिम बंगाल के तराई क्षेत्रों और उत्तर प्रदेश के कुछ हिस्सों में आज मूसलाधार बारिश का अनुमान व्यक्त किया है। घरेलू शेयर बाजार का संवेदी सूचकांक आज दोपहर में बढ़त के साथ कारोबार कर रहा था। ताजा समाचार मिलने तक सेंसेक्स 747 अंक बढ़कर 77,488 पर, जबकि निफ्टी 223 अंक की बढ़त के साथ 24,186 पर पहुंच गया। फीफा विश्व कप में फ्रांस ने मोरक्को को 2-0 से हराकर सेमीफाइनल में जगह बना ली है। फ्रांस लगातार तीसरी बार विश्व कप के सेमीफाइनल में पहुंचा है। इसके साथ ही

0: মধুরে মনোবাদলে তুমি কোথা।
1: অতুলপ্রসাদ সেনের এই গান দিয়ে মেম সাহেব ছবি থেকে শুরু করলাম আজকের তোমায় গান শোনাবো। সঙ্গে আছি আমি এমিলিয়া,
2: আর আছি আমি দোলন। 100.1 AIRFM গোল্ডে তোমায় গান শোনাবো অনুষ্ঠানে আপনারা প্রত্যেক দিনের মতন আজও আমাদের ফেসবুক পেজের এই অনুষ্ঠানের পোস্টে অনুরোধ পাঠিয়েছেন, সেই অনুরোধ নিয়েই আমাদের আজকের এই পর্ব। এমিলিয়া, এই গান কে বা কারা শুনতে চেয়েছিলেন?
1: হ্যাঁ, এই গানটি শুনতে চেয়েছিলেন রমা রায়, ভি রোড, দাসনগর, হাওড়া 5 থেকে।
2: বেশ,
1: চলে যাব আমরা পরের গানে। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনতে চেয়েছেন তাপস, সৌরভ, সাগরিকা ও শম্পা খাঁ, নাকতলা, কলকাতা 47 থেকে। মুকুল দত্তের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের নিজের সুরে বাঘিনী ছবি থেকে।

চলে যাব পরের গানে। পরের গান শুনতে চেয়েছেন নিশাকর, অনুশ্রী, শ্রেয়শ্রী, রিমাধর, আমতা, জগদ্ধাত্রীতলা, হাওড়া থেকে। শুনতে চেয়েছেন মান্না দে, লতা মঙ্গেশকর ডুয়েট, বীরেশ্বর সরকারের কথায় সুরে।

0: আরতি মুখোপাধ্যায়ের
1: না আমরা তার আগে একটু বলে দিই আমরা কোন ছবি থেকে শুনছিলাম এই গানটি। এটা মাদার ছবি থেকে শুনছিলাম, আর সুরকারের কথা তো তুমি আগেই বলেছো, বীরেশ্বর সরকার, তার সুরে কথায় এই গান।
0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানে চলে যাই, কারণ হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে গানের জন্য একাধিক অনুরোধ আছে আমাদের কাছে আজ। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি শুনতে চেয়েছেন নিতাই পাল, তপতী পাল, তনুশ্রী পাল, দক্ষিণ চব্বিশ পরগনা, আমতলা, মামুদপুর থেকে। গৌরী প্রসন্ন মজুমদারের কথায়, শিল্পীর নিজের সুরে।

0: আর এই গান আমরা মুগ্ধ শ্রবণ দিয়ে যাকে বলে আহরণ করি। 1960 সালের এই গানটি একটা অসামান্য গান এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সেই অবিস্মরণীয় কণ্ঠ। আমরা এরপর যাব কোন গানে?
1: এরপর আমরা আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে গান শুনি।
0: 82 সালে এই গানটি সুধীন দাশগুপ্তর কথা এবং সুর দুই।
1: শুনতে চেয়েছেন অনুপম দাস, মিঠু দাস, কসবা, কলকাতা 42 থেকে।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
1: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM Gold।
0: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: গোপাল দাসের কণ্ঠে গান শুনছিলাম, আর এই গানটি শুনতে চেয়েছেন তাপস মাইতি চাকমানিক বাওয়ালি থেকে।
1: বেশ, আমরা এবার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানে যেতে পারি?
0: নিশ্চয়ই যেতে পারি।
1: এবং এই গানটা ভীষণ সুন্দর গান, মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গানের মধ্যে তো অদ্ভুত একটা, কি বলবো, একটা ভীষণ মায়া জড়ানো ব্যাপার আছে। এই গানেরও কিন্তু গীতিকার সুরকার দুই হচ্ছেন সুধীন দাশগুপ্ত। তাহলে শুনি আমরা মানবেন্দ্র মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।
0: আর এই গানটি, হ্যাঁ, শুনতে চেয়েছেন তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে।
1: বেশ,

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: মায়া রায় সোদপুর থেকে শুনতে চেয়েছিলেন অতল জলের আহ্বান ছবি থেকে সুজাতা চক্রবর্তীর কণ্ঠে এই গান।
1: আর এই গান আমরা শুনছিলাম, ছবির নাম তো তুমি বললেই। এই গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদারের আর সুর বলা বাহুল্য হেমন্ত মুখোপাধ্যায়।
0: আমরা একটি রবীন্দ্রসঙ্গীতের অনুরোধ পেয়েছি, সেই গানে চলে যাই। দেবব্রত বিশ্বাসের কণ্ঠে এই রবীন্দ্রসঙ্গীতটি শুনতে চেয়েছেন বাবু গাঙ্গুলি, সালকিয়া, হাওড়া থেকে।

0: ও মা, ভয়, রবীন্দ্রনাথের বর্ষার গান না শোনা মানে তো পুরো সময়টাই বৃথা, তাই না?
1: একদম।
0: চলো।
2: আবার এসেছে আশা,

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: একটি রিকোয়েস্ট আছে। এই গানটি শুনতে চেয়েছেন আনন্দধারা, প্রতিমা ধারা, প্রশান্ত ধারা, শ্রীমন ধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে।
1: আমরা হেমন্ত মুখোপাধ্যায়ের গান ইতিপূর্বে দুটি শুনেছি এবং এই যে এটির অনুরোধ রয়েছে এটা দিয়ে আমরা শেষ করব, মানে একদম শেষ পর্ব শুনব। আপাতত একটা এই গানটাও বেশ অন্যরকম গান, কারণ পান্নালাল ভট্টাচার্যের কণ্ঠে সাধারণত আমরা শ্যামাসঙ্গীতই শুনে থাকি। এবং আমাদের এক বন্ধু এই মুহূর্তে ফোনের বন্ধু অনুরোধ করেছেন, প্রদীপ চক্রবর্তী মহেশতলা সন্তোষপুর থেকে পান্নালাল ভট্টাচার্যের গানের, তার কণ্ঠে একটি জীবনবোধের মানে একটি জীবন দর্শনের গান আমরা শুনি। এই গান কিন্তু ভক্তি পর্যায়ে পড়ে, কিন্তু ঠিক আক্ষরিক অর্থে শ্যামাসঙ্গীত নয়, আমরা জীবনবোধের গান বলতে পারি একে। পান্নালাল ভট্টাচার্য তাঁর অসামান্য সাংগীতিক প্রতিভায় বিভিন্ন ধারায় তিনি গেয়েছেন। 1958 সালের গান অরূপ ভট্টাচার্যের কথায় অমলেন্দু পালের সুরে এই গানটি।

0: আমরা শুনছিলাম পানালাল ভট্টাচার্যের গাওয়া গান। একেবারে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে পৌঁছেছি এবং আজকের অনুষ্ঠানের শেষ গান আমরা শুনবো হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। এই গানের অনুরোধ কারা করেছেন এমিলিয়া?
1: তার আগে বলি যে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা আরও একটি গান শুনেছি এর আগে, সেই গানটি কিন্তু অনুরোধ আরও যারা করেছিলেন, দীপক দাস, উজ্জ্বল দাস, মিতালি দাস, চন্দন দাস, ঢলি সাকরা মুজফ্ফরপুর বিহার থেকে।
0: আর দূরের বন্ধুরা,
1: আর এই যে গানটি শুনতে শুনতে তোমায় গান শোনাবো থেকে আমরা চলে যাব রাগ অনুরাগ ছবির হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে, পুলক বন্দ্যোপাধ্যায়ের কথায়, শিল্পীর নিজের সুরে এই গানটি শুনতে চেয়েছেন

0: আনন্দধারা, প্রতিমাধারা, প্রশান্তধারা, শ্রীমনধারা, গোবিন্দপুর, শিবতলা, হাওড়া থেকে।
1: 1975 সালের গান। এই গান শুনতে শুনতে বিদায় নেব, ফিরে আসবো 2:30 মিনিটে আজকের মেলোডি মেকার বেশি দত্তকে সঙ্গে।

0: 1945 সালের গান দিয়ে আমরা শুরু করলাম, দুর্গা সেনের সুরে প্রণব রায়ের কথায় বিচু দত্ত গাইলেন। আজকের মেলোডি মেকারে আমরা বসেছি বিচু দত্তকে নিয়ে অনুষ্ঠান করতে। আপনাদের সঙ্গে সুরেলা সফরের এই পর্বে রয়েছি আমি দোলন,
1: আমি এমিলিয়া।
0: আমার মনের ফুলবনে কবে বসন্ত এসেছিল, ভুলে গেছি হায় ভুলে গেছি কবে যে চাঁদিনি হেসেছিল। দুর্গা সেন যে সুর এই গানে দিয়েছেন, সেই সুরের অনেক অনেক রকম বাঁক রয়েছে। অর্থাৎ গোটা গানের চলনে সুর কোনো নির্দিষ্ট ধারায় এগোয়নি। যখনই এই প্রথম লাইন দুটো ফিরে আসছে, ভুলে গেছি হায় ভুলে গেছি কবে যে চাঁদিনি হেসেছিল, বিচু দত্তের কণ্ঠের যে মানে তরঙ্গ, আমার একেবারেই আমার এটাকে তরঙ্গের সঙ্গে মানে তরঙ্গের রূপক মনে হলো তিনি কণ্ঠে ধারণ করেছেন। এই যে উচ্চাবচ এবং সেটাকে এতটা সুললিত করে পরিবেশনা, দেখো আজকে মেলোডি মেকারে আমরা কথা বলছি, অবশ্যই যখন গান লিপিবদ্ধ হচ্ছে, গীতিকার তার মনের কোনায় কোথাও সেই ভাব রেখে দিচ্ছেন, মানে সেই ভাব তিনি অক্ষরে সঞ্চারিত করছেন, শব্দে সঞ্চারিত করছেন। সুরকার যখন তাতে সুর দিচ্ছেন, তিনি সেই সুরকে মানে সেই মেলোডিকে সুরের মধ্যে তিনি শব্দকে যাকে বলে প্রাণবন্ত করছেন। কিন্তু এমিলিয়া, মেলোডির যে জন্ম, এই দুভাবে তার জন্ম হলো, কিন্তু সেই মেলোডি তো যতক্ষণ না গীত হচ্ছে, যতক্ষণ না গায়কের কণ্ঠে আসছে, ততক্ষণ তো সে প্রাণ পেল না, প্রাণ সঞ্চার হলো না তার মধ্যে, তাই না?
1: সব থেকে বড় কথা সেটা তো আমাদের কাছে, মানে আম জনতা বা শ্রোতাদের কাছে এসে পৌঁছলো না, পৌঁছে দেওয়ার কাজটা মানে একদম এন্ড প্রোডাক্টটা যিনি করছেন তিনি শিল্পী, তিনি গায়ক বা গায়িকা। আর বিচু দত্ত নামটা শুনলে একটু অন্যরকম, কিন্তু কেন, সব মানুষেরই তো ছোটবেলা থাকে। আর এই যে বিখ্যাত মানুষটি, তিনি বিখ্যাত হয়েছেন, পরে আমরা তার গানে মুগ্ধ হয়েছি, তার কণ্ঠে জাদুতে মুগ্ধ হয়েছি, কিন্তু 30-40-এর দশকের এই যে শ্রেষ্ঠ শিল্পীদের একজন বিচু দত্ত, তিনি জন্মেছিলেন 1915 সালের জুন মাসে মামা বাড়িতে। এবার এই নামটার একটা ঘটনা আছে, তাঁদের বাড়িতে পুত্র সন্তানরা বাঁচত না বলে সেই সময় রীতি অনুসারে মা সন্তানকে ভাইয়ের কাছে বিক্রি করে দিয়েছিলেন। এই যে মা তাকে বেচে দিয়েছিলেন, সেই বেচা থেকে তার নাম হয়ে যায় বিচু। এবং পরবর্তীকালে তিনি তো বিখ্যাত হন, কিন্তু তার মা গিরিবালা দেবী কিন্তু সুকণ্ঠী ছিলেন, অসাধারণ ভক্তি গীতি গাইতেন, এবং মায়ের কণ্ঠের সেই গান শুনেই তার গানের কান তৈরি হয়েছিল। 30-এর শেষ ভাগ থেকে 40 হয়ে 50 পর্যন্ত ভারত বিখ্যাত যেসব দিকপাল শিল্পী ছিলেন, তাদের মধ্যে রাতারাতি জায়গা করে নিয়েছিলেন বিচু দত্ত। কিন্তু এই রাতারাতি জায়গা করে নেওয়াটা অনেকটা স্বপ্নের মতো, সে কথায় নিশ্চয়ই আসবো, কিন্তু আবার তার গান তো
0: অবশ্যই শুনবো। এবং যে কথা বলার, ঠিক প্রথাগত সঙ্গীত শিক্ষায় শিক্ষিত হয়ে যে তিনি গানে এসেছেন বা আজকের দিনের মধ্যে মতন করে গানকে তিনি পেশায় নিয়েছেন, ব্যাপারটা ঠিক এমন নয়। কেন বিচু দত্ত এত ভিন্ন রকমভাবে তিনি শ্রোতাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠলেন, তার কাহিনী বোধহয় অন্যত্র নিহিত। আসবো সে কথায়, আমরা চলে যাই পরের গানে।

0: আমরা এই গান শুনলাম সুবোধ পুরকাস্থের কথায়, শৈলেশ দত্তগুপ্তের সুরে। এই যে 30-40-এর দশকে বিচু দত্ত ক্রমশ তিনি সঙ্গীত মহলে তার পরিচিতি বাড়তে লাগল, তিনি গানের গায়ক হিসেবে একক হয়ে উঠলেন, তার পেছনে জন্মাবধি বেচুর একটা কি বলবো একটা ভালোবাসা, শুধু ভালোবাসা বললে বোধ হয় কিছুই বলা যায় না, ভালোবাসা তাকে সাধনা, ডেডিকেশন, আত্মত্যাগ সমস্ত কিছু বলা যায় যে সঙ্গীতের প্রতি তার ছিল। যেগুলো একদম খুব ছোটবেলায় বাড়ির থেকে যখন তিনি মানে স্কুলে যেতেন এবং তাকে আনতে বাড়ি থেকেই কোনো সহায়ক কাউকে পাঠানো হতো, বেচু করতেন কি, টিফিনের যে পয়সা সেই পয়সা তিনি জমিয়ে রাখতেন, টিফিন খেতেন না, সেই পয়সা বাড়ির কাজের লোককে, সহায়ক যিনি যেতেন তাকে ঘুষ দিতেন। দিয়ে কি করতেন, কোথায় কোথায় যাত্রা দল হচ্ছে সেই যাত্রা দলের গানের জায়গায় গিয়ে বসে থাকতেন তিনি, মানে যাকে বলে সমস্ত মানে দেহ মন দিয়ে যেন সেই পালা গান, তার সুর, তার কথা সমস্তটা তিনি আত্মীকরণ করতেন, এবং মনে হয় যে সুর যেন তার সমস্ত মানে মনে শুধু নয়, শরীরের সমস্ত রক্ত কণিকায় প্রবেশ করেছিল সেই শৈশব থেকেই, যার ফলশ্রুতিতে আমরা ভবিষ্যতের এই শিল্পীকে পেলাম।
1: তার প্রথম রেকর্ডিং 1939 সালে অজয় ভট্টাচার্যের কথা এবং সুরসাগর হিমাংশু দত্তের সুরে, এবং সেই প্রথম রেকর্ডটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রোতাদের কাছে গ্রহণযোগ্যতা, ভীষণভাবে জনপ্রিয়তা, এবং এতটাই জনপ্রিয়তা পান, সেই রেকর্ড এতটাই জনপ্রিয় হয় যে এই একই বছর অর্থাৎ 1939 সালের অক্টোবর মাসে বেচু দত্তের দ্বিতীয় রেকর্ড বের হয়। রেকর্ডের এক পিঠে থাকে উদাসী পথিক শুনেছি, তোমার ব্যাকুল বাঁশির কামনা, এবং অন্য পিঠে আমারে রেখেছ সোনার স্বপনে ঢাকি। এই দুটি গান প্রকাশ পায় এবং শ্রোতাদের মধ্যে ভীষণ রকমের একটা উন্মাদনা সৃষ্টি হয়, এবং এই উন্মাদনার ফলশ্রুতি যেটা হয় 40-এর দশকে শুরু, মানে এটা 1939 সাল, সুতরাং তার এক দু বছরের মধ্যে এরকম 40-এর শুরুর দিকে তিনি গেছিলেন কুমিল্লায় গান করতে, অনুষ্ঠান শেষ করে কলকাতায় ফিরতে যথাসময় ট্রেনেও উঠেছেন, কিন্তু যে সকল শ্রোতাদের তার গান মঞ্চে শোনা হয়নি, মানে তারা স্থান পাননি, শুনতে পাননি, তারা বেচু দত্তের ট্রেন থামিয়ে দিলেন এবং গান না শুনিয়ে তার ফেরা হবে না, এতটাই জনপ্রিয় ছিলেন, এবং তাকে সে যাত্রায় কিন্তু গান শুনিয়েই তবে কলকাতায় ফিরবার সুযোগ পেতে হয়েছিল।
0: অর্থাৎ আজকের ভাষায় যাকে আমরা ক্রেজ বলি, সেই ক্রেজ বেচু দত্তের প্রতি সাধারণ মানুষের ছিল অদম্য। এবার একটা জিনিস যেটা আমি প্রথম গানের ক্ষেত্রে বলছিলাম যে সুর নানান বাঁক নিয়েছে, নানানভাবে একটি গানের মধ্যে সুর কিন্তু নির্দিষ্ট পথে নির্দিষ্ট ধারায় এগোয়নি, তার উচ্চাবচ, তার ওঠাপড়া সবটাই বেচু দত্ত তিনি কণ্ঠে ধারণ করেছেন। এইখানে না মনে হয় যে কোথাও একটা একজন শিল্পীর জীবনের একটা পূর্ণাঙ্গ জীবন তার গানের প্রকাশ, তার গান শুধু নয়, যে কোনো শিল্প মানে যে কোনো পারফর্মিং আর্ট এর সঙ্গে তিনি যুক্ত থাকুন না কেন, তার ডেলিভারিতে, তার রেন্ডিশনে তাকে প্রচুর সাহায্য করে। বেচু দত্তের ক্ষেত্রে এটা আমার মনে হওয়া এর ব্যতিক্রম ছিল না।
1: এবং তুমি একটা পূর্ণাঙ্গতার কথা বলছিলে না তার জীবনের, কারণ আমরা বুঝতেই পাচ্ছি সালটা দেখলে যে সেই সময় কিন্তু আমাদের দেশ স্বাধীন হয়নি, পরাধীন ভারতবর্ষের যে দায়িত্ব সেই দিকটাও কিন্তু তার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তার গানের মাঝে মাঝে ফাঁকে ফাঁকে সে কথাতেও আসব।
0: আমরা অজয় ভট্টাচার্যের কথায় ছিলাম, তার লেখা একটি গানে আমরা যাই।

এই যে শুনছিলাম আমরা গানটি, আমাদের এই গানের সিকোয়েন্স দেখার সুযোগ হয়নি, কিন্তু যে আরতি একটা একটা বিদায় মুহূর্তের যে বেদনা সেটা তো যেমন আছে, তেমনি একই সঙ্গে যেতে না চাওয়ার যে অমোঘ টান, এই সমস্তটাকে কিন্তু কণ্ঠে মূর্ত করছেন শিল্পী বেচু দত্ত। আজকে বলছি আমরা তার কথা, কিন্তু এমিলি এতক্ষণ অবধি আমরা যে গানগুলো শুনেছি, শুনতে শুনতে ধরো একদম আনকোরা কেউ যদি শোনে তার মনে হবে ও বাবা এনার সব গানই তো তাহলে এরকম, মানে আমরা এতক্ষণ যে ধারার গানগুলো বাজিয়েছি একটু আমরা অন্য ধরনের গানে যাই। এটা আমরা এই গান শুনছিলাম 43 সালের ছবি থেকে। আমরা এরপর 49-এর একটা গান শুনবো তার কণ্ঠে, সুখময় ভট্টাচার্যের কথায় চিত্তরায়ের সুর।

0: এই যে এটা মানে একটা জীবন বোধের গান, কালের তরি যায় চলে যায় ভেসে। খেয়াল করো, দুবার করে তিনি কালের তরি উচ্চারণ করছেন, কালের তরি, তারপর একটা দীর্ঘ টান কালের তরি। একটা কালের তরিতে তিনি এই যে কালের যে তরিটা, সেই তরিটুকুকে তিনি স্পষ্ট করছেন। আর যেখানে তিনি দীর্ঘ, অনেক দীর্ঘ স্বরে তরি বলছেন, সেখানে অবশ্যই সেই তরির যাত্রাকে নির্দেশ করছেন। মনে হচ্ছে যেন গান শুনতে শুনতে একটা নিস্তরঙ্গ নদীতে তরতর করে এগিয়ে চলেছে একটি তরি। এই যে দুটো টানের যে তফাত, একটা ছোট্ট করে বলা, একটা দীর্ঘ করে বলা, এইটা দিয়েই বেজু দত্ত একটা তরি এবং তার এগিয়ে চলা, এই দুটোর বুননে কালের যাত্রার গল্প বলে দেন।
1: এবং শিল্পী, একজন শিল্পী, তা তিনি তো দেশ কাল সময় সব কিছুর ঊর্ধ্বে, কিন্তু শিল্পীর একটা নিজস্ব দায়িত্ববোধ, যেহেতু সেই সময়টা আমাদের পরাধীন ভারতবর্ষের সময়, সেই দায়িত্বটাও কিন্তু পালন করতে গিয়ে বিপদের মুখে পড়েছেন। কারাবাসের হুকুম হয়েছে, সেখানেও কিন্তু সেই আম জনতা, সেই শিল্পীদের ওই ক্রেজ যেটা বললে তুমি, যে সেই রকমভাবেই ক্রেজি পিপল যারা, তারাই কিন্তু বাঁচিয়েছিলেন তাকে। এবং অর্থনৈতিক সমস্যা, গুরু খোঁজার যে ভীষণ রকমের একটা সংগ্রাম, এই সব কিছু মিলেই কিন্তু বেজু দত্তের জীবন। তবে এই মুহূর্তে আমাদের একটা সংবাদ বিরতিতে যেতে হবে।
0: আমরা ফিরে আসবো আবার সংবাদ বিরতির পর। শুনতে থাকুন, সঙ্গে থাকুন এফ এম গোল্ড সুরেলা সফর, সঙ্গে রয়েছে দোলন এমিলিয়া।

0: 48 সালের গান, প্রবীর কুমারের কথায় তার নিজের সুরে। এই গানটায় মানে অদ্ভুত সুরের ছন্দ এবং লয় বারে বারে বদলেছে। গোটা গানটার মধ্যে তিন থেকে চার রকম ছন্দ এবং লয়ের ব্যবহার হয়েছে, এবং সেটা খুব স্বাভাবিক। ঝর্ণার যে চলন, কখনো উচ্ছল, কখনো মন্থর, কখনো স্তিমিত, কখনো সে একেবারে শিশুর মতন সারল্যে ছুটে চলেছে, কখনো সে আবার নিঝুম চাঁদনি রাতে একটু স্থির হয়ে আছে, কখনো আবার সে পাহাড়ের একদম কাছে এসে গম্ভীর চলন তার। এই সমস্তটা ছন্দে ধরা পড়েছে। সুরকার বেচু দত্তকে এই গান থেকে চেনা যায়। মেলোডি মেকারে শুধু তিনি যে গাইছেন তা নয়, আজকে সেই সুরকার বেচু দত্তের এক ঝলক আমরা এ গানে দেখলাম, এবং তার কণ্ঠের যে কাঁপন কোনো কোনো জায়গায়, ঝর্ণার যে প্রথম দিকের গতিতে যখন সে একদম আছড়ে পড়ছে পর্বত গাত্র থেকে, এবং সেখানে এই নুড়িগুলো অদ্ভুতভাবে একটা তার ঘূর্ণন থাকে, বেচু দত্তের কণ্ঠে যেন ঠিক সেই নুড়ির ঘূর্ণন ফুটে উঠেছে। মেলোডি এভাবেই সৃষ্টি করেন শিল্পী, আমাদের কাছে পৌঁছে দেন গীতিকার সুরকারের অনবদ্য সৃষ্টিকে।
1: তুমি যেহেতু এই যে পাহাড়ি ঝর্ণা, তার যে চলনটা তার গানের মধ্যে সুরে ধরা, যেহেতু তিনি সুর দিয়েছিলেন, সুরকার বেচু দত্তকে আমরা পেলাম, তার জীবনের ঘটনা প্রবাহ কিন্তু ভীষণ বৈচিত্র্যময়। একটা সময় অভিনয় করেছেন, অভিনয় ভালোবাসতেন, সেই কথাতে আসবো, কিন্তু তার আগে আমাদের
0: একটা জরুরি বিজ্ঞাপনের বিরতি রয়েছে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold.
3: Catch the rain, बारिश के पानी की एक एक बूंद को हमें बचाना है, तो मेरा खास आग्रह है, वर्षा का बूंद बूंद पानी हम मिलकर के बचाएं।
4: Where there's water, there's life. Come, let us adopt to rain water harvesting techniques in our homes and offices. Let us build recharge pits and shafts, fix defunct boreware.

0: বাহান্ন সালের গানেটি পরেশ ধরের কথা এবং সুরে শুনছিলাম। আর এই গানের মধ্যে এই যে একটা শ্রমিকের যে প্রবল তার যে কি বলবো শ্রম, তার যে রক্তক্ষয়, তার যে সকাল থেকে রাত পর্যন্ত মাথার খাম পায়ে ফেলে করা কাজ, সেই লড়াই যেমন রয়েছে, সেই সংগ্রাম যেমন রয়েছে, আবার এই জীবন যাপনের একটা নির্দিষ্ট ছন্দ রয়েছে। একদিকে সেই সংগ্রামী চেতনা যেমন তার কণ্ঠে উঠে এসেছে, আবার সকালে আমরা বাঁশি শুনে কাজে বেরোই, সন্ধ্যায় ফিরি, মেশিনের সঙ্গে আমাদের হৃদয় বাঁধা, এই ছন্দটাও কিন্তু কণ্ঠে উঠে এসেছে। দু ধরনের এক্সপ্রেশনকে এক করে এই গান তিনি গেয়েছেন 1952 সাল।
1: আর তার একজন শিল্পীর যে জীবনবোধ এবং তার দায়িত্ব সম্পর্কে যে তার নিজস্ব কন্ট্রিবিউশনের জায়গাটা, সেই জায়গা থেকে অবশ্যই স্বাধীনতা সংগ্রামের কথা আসে, কারণ তখন পরাধীন ভারতবর্ষ, এবং গানকে সাথে করেই দেশসেবার সেই ঝুঁকিপূর্ণ কাজে জড়িয়েছেন, তখন স্বাধীনতা আন্দোলনের জোয়ার বলাই বাহুল্য। এবার সাধারণ মানুষকে উজ্জীবিত করার জন্য স্বদেশী গান গাইবার জন্য শিল্পীর খুব প্রয়োজন। সেই সময় যারা স্বাধীনতা সংগ্রামী তারা প্রথম সন্ধান পেলেন যে শিল্পীর, তিনি বেচু দত্ত। এবং প্রত্যেকটা সভা সমাবেশে তার উপস্থিতি অপরিহার্য হয়ে উঠ

লাগলো, কারণ সভা আরম্ভ হওয়ার আগে তাঁর উদাত্ত কণ্ঠের গান চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। মুকুন্দদাসের গান তিনি গাইছেন এবং সেই যে উদ্দীপনা, সেই উদ্দীপনা জনসভায় মানুষের সমাগম অতিরিক্তভাবে মানে আশাতীত রকমের বাড়িয়ে দিত এবং মানুষের মুখে মুখে সেই শিল্পীর নাম, সেই গান পুলিশের কানেও খুব স্বাভাবিকভাবে পৌঁছয়। এবং পুলিশ যেটা করত সেই

0: তার হৃদয়ে দীপশিখা হয়ে আলোকিত। তাতে এই যে কারাগারের যে ঘোষণা তাতে একেবারেই ভয় পাওয়ার কথা নয়। ততদিনে নজরুলের বিষের বাসি নিষিদ্ধ হয়েছে। সেই বিষের বাসির কার্বন কপি কবিবন্ধু শৈলজানন্দ মুখোপাধ্যায়ের কাছে কিন্তু পৌঁছে দিয়েছিলেন পুলিশের চোখ ফাঁকি দিয়ে বেচু দত্ত। পরবর্তী সময়ে তিনি কাজী নজরুল ইসলামের সান্নিধ্যে আসেন, কাজী সাহেবের কাছে গানের তালিম নেন। পুরুলিয়ার এক অনুষ্ঠানে গানের সূত্রে বন্ধুত্ব হয়েছিল সেখানকার স্টেট নায়েবের ছেলের সঙ্গে। এবং ছেলের মুখে এই বেচুর গান শুনে, সুখ্যাতি শুনে নিঃসন্তান রানীমা তার গান শুনতে চান। গান শুনে মুগ্ধ হয়ে রানীমা বেচুকে পুত্রের মর্যাদায় অধিষ্ঠিত করার জন্য পোষ্যপুত্র রূপে তার যখন অভিষেকের সিদ্ধান্ত নেন, দিন ধার্য হয়। মুক্ত বিহঙ্গের মতন ডানা মেলে যে বালক এইভাবে উড়ে বেড়ায়, তাকে কি আর এই বন্ধনে আবদ্ধ করা যায়? একেবারেই না। ফলে ধার্য হওয়া নির্দিষ্ট অভিষেকের দিন তিনি দিনের আগের দিন তিনি পালিয়ে গেছিলেন কলকাতায় কাকার কাছে। এবং তার সঙ্গীত শিক্ষা বারবার নানা গুরু খুঁজেছে, পেয়েছে, গুরু সময় দিতে পারেননি, গুরু চেঞ্জ হয়েছে, প্রথমে পরেশ ভট্টাচার্য, এবং কিছুদিন পর তারই সহায়তায় তিনি সঙ্গীত সাধক গিরিজাশঙ্কর চক্রবর্তীকে পেয়েছিলেন। গিরিজাশঙ্কর ঠিকমতো সময় দিতে পারছিলেন না বলে তার শিষ্য সঙ্গীতজ্ঞ যামিনী গঙ্গোপাধ্যায়ের কাছে নাড়া বেঁধেছিলেন। সঙ্গীত শিক্ষা গ্রহণে মোট কথা অক্লান্ত ছিলেন। এরপর চলে গিয়েছিলেন খলিফা বদল খাঁ সাহেবের কাছে, আর সাহেবকে দক্ষিণা দিতে হতো প্রতিদিন এক টাকা চারানা। সেই যে এক টাকা চারানা এবং সঙ্গে আরও কিছু, সেই যে টাকাটা, সেটা তখন বেচু দত্তের ভীষণ অভাব, তাকে কিভাবে দেবেন? সেজন্য বাধ্য হয়ে গানের টিউশন করতেন, এবং গানের টিউশন করতে করতে ছাত্রদের উদ্যোগেই তিনি রেকর্ড করার জন্য একটি বিখ্যাত রেকর্ডিং কোম্পানিতে যান। বিচারক মণ্ডলী তার গান শুনে মুগ্ধ হন, রেকর্ড করার সিদ্ধান্ত নেন, এবং একে একে রেকর্ড ব্যবসা সফল হতে থাকলে চলচ্চিত্র জগৎ থেকে আহ্বান আসে। চলচ্চিত্রের একটি গান আমরা শুনেছি আলেয়া ছবি থেকে, আরও একটি গান নিশ্চয়ই শুনব। সেই যে চলচ্চিত্রগুলো, তার মধ্যে স্বামী স্ত্রী, শুকতারা, ঠিকাদার, আলেয়া, স্বামীর ঘর, রাজকুমারের নির্বাসন, মাটির ঘর, মহাদান, এরকম অনেক অনেক ছবি রয়েছে, এবং তার অভিনয় জীবনেরও একটা দিক রয়েছে।
1: আমরা আপাতত যাই আরেকটা গানে, যে গান শুনলে অনেক কিছু আমাদের মনে পড়বে। 1953 সালের গান, প্রণব রায়ের কথায় শচীন কর্তার সুর।

0: বলা বাহুল্য, এই কালজয়ী গানটির পূর্বসুরী ছিল বেচু দত্তের গাওয়া নিধারা আজ রাতে গায়ে পাপিয়া, যেটার পরবর্তীতে আমরা জাল ছবিতে পেয়েছিলাম হেমন্ত মুখোপাধ্যায় লতা মঙ্গেশকরের কণ্ঠে। এই মানে একেবারে আইকনিক হয়ে যাওয়া গান। আমরা অনেকটা এগিয়ে এসেছি, যেটা বলার যে তার তো ওই ছোটবেলা থেকে যাত্রা দলে গিয়ে গিয়ে মহড়া দেখার খুব অভ্যেস ছিল। যখন হঠাৎ করে বাবা মারা গেলেন, এক বোন এবং বাবা একই সঙ্গে মারা গেলেন কলেরায়, তারপর একটা ভয়ঙ্কর অর্থাভাব এসেছিল। সেই অর্থাভাবের সময় ওই যে যাত্রার মহড়া দেখার অভিজ্ঞতাটা কাজে লেগে গেল। তখন একেবারে সরাসরি মঞ্চে নেমে পড়লেন, কখনো কৃষ্ণের চরিত্রে, কখনো প্রহ্লাদের চরিত্রে। এবং এই যে তার মঞ্চাভিনয়ের সঙ্গে গান, গান থাকার জন্য আরও সুবিধে হলো যখন নায়ক গায়ক একসঙ্গে তিনি মানে করছেন স্টেজের ওপর, এত অনবদ্য সেই পারফরম্যান্স যে বলা হয় যে ছাত্র খুঁজে ফেরে গুরুকে, এখানে উল্টোটা হলো। বিষ্ণুপুর ঘরানার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ সুরেন্দ্রনাথ চেল, তিনি সেই পারফরম্যান্স থেকে মুগ্ধ হয়ে গিয়ে তিনি বেচুকে ডাকলেন এবং বললেন তার শিক্ষা তার কাছ থেকে নিতে, যার সমস্ত রকম ব্যবস্থা ব্যয়ভার তিনি বহন করবেন। মানে এগুলো তো মানে অদ্ভুত অদ্ভুত ঘটনা জীবনের। তো সেই পর্ব তিনি মানে সাংসারিক যে অর্থাভাব, সেই পর্ব তিনি নিজের দায়িত্বে সামাল দিলেন। এবং তারপরে তো তুমি বললেই যে স্বাধীনতা আন্দোলন, এবং কখনো মানুষটা থিতু হননি, এবং সম্পদ বৈভব এগুলো তাকে বাঁধতে পারেনি, না হলে কখনো রাজপুত্র হওয়ার আহ্বান তিনি হেলায় ছেড়ে চলে আসেন না।
1: এবং তার জীবনের অনেকগুলো দিক ছিল, অনেকগুলো ভাগ ছিল। যেরকম আজকে আমরা এই যে জলসা বা এই যে কনসার্টের ব্যাপারটা এত কমন, কিন্তু তুমি ভাবো যে 1947 সাল, সেই সময় তিনি লর্ডপাড়া তালতলায় ধনঞ্জয় ভট্টাচার্যকে নিয়ে বাংলা গানে সারা রাত ব্যাপী বিচিত্রানুষ্ঠান আয়োজন করছেন তার উদ্যোগে। এটা মনে করেন যে অনেকে এটাই ছিল বাংলার গানের প্রথম প্রকাশ্য স্থানে জলসা। এবং তারপর থেকে কিন্তু এই যে একটা চল, জলসার চল, এই যে মানুষের উন্মাদনা জলসাকে ঘিরে, পরবর্তী সময়ের সমস্ত বিখ্যাত শিল্পী সেই সময় তাদেরকে আমরা জলসায় গানে পেয়েছি, এই ব্যাপারটা কিন্তু শুরু করেছিলেন বেচু দত্ত।
0: 53 সালের আরেকটা গান, মানে তার কণ্ঠের বিভিন্ন গাওয়া যে বিভিন্ন ধরনের গান, আমরা তার একটু করে ঝলক নেওয়ার চেষ্টা করছি আজকে। সব গান তো বাজানোর পরিসর নেই আমাদের, এরপরে আছে আমাদের জন্মদিনের পর্ব। আমরা এই গানটা শুনি, 53 সালের গান, পরেশ ধরের কথা এবং সুর।

আজকে আমাদের গানে যখন নানান রকম এক্সপেরিমেন্টেশন হচ্ছে, নানান রকম ফিউশন হচ্ছে, সেগুলো অবশ্যই সেগুলো কাঙ্ক্ষিত নয় এমনটা আমরা কখনোই বলছি না, কিন্তু একটা কথা মনে হয় যে আমাদের যে একদম নিজস্ব গানের যে ধারা, যে গায়ন রীতি, যে সুরের চলন, তার যে মৌলিক পর্বটা, সেটা কিন্তু এই 30-40-এর দশক, রবীন্দ্র পরবর্তী যুগে, যখন বাংলা গান নিজের মতন করে তার একটা সত্তা খুঁজে নিচ্ছে। তো আমরা যতই নতুন এবং আধুনিক গান আরও বেশি করে শুনব, ততই কিন্তু আমাদের শিকড়বর্তী হওয়াটা একই সঙ্গে জরুরি। সে কারণেই বেচু দত্তের প্রাসঙ্গিকতা, হিমাংশু দত্তের প্রাসঙ্গিকতা বা ওই পর্বের বিভিন্ন সুরকার, গীতিকার, আজকে আমরা অনেকের নাম পেলাম, কমল দাশগুপ্ত, প্রণব রায় ইত্যাদি, এরা এদেরকে আমাদের আরও বেশি করে শোনা, জানার বড্ড প্রয়োজন। সে কারণেই বেচু দত্ত প্রাসঙ্গিক থাকবেন, বিভিন্ন ধারার গানে তিনি যে অসামান্য গায়কী দিয়ে তাকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আজকে আমরা তার কিঞ্চিত স্বাদ নেওয়ার চেষ্টা করলাম। শেষ করব তার এবং শৈলদেবীর যুগ্ম কণ্ঠে গাওয়া 1940 সালের ছবি স্বামী স্ত্রীর একটি গান দিয়ে, এবং বলে দিতে হবে না, এ গানও আপনাদের অন্য অনেকগুলো আভাস দিয়ে যাবে, মনে হবে হাত নিষ্পিষ করবে, মুখ ঠোঁট নিষ্পিষ করবে সেই আভাসগুলো বলার জন্য, সেগুলো আমরা সবাই বুঝতে পারছি। আপাতত আমরা স্বামী স্ত্রীর ছবি থেকে এই গান শুনতে শুনতে চলে যাব পরের পর্বে, শৈলেন রায়ের কথায় হিমাংশু দত্তের সুরে শৈলদেবী এবং বেচু দত্তের দ্বৈত কণ্ঠে।

0: কিছু গান কিছু কথা আপনি শুনছেন সুরেলা সফর 100.1 FM গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর।
1: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।

এ গান যেন তার নিজের জীবনের কথা, কারণ সারাটা জীবন তার অবদানের স্বীকৃতি মোটামুটি না পেয়েছেন বললেও ভুল বলা হয় না। তিনি গীতিকার এবং তিনি কবি, কারণ তার কবিতার যে সংগ্রহ সেটাও তার মৃত্যুর পরে, মানে যেটাকে আমরা পোস্টমাসলি বলি, প্রকাশ পায়। আজ তার জন্মদিন, 1921 সালের আজকের দিনে জন্মেছিলেন আসাদ ভোপালি। বাবা মুশি আহমেদ খানও ছিলেন আরবি এবং ফার্সি ভাষার শিক্ষক, সুতরাং ভাষার প্রতি অদম্য টান ছোটবেলা থেকেই। 1949-এ 28 বছর বয়সে হিন্দি ফিল্মের জগতে প্রবেশ। দুনিয়া ছবির রোনা হায় তো চুপকে চুপকে মোহাম্মদ রফি সাহেবের কণ্ঠে গান দিয়ে। সুরাইয়া গেয়েছিলেন তার লেখা গান আরমা লুটে দিল টুট গায়ে। প্রথম মেজর ব্রেক পেয়েছিলেন বি আর চোপড়ার আপসানা ছবিতে, 5টি গান লিখেছিলেন। এবং রবির সঙ্গে তার জুটি, যে গান শুনছিলাম টাওয়ার হাউস ছবির, এরকমই লক্ষ্মীকান্ত প্যারেলালের সঙ্গে জুটি বেঁধেছিলেনও তিনি। সেরকম একটা গান শুনব। এবং তার অনেক অনেক গানের মধ্যে, মানে 100টিরও বেশি ছবির 400টিরও বেশি গান লিখেছেন, সেই অনুযায়ী সাফল্যের মাপকাঠিতে কখনো ধরা পড়েননি তিনি আসাদ ভোপালি।

0: এই যে ছবির গান শুনছিলাম, পরশমণি ছবির গান, লক্ষ্মীকান্ত প্যারেলালজির প্রথম রিলিজড ছবি পরশমণি, এবং এই যে গান শুনছিলাম মোহাম্মদ রফি লতা মঙ্গেশকর ডুয়েট, এই গান লেখা ছিল তাঁর, আসাদ ভোপালি, আজ তার জন্মদিন। মৃত্যুর পর প্রকাশ পেয়েছিল তার কবিতা সংগ্রহগুলো, রোশনি, ধূপ, চাঁদনি, উর্দু একাডেমি থেকে প্রকাশ পেয়েছিল 1995 সালে। আর এখন তার সঙ্গে লক্ষ্মীকান্ত প্যারেলালজির, মানে এই জুটির আরেকটি গান একদম অন্যরকম, সেই গানটা শোনার ইচ্ছেটাকে সামলানো যাচ্ছে না। দিল কি বাতে এই গান শুনব, রূপ তেরা মস্তানা ছবি থেকে, কিশোর কুমার লতা মঙ্গেশকর ডুয়েট।
1: এবং একটা জিনিস বলার, সেটা হচ্ছে যে সে সময়ের, মানে আমরা স্টলওয়ার্ড সিঙ্গার্স যাদের বলি, প্রত্যেকেরই কিন্তু যাকে বলে খুব ফেমাস গান রয়েছে এই গীতিকারের লেখনীতে। এবং ওই যে তুমি যেটা বারবার বলছো যে স্বীকৃতিটা সেভাবে পাননি, কিছু কিছু মানুষ থাকেন যারা শুধু কাজটাই করে যান, তার বাইরে নিজেদেরকে লাইমলাইটে তুলে ধরাটা হয়তো সেভাবে হয়ে ওঠে না, কিন্তু তা বলে তাঁর লেখনীর মণিমুক্ত সেগুলোর জৌলুস কিন্তু কখনো কমে না।
0: আসলে একদম সাধারণ মানের ছবির জন্য গান লিখেছেন, যে ছবিগুলো অনেক ক্ষেত্রে হয়তো মুক্তি পায়নি, গানগুলোই হারিয়ে গেছে
1: একেবারে। তো আমরা যাই, তুমি কোন গান শোনাবে এরপর আমাদের?

0: কি অসাধারণ গান এবং সুর তো বটেই, এবং সুরটা তখনই মানে প্রযুক্ত হয় যখন কথাগুলো হয় সেই মানের। আমরা একেবারে শেষ পর্বে চলে এসেছি, তার শেষ লগ্নেও, জীবনের শেষ লগ্নেও খুব বড় মাপের কাজ করে গেছেন, তাই?
1: এবং বড় মাপের কাজ তো তিনি সারা জীবন ধরে করেই গেছেন, কিন্তু স্বীকৃতি, সেই স্বীকৃতিটা মেলে যখন তিনি মৃত্যুশয্যায়। ম্যায়নে পেয়ার কিয়া যখন মুক্তি পায়, 1990 সালের ছবি, যে ছবির গান লেখার জন্য তিনি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পান, এই স্বীকৃতিটা বড্ড দেরিতে মিলেছিল,
0: এবং সেই অ্যাওয়ার্ড বোধহয় তিনি আনতে যেতে
1: পারেননি,
0: তখন তিনি রোগশয্যায়। আর তার কিছুদিনের পরে, আমি ওই কারণেই বললাম যে মানে চলে যাওয়ার মুহূর্ত পর্যন্ত যিনি, যার লেখনই থামে না, ওই মণিমুক্তর মতন শব্দ, মণিমুক্তর মতন গীতি কবিতা আমাদের জন্য। আজ তার জন্মদিন, আমাদের শ্রদ্ধা রইল আবারও, আর বারবারে এই মানুষগুলোর কাজের দিকে আমাদের ফিরে তাকানোর প্রয়োজন। FM গোল্ড সেই কাজটাই আমরা করার চেষ্টা রাখি FM গোল্ডে। বন্ধুরা ভালো থাক।

0: ভালো রাখবেন, এফএম গোল্ডকে সবসময় কাছে রাখবেন। আপনাদের সঙ্গে ছিলাম আমি দোলন,
1: আমি এমিলিয়া। সেই রাঙিয়ে দেওয়া সুর, রাঙিয়ে দেওয়া গান।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দেশ সফরের শেষ পর্যায়ে আজ অকল্যান্ডে পৌঁছেছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। অকল্যান্ড বিমানবন্দরের টারম্যাকে ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র বাহিনীর প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর শেষ করেছেন। এই সফরের মাধ্যমে দুটি দেশের মধ্যে নিবিড় কৌশলগত অংশীদারিত্বর ভবিষ্যৎ রূপরেখা তৈরি হয়েছে। তাঁর এবারের সফরে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা বিষয়ক চুক্তিগুলি তাৎপর্যপূর্ণভাবে আরও জোরদার হয়েছে বলে পর্যবেক্ষক মহল মনে করছে। দুই গণতান্ত্রিক দেশের মুখ্য কার্যনির্বাহী আধিকারিক সিইও ফোরাম শুরু হয় 2022 সালে। বর্তমানে এটি 55% সাফল্য অর্জন করায় বাণিজ্য প্রতিনিধি দলের শীর্ষ নেতারা তা উদযাপন করে। দুটি দেশের মধ্যে বাণিজ্যের সম্ভাবনা আরও বৃদ্ধির উদ্দেশ্যে নরেন্দ্র মোদী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ একাধিক পদক্ষেপ নিয়েছেন। এর ফলে সার্বিক অর্থনৈতিক সহযোগিতা চুক্তি আলোচনার সিএসি এর গুরুত্ব আরও বেড়ে যাবে। অন্যদিকে এবারের সফরের ফলে ভারত অস্ট্রেলিয়া থেকে ইউরেনিয়াম সরবরাহের ক্ষেত্রেও বাড়তি সুবিধা পাবে। উত্তর রেলওয়েতে রেল পরিবহনে যাত্রী সুরক্ষা বাড়াতে এবং রেল চলাচলে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কবচ সুরক্ষার জন্য 206 কোটি টাকা মঞ্জুর করা হয়েছে। এই পর্যায়ে মোট 680 কিলোমিটার রেলপথ কবচ সুরক্ষার আওতায় আনা হবে। রেল মন্ত্রক জানিয়েছে, কবচ চারের আওতায় দিল্লি ডিভিশনের রেওয়াড়ি দিল্লি এবং শকুরবস্তি ভাতিন্ডা সেকশনে এই ব্যবস্থা রূপায়ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাঞ্জাবের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর রাজ্য জুড়ে সব ভোটগ্রহণ কেন্দ্রে আগামীকাল ও 12 জুলাই দুদিনের বিশেষ শিবিরের আয়োজন করছে। বর্তমানে সে রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার আওতায় বৈধ ভোটারদের তথ্য সংগ্রহের ফর্ম পূরণ ও জমা দেওয়ার সুবিধার্থে এই শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরগুলিতে সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত কাজ হবে। 24 জুলাই পর্যন্ত ফর্ম জমা দেওয়া যাবে। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 3রা আগস্ট। অতিরিক্ত অ্যালকোহলযুক্ত ওষুধের মিশ্রণের ওপর নিয়ন্ত্রণ ব্যবস্থা শক্তিশালী করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকার 1945 সালের ওষুধ সংক্রান্ত নিয়মাবলীতে সংশোধন এনেছে। ইথাইল অ্যালকোহল মেশানোর ক্ষেত্রে এতদিন লাইসেন্স না নিলেও চলত। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক নতুন নিয়মে যেসব ওষুধে 12% বেশি ইথাইল অ্যালকোহল রয়েছে এবং যার পরিমাণ 30 মিলিলিটারের বেশি সেগুলিকে আর ছাড় না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে এইসব ওষুধ তৈরির ক্ষেত্রে লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। আগে এলাচ এবং আদার, টিংচার এবং অন্যান্য কিছু ঔষধি সামগ্রীর জন্য লাইসেন্স না নিলেও চলত। মন্ত্রক সেই ছাড়ও প্রত্যাহার করে নিয়েছে। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি চালুর আগে এই সংক্রান্ত খসড়া বিল নিয়ে রাজ্য সরকার ইউসিসি কমিটির চেয়ারপারসনের সঙ্গে বৈঠক করেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল নতুন দিল্লিতে কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা দেশাইয়ের সঙ্গে বৈঠক করেন বলে খবর। উল্লেখ্য, সম্প্রতি রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ইউসিসির খসড়া বিল সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদিত হয়। বহরমপুর শিল্প তালুকে বেসরকারি হোটেলে বিজেপির সাংগঠনিক নেতৃত্ব ও বিধায়কদের সঙ্গে বৈঠকের পাশাপাশি ডিস্ট্রিক্ট চেম্বার অব কমার্সের প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে বর্ষার মরশুমে বেহাল রাস্তা, বহরমপুর পুরসভা সহ জেলার একাধিক পুরসভা ও জেলা পরিষদ এবং গ্রাম পঞ্চায়েতের অচলাবস্থা নিয়ে আলোচনা হয়। তৃণমূল কংগ্রেস সহ অন্য দল থেকে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের বাছাই করা এবং জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠন করে দেন তিনি। এরপরই মুখ্যমন্ত্রী রবীন্দ্র সদনের প্রশাসনিক বৈঠকে যোগ দেন। সেখান থেকে বহরমপুর পুলিশ লাইনে ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তারপর রেজিনগরের তকিপুরে দলীয় সভায় যোগ দেবেন তিনি। বাড়িপুরে গণপিটুনিতে খুন হওয়া ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে গেলেন আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কুপ্রসাদ বাড়ুই। নিহতের পরিবারের সঙ্গে এদিন কথা বলেন তিনি। ইন্দ্রজিতের বাড়ির নিরাপত্তা বাড়াতে এদিন বসানো হয়েছে সিসি ক্যামেরা। বাড়িপুরের ঘটনায় এ পর্যন্ত মোট 45 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে 10 জনের বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণ না মেলায় তাদের ছেড়ে দেওয়া হয়। এখন ধৃতের সংখ্যা মোট 35। এদিকে আইন শৃঙ্খলা কঠোরভাবে বজায় রাখা সহ প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ নিতে দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুরের সূর্যপুরে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টের উদ্বোধন করতে আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যাচ্ছেন। তিনি মৃত নাবালিকা এবং গণপিটুনিতে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের পরিবারের সঙ্গেও দেখা করবেন বলে সূত্রের খবর।
বিশ্বকাপ ফুটবলে লস এঞ্জেলসের ইংগেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30 স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। গতরাতে ফ্রান্স মরক্কোকে 2-0 গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে। ফ্রান্সের হয়ে 60 মিনিটে কিলিয়ান এমবাপ্পে এবং 66 মিনিটে উসমান দেম্বেলে গোল করেন। খবর পড়া এখনকার মতো শেষ হলো। এর পরের খবর 6:35 মিনিটে গ্রামীণ সংবাদ।

0: আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। রাজ্য সরকার আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে তা কার্যকর হবে 1 আগস্ট থেকে। কর্তব্যে গাফিলতির অভিযোগে উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে 12 জন কর্মী ও আধিকারিককে শোকজ করেছে কর্তৃপক্ষ। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আজ যান আইজি প্রেসিডেন্সি কঙ্কর প্রসাদ বারুই। আগামীকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে যাবেন। কলকাতা মেট্রোর পার্টল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিংয়ের কাজ আজ সকালে সম্পন্ন হয়েছে। পশ্চিমবঙ্গে জলপথ পরিকাঠামো আরও আধুনিক করে তোলার লক্ষ্যে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আজ 10টি আধুনিক গ্যাংওয়ে কাম পন্টুন জেটির উদ্বোধন করেন। সক্রিয় মৌসুমি অক্ষরেখা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের প্রভাবে কলকাতাসহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রীর স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব, এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।
0: ওই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নাম না করে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের সমালোচনাতেও সরব হন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর মুর্শিদাবাদে তার প্রথম সফরে শ্রী অধিকারী আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেন। রাজ্য সরকার বাজেটে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আশা ও অঙ্গনওয়াড়ি কর্মী এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের সাম্মানিক 5,000 টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর এই সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে জানা গেছে আগামী 1 আগস্ট থেকে বর্ধিত সাম্মানিক কার্যকর হবে। এর ফলে অঙ্গনওয়াড়ি কর্মীদের রাজ্য সরকারের অতিরিক্ত সাম্মানিক 4,500 টাকা থেকে বেড়ে হবে 9,500 টাকা। কেন্দ্রীয় প্রকল্পের 4,500 টাকা যোগ করে তাদের মোট মাসিক সাম্মানিক দাঁড়াবে 14,000 টাকা। অঙ্গনওয়াড়ি সহায়িকাদের ক্ষেত্রেও রাজ্যের অতিরিক্ত সাম্মানিক 4,550 টাকা থেকে বেড়ে হচ্ছে 9,550 টাকা। বিজেপি আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের ভাতা বৃদ্ধির জন্য রাজ্য সরকারকে অভিনন্দন জানিয়েছে। দলের রাজ্য মুখপাত্র দেবজিৎ সরকার কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সমাজের একটি বড় অংশ যারা 365 দিনই স্বাস্থ্য পরিষেবা সহ অন্য পরিষেবায় যুক্ত তাদের এই ভাতা বৃদ্ধির ফলে কর্মক্ষমতা, কাজের প্রতি অবদান ও জীবনযাত্রার মানে পরিবর্তন আসবে। আশা কর্মীদের স্বাস্থ্য সংক্রান্ত পেশাগত কাজ ছাড়াও সরকারি প্রকল্প আয়ুষ্মান ভারত সহ বহুবিধ কাজ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে বাঁকুড়া জেলা শাসকের কাছে আজ স্মারকলিপি দেন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা। উত্তর চব্বিশ পরগনার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে 12 জন কর্মী ও আধিকারিককে শোকজ করেছে কর্তৃপক্ষ। এদের মধ্যে 4 জন ওয়ার্ড মাস্টার, 4 জন নন মেডিকেল সুপার ও প্রসূতি বিভাগের 2 জন সিস্টার ইনচার্জ রয়েছেন। এরা প্রত্যেকেই হাসপাতালে তাদের যথাযথ দায়িত্ব পালন করছিল না বলে অভিযোগ। তদন্তে সেই তথ্য প্রকাশিত হওয়ায় স্বাস্থ্যমন্ত্রী শরদত্ত মুখোপাধ্যায়ের নির্দেশে তাদের শোকজ করা হল বলে হাসপাতালের মেডিকেল সুপারিনটেন্ডেন্ট ও ভাইস প্রিন্সিপাল ডাক্তার অভিজিৎ সাহা জানিয়েছেন।
2: স্বাস্থ্যমন্ত্রী আমাদের কিছু কিছু নির্দেশ দিয়ে গেছেন। বহুদিনের পুরনো ডিস্ট্রিক্ট হসপিটাল, পুরনো বিল্ডিং, তার থেকে উন্নত হয়ে মেডিকেল কলেজ হয়েছে, কিন্তু হসপিটাল বিল্ডিং চেঞ্জ হয়নি। তার ফলে কিছু জায়গায় পরিচ্ছন্নতার অভাব দেখা গেছে। তো তার জন্য উনি যেটা আমাদের বলে গেছেন আমরা সেই অনুযায়ী 12 জনকে শোকজ করছি, এবং আমাদের অনেক কিছু নেই সেগুলো আমরা বলাতে উনি আমাদের একটা ডিটেল প্রজেক্ট রিপোর্ট দিতে বলেছেন, সেটাও আমরা আজকের মধ্যেই তার কাছে পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করছি।
0: উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী গতকাল আচমকা ওই হাসপাতাল পরিদর্শন করে পরিকাঠামো, পরিচ্ছন্নতা সহ বিভিন্ন বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন। কোচবিহারের মাথাভাঙা মহকুমা হাসপাতালে চিকিৎসায় গাফিলতির অভিযোগে আজ উত্তেজনা ছড়ায় ফোড়া ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হওয়া মাথাভাঙার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা তাপস দাসের মৃত্যুর পর তার পরিবারের অভিযোগ, দীর্ঘ সময় চিকিৎসক উপস্থিত ছিলেন না এবং ফোনে চিকিৎসার পরামর্শ দেওয়া হয়। এর প্রেক্ষিতে হাসপাতালের সামনে বিক্ষোভ দেখান পরিবার ও স্থানীয়রা। পরে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের সূর্যপুরে গণপ্রহারে মৃত ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতে আজ যান আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই। নিহতের পরিবার

0: সঙ্গে কথা বলেন তিনি। এদিকে ইন্দ্রজিতের বাড়ির নিরাপত্তা বাড়াতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, বসানো হয়েছে সিসিটিভি। প্রশাসনের তরফে ইন্দ্রজিতের পরিবারকে খাদ্য ও ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে। প্রশাসন এইভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ইন্দ্রজিতের বৃদ্ধ বাবা মা সন্তোষ প্রকাশ করেছেন। তবে দোষীরা যাতে উপযুক্ত শাস্তি পায় সেই দাবিও জানিয়েছেন তারা। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামীকাল সূর্যপুরে যাবেন। সেখানে মৃত নাবালিকার বাড়ি ছাড়াও ইন্দ্রজিৎ মণ্ডলের বাড়িতেও যাবেন তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও প্রশাসনিক কাজে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য সূর্যপুরে সরকারি উদ্যোগে তৈরি হওয়া স্থায়ী পুলিশ আউটপোস্টেরও আগামীকাল উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে সিআইডির ফরেন্সিক দল আজ বারুইপুর থানায় যায়। ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তারা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। কলকাতার মেট্রোয় পার্পল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিং এর কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক এস এস কান্ডান জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
1: কিদারপুর থেকে টানেল বোরিং শুরু হয়ে গেছিল লাস্ট জুলাই 2025। লঞ্চ করানো হলো টানেল বোরিং মেশিন, নাম দেওয়ানো হয়েছিল দুর্গা। আফটার 12 মান্থস দিস দুর্গা টানেল বোরিং করতে হবে। আজকে অ্যারাউন্ড 10:30 ইন দ্য মর্নিং ভিক্টোরিয়া স্টেশনে রিচ করে গেছে। এটাকে যাকে বলি ব্রেক থ্রু। দিস পার্পল লাইন প্রজেক্ট আপ টু এসপ্লানেড এক্সপেক্ট করা হচ্ছে নেক্সট 3 সালে কমপ্লিট হয়ে যাবে।
0: রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব পার্পল মেট্রোয় টানেল বোরিং মেশিনের সাফল্যে পুরো দলকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গে জলপথ পরিকাঠামো আরও আধুনিক করে তোলার লক্ষ্যে পরিবহন মন্ত্রী অর্জুন সিং আজ 10টি আধুনিক গ্যাংওয়ে কাম পন্টুন জেটির উদ্বোধন করেন। মেটিয়াবুরুজ ফেরিঘাটে এক অনুষ্ঠানে মেটিয়াবুরুজ জেটির পাশাপাশি ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের আরও 9টি জেটিরও উদ্বোধন করেন তিনি। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর উত্তর পূর্বাঞ্চলের উদ্যোগে কলকাতার আঞ্চলিক সদর দপ্তরে 2 দিনব্যাপী জেলা ও স্টেশন কমান্ডার এবং ওয়ার্কস কনফারেন্সের আয়োজন করা হয়। আজও গতকাল সম্মেলনে পৌরোহিত করেন উত্তর পূর্বাঞ্চলের আঞ্চলিক কমান্ডার। সম্মেলনে উত্তর পূর্বাঞ্চলের সামুদ্রিক ও উপকূলবর্তী নিরাপত্তা, নজরদারি, অনুসন্ধান, উদ্ধার অভিযান, দূষণ মোকাবিলা, আন্তঃসংস্থার সমন্বয়, প্রশিক্ষণ, রসদ ও সম্পদ ব্যবস্থাপনা এবং কর্মীদের কল্যাণের মতো বিষয় বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। সংস্কার ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী রবিবার সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত 16 ঘণ্টা বিদ্যাসাগর সেতুতে যান চলাচল বন্ধ থাকবে। কলকাতা পুলিশের তরফে আজ এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় সরকারের অষ্টম বেতন কমিশনের সদস্যরা গতকাল ও আজ পশ্চিমবঙ্গ সফর করেন। 2 দিনের সফরে বিভিন্ন কর্মরত অবসরপ্রাপ্ত কর্মচারী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তাদের মতামত নেওয়া হয়। কেরালে ভূমিধসে নিখোঁজ পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের যুবক রাকেশ গুছাইতের মৃতদেহ আজ উদ্ধার হয়েছে। ভগবানপুরের বিধায়ক শান্তনু প্রামাণিক জানিয়েছেন, ময়না তদন্তের পর আশুতিয়া গ্রামে তার বাড়িতে আনা হবে রাকেশের দেহ। উল্লেখ্য, কেরালার ওয়েনার জেলার কল্লাড়ি এলাকায় সুড়ঙ্গ নির্মাণের সময় ভয়াবহ ভূমিধসের পর থেকে নিখোঁজ ছিলেন 24 বছর বয়সী রাকেশ। সক্রিয় মৌসুমি অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন বাংলাদেশের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্ত এবং বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প প্রবেশ করায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় গতরাত থেকে টানা বৃষ্টি চলেছে। আগামী মঙ্গলবার পর্যন্ত সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন,
2: দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য আগামী 5 দিন অর্থাৎ 13 তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। প্রধানত মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অনেক জায়গাতে, এবং সেই সাথে স্থানীয়ভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে কিছুটা পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি এবং কিছুটা হাওড়া, এই জেলাগুলো দু এক জায়গায় স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চল।
3: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার। प्रधानमंत्री नरेंद्र मोदी 3 देशों की यात्रा के अंतिम चरण में आज न्यूजीलैंड के ऑकलैंड पहुंचे। न्यूजीलैंड के प्रधानमंत्री क्रिस्टोफर लक्सन ने हवाई अड्डे पर श्री मोदी का स्वागत किया। प्रधानमंत्री मोदी के स्वागत समारोह में भारत की समृद्ध सांस्कृतिक विरासत का प्रदर्शन किया गया। प्रधानमंत्री ने कहा कि प्रस्तुतियों में पंजाब और तमिलनाडु की

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 এফএম গোল্ডে আপনার কথা, 100.1 এফএম গোল্ডে।
2: ঘড়ির কাঁটা বলছে 8:11 শুনছেন আপনার কথা, আর আপনার কথায় আজ আপনার সঙ্গে রয়েছে তাপস এবং মনীষা।
3: আর অবশ্যই আপনি এবং আপনার জন্য রয়েছে আমাদের তিনটে মাধ্যম 2248-8085 আপনার ফোন করার মাধ্যম, আর আপনি যদি হোয়াটসঅ্যাপ বা SMS করতে চান তাহলে 9903055992। আর সেই সঙ্গে আমাদের যে ফেসবুক পেজ রয়েছে 100.1 FM গোল্ড, সেখানে আজকের যে আপনার কথার পোস্ট বা পোস্টার রয়েছে তার কমেন্ট বক্সে আপনি লিখতে পারেন, এবং সেই পোস্ট বা পোস্টারের দিকে চোখ দিলেই আপনি দেখতে পাবেন যে আমাদের আজকের যে বিষয়, অর্থাৎ আমরা বলতে চেয়েছি যেটা, যে বিখ্যাত মানুষদের সম্মান নয়, তাঁদের নিয়ে ট্রোল বা মজা করাতে আমরা তৃপ্ত হই বেশি। এটা এই মুহূর্তে আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখতে পাবেন যে তার কাজের ক্ষেত্রে খুব জনপ্রিয়, খুব বিখ্যাত একজন মানুষ যিনি অনেকটা পথ পেরিয়েছেন এই জায়গায় পৌঁছতে, দেখবেন তাকে ঘিরে নানান রকম মজা, নানান রকম মিম তৈরি হচ্ছে, সবাই হাসাহাসি করছেন। আমাদের বিষয়টা আজ সেটাকে ঘিরেই, অর্থাৎ বিখ্যাত মানুষদের সম্মান নয়, তাদের নিয়ে ট্রোল বা মজা করাতেই আমরা তৃপ্ত হই বেশি। একটা গান, আর তারপরেই আমরা চলে আসছি আপনার সঙ্গে কথায়।

আমি আগন্ত আমি ভারতা দিলাম টু ইউ টু ইউ অ্যান্ড ইউ অ্যান্ড ইউ অ্যান্ড টু এভরিওয়ান হিয়ার কঠিন অঙ্ক এক কষ্ট দিলাম এ প্লাস ডি মাইনাস সি হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি কলেজ স্কোয়ার।

এখনো কলম্বাস দিনগুলো ভেঙে ভেঙে চলছে, আমেরিকা আমেরিকায় মোমবাতি সে বড় হয়ে বলছে। উইলসন জনসন হাতে নিয়ে মেগাটন।

আমেরিকা আমেরিকায় মোমবাতিতে বরফে গলছে, এদিকে ট্রাউট মাছে ভরে গেল বিপাশা জেলা। ফিশি ব্যাপার বেশ ফিশি, আমি আগন্তুক।

মাঝখানে গোটা দুই স্টেডিয়ামে ফুটবল নেই, সাহারার দুপুরেতে কেন গায়ে কম্বল নেই, আলফের চুড়োতে উট পাখি উড়ছে।

লেগে লিপস্টিক কোন থাকে কোথায় যে লাগছে, দুজোড়া দুষ্ট চোখ লক্ষ্মীটি হয়ে রাত জাগছে, নডিয়া নট দ্যাট এক্সপ্রেশন, এতদিনে বনলতা ভুলে।

0: আমি আগন্তুক, আমি বার্তা দিলাম, কঠিন অঙ্ক এক বস্তু দিলাম। এ প্লাস বি হোল না নো, এ প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার ইকুয়াল টু কলেজ স্কয়ার।
1: তাহলে ওই যে আজ আপনার সঙ্গে কথা হচ্ছে আপনার কথায়, বিখ্যাত মানুষদের সম্মান নয়, তাদের নিয়ে ট্রোল বা মজা করাতেই আমরা তৃপ্ত হই বেশি। আর এই নিয়ে আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ, এসএমএস এবং আপনার ফোন। প্রথমে 100.1 FM Gold এই যে ফেসবুক পেজ, তার আজকের পোস্ট বা পোস্টারের কমেন্ট বক্সে চোখ রাখলে দেখতে পাচ্ছি যে শুভ্রা ভট্টাচার্য লিখছেন বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে, বলছেন আলোচনার বিষয়টি সত্যি আমাদের বর্তমান সমাজের এক জ্বলন্ত প্রতিচ্ছবি। আসলে বিজ্ঞানের আশীর্বাদে আজ সোশ্যাল মিডিয়া আমাদের হাতের মুঠোয়, কিন্তু এই প্ল্যাটফর্মগুলোকে আমরা গঠনমূলক কাজে ব্যবহার না করে বিখ্যাত মানুষদের ট্রোল বা উপহাস করতেই বেশি ব্যস্ত থাকি। এর মূল কারণ হল বেনামির সুরক্ষা এবং অন্যের ব্যর্থতায় আনন্দ পাওয়ার এক বিকৃত মনস্তত্ত্ব। অনেক সময় নিজের জীবনের হতাশা বা হীনম্মন্যতা ঢাকতেই মানুষ সফল ব্যক্তিদের টেনে নিচে নামাতে চায়। তাছাড়া ট্রোল করলে সস্তা লাইক, কমেন্ট আর দ্রুত প্রচার পাওয়া যায়, যা মানুষকে এক ধরনের সাময়িক আত্মতুষ্টি দেয়। আমরা ভুলে যাই যে পর্দার পেছনে বিখ্যাত মানুষটিও আমাদের মতোই একজন রক্ত মাংসের মানুষ, তাঁদেরও অনুভূতি আছে। সম্মান জানানোর মানসিকতা হারিয়ে এই যে ট্রোল সংস্কৃতির প্রতি আমাদের অন্ধমোহ, তা কিন্তু আমাদের মানসিক দেউলিয়াপনাই প্রকাশ করে। চমৎকার একটি বিষয় বেছে নেওয়ার জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
2: দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস, তিনি লিখছেন বিখ্যাত বা গুণী মানুষদের সম্মান জানানোর পরিবর্তে তাদের নিয়ে ট্রোল বা মজা করার প্রবণতা আধুনিক সমাজের এক মানসিক ব্যাধি। এটি মূলত মানুষের হীনম্মন্যতা, অন্যের ক্ষতি করে আনন্দ পাওয়ার মানসিকতা এবং সোশ্যাল মিডিয়ার সহজলভ্যতার কুফল। নিজের অক্ষমতা ও হতাশা ঢাকতে মানুষ সফল বা বিখ্যাত ব্যক্তিদের ট্রোল করে এক অদ্ভুত মানসিক তৃপ্তি পায়। পরিশেষে বলা যায়, বিখ্যাত মানুষদের সম্মানহানি বা ট্রোল করা আসলে আমাদের নিজস্ব সংকীর্ণ মানসিকতার প্রকাশ। অন্যের সাফল্য বা অবস্থানের প্রতি ঈর্ষান্বিত না হয়ে তাদের আদর্শ ও কর্মকে সম্মান জানানোই প্রকৃত শিক্ষিত মানুষের পরিচয়। আপনারা সবাই খুব ভালো থাকবেন সব সময়।
1: আমাদের ফেসবুক পেজ আবার চোখ রাখি। কার্তিক মণ্ডল, দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে আজ কবিতার ছন্দে বলছেন যে বিখ্যাত মানুষ দেখলেই ঝড় তুলি বিদ্রুপের, সম্মানের ভাষা কারায় জোর বাড়ে কটাক্ষের, সাফল্যের গল্প মুছে খুঁজি শুধু ভুলের দাগ, ট্রোলের উল্লাসে ঢেকে যায় সম্মান অনুরাগ, যে মানুষ আলো জ্বালে তাকেই করি অন্ধকার, হাসির আড়ালে লুকিয়ে থাকে নিন্দা ও হিংসার, সম্মান দিলে কমে না তো নিজের কোনো মান, মানুষ হতে শিখি আগে সেটাই সবাই চান।
2: চলে যাব পরের মেসেজের দিকে। মেসেজ করছেন শঙ্খ অধিকারী, তিনি মেসেজ করছেন সারবাকন বাঁকুড়া থেকে। তিনি লিখছেন, হ্যাঁ এটা ঠিক, সেন্সরহীন সমাজ মাধ্যমে আমরা নিজেদের মতো কে কেমনভাবে হাজির করি যাতে সবার নজর আমাদের দিকে পড়ে। ভালো কাজ করে বিখ্যাত হওয়া খুব কঠিন, তাই সম্মাননীয় মানুষকে সমাজ মাধ্যমের প্রকাশ্যে হেয় করা এখানে একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে। এর মূলে আছে কোনো রাজনৈতিক চেতনা। ধরুন একজন বিখ্যাত কবি, তিনি হয়তো প্রকাশ্যে একটি রাজনৈতিক দলের সমর্থক। এবার অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক তার কমেন্ট বক্সে এসে কিছু অপমানজনক কথা বলে চলে গেল। এতে অপমানকারী হয়তো নিজে তৃপ্তি পেল, কিন্তু তিনি তো একটি সামাজিক অপরাধ ঘটিয়ে ফেললেন।

0: না, ব্যক্তি মানুষকে আমাদের পছন্দ নাই হতে পারে, তবু তার কাজ, অবদান এসব মিথ্যে হয়ে যায় না। তাই সম্মাননীয় মানুষকে নিয়ে খেউর করার আগে তার কৃতিত্ব, যোগ্যতা সম্পর্কে কিছু ধারণা থাকা উচিত, তাহলে একজন মানুষের মূল্য হয়তো বোঝা সম্ভব।
1: টেলিফোনে বন্ধু আছেন, দেখে নি। নমস্কার।
2: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: কে বলছেন?
2: আমি বদুরচক মাঝপাড়া রাজবলহাট হুগলি থেকে শেখ তাহের আলী বলছি।
0: বলুন।
2: সত্যি বিখ্যাত মানুষদের নিয়ে আমরা কিন্তু তার যে সে একটা বিখ্যাত মানুষ তাকে নিয়ে আমরা সম্মান জানাবো, এটা কিন্তু আমাদের সেটা হয়ে ওঠে না। আমরা তাকে নিয়ে একটু বিদ্রুপ ঠাট্টা, আগে তার যে কি বলবো খারাপটা, সে যে একটা বিখ্যাত মানুষ তার খারাপটা আমরা বেশিরভাগ আলোচনা করি, সমালোচনা করি, কিন্তু তাকে যদি আমরা একটু ভালোভাবে সহানুভূতি, তাকে যদি একটু সম্মান জানাই, সত্যি কিন্তু তিনি আরো আমাদের আগ্রহের সাথে জিনিসটা কাজটা আরো আগাতে পারে বা ভালো লাগে। কিন্তু তা নিয়ে আমরা বেশিরভাগ কিছু বিদ্যুৎ ঠাট্টা এটা করে থাকি, তাকে খারাপ আলোচনা সমালোচনা সব করে থাকি, কিন্তু আমরা এটা মনুষ্যত্বের বিষয় নয়। আমরা সকলে যদি তেনার একটু ভালো আলোচনাটা করতে পারি, সেটা কিন্তু মানুষের মতো মানুষ কাজ হবে বলে মনে করি। নমস্কার,
1: অনেক ধন্যবাদ আপনাকে। চলে যাবো আবার আমাদের ফেসবুক পেজে। নিশাকর ধর আমতা জগদ্ধাত্রী তলা খাওড়া থেকে বলছেন যে, শুভ সন্ধ্যা তাপসদা মনীষাদি, আজকের বিষয় বিখ্যাত মানুষদের সম্মান নয়, তাদের নিয়ে ট্রোল বা মজা করাটাই আমাদের তৃপ্ত করে বেশি। কথাটা কিছুটা হলেও সত্য। আমি আজকেই দেখলাম ফেসবুকে কোনো ব্যক্তি দুই সম্মাননীয় খেলোয়াড়কে নিয়ে ভিডিও ছেড়েছেন। দেখে খুব কষ্ট হলো। তারা এগুলো করেন, তারা ভাবেন যে আমি খুব ভালো কাজ করেছি, হাতের সামনে মুঠো ফোন আছে, সেই ফোন নিয়ে ভালো কিছু ভিডিও দেওয়ার থেকে বেশিরভাগ ক্ষেত্রেই খারাপটাই আমাদের চোখে পড়ে। তবে এই বিখ্যাত মানুষদের নিয়ে দেখিয়ে হাসি ঠাট্টার খোরাক বানিয়ে কিছু মানুষ আনন্দ উপভোগ করেন, এরা সুস্থ মানসিকতার মানুষ নয় এটা আমি মনে করি। বেশি কিছু লিখলাম না, সময় সংক্ষিপ্ত, ভালো থাকবেন।
0: শুভ সন্ধ্যা দাদা দিদি, লিখছেন সুমিতা রায় ঢাকুরিয়া থেকে। খুব সত্যি কথা তুলে ধরেছেন, আমরা বিখ্যাত মানুষদের সম্মান কেন, তাদেরকে শ্রদ্ধাটুকুও জানাতে ভুলে যাচ্ছি। সোশ্যাল মিডিয়াতে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে যা তা মন্তব্য করে বেড়াচ্ছি, আমাদের খেয়াল থাকে না তারা যথেষ্ট সম্মাননীয় মানুষ। তাদের কাছেই আমাদের শেখা উচিত কিভাবে আমরা স্বনামধন্য ব্যক্তিদের সম্মান করব। আগে আমরা দেখেছি কার কী কী দোষ আছে সেটা খুঁজে বের করে সোশ্যাল মিডিয়াতে অদ্ভুত আচরণ করে দেখাচ্ছি আমরা। এই তো আমাদের সভ্য সমাজের অবস্থা, পরে আরো কত কিছু দেখতে হবে তার অপেক্ষা।
3: বলবেন আপনি, শুনবো আমরা, শুনছেন আপনার কথা, আপনার কথা 100.1 FM গোল্ডে, আপনার কথা 100.1 FM গোল্ডে।
1: সেই আপনার কথায় আজ আপনাদের সঙ্গী মনীষা আর তাপস। আর আমরা বলছি যে বিখ্যাত মানুষদের সম্মান নয়, তাদের নিয়ে ট্রোল বা মজা করাটাই আমাদের তৃপ্ত করে বেশি। এবার

0: হোয়াটসঅ্যাপে দিয়ে তারা খুব মজা পায়, কিন্তু তারা জানে না যে তাদের যে সহানুভূতি সহনশীলতা সেটা কমে গেল এবং খারাপ হলো সেইটা তারা মনে করে না। তারা ভাবে যে আমি মজা করছি, মানে খুব মজা ইয়ারকি ছলে সব জিনিসগুলো বানিয়ে ফেললো, আর সেটা যে ভারতবর্ষের সবার কাছে তিনি ছোট হয়ে গেলেন সেইটা কিন্তু তাদের মনেও থাকে না আর মনেও করে না। তারা ভাবে যে আমরা মানুষ তো, হুঁশটা আছে, সেহেতু যা খুশি তাই করে দিলাম। এইটুকু বললাম দাদাভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন,
1: অনেক ধন্যবাদ। আবার আমাদের ফেসবুক পেজে চোখ রেখে আমি দুটো কমেন্টের কথা বলবো। একটি লিখছেন কাজী আবু জাফর, আপনি লিখছেন আত্রাই বাংলাদেশ থেকে, আপনি কবিতার ছন্দে লিখেছেন কিন্তু আমার কোথাও একটা মনে হচ্ছে যে যে বিষয়টা বলতে চেয়েছি আপনি সেটা হয়তো ধরতে পারেননি, এবং আসলে আপনার লেখাটা কিন্তু খুব একটা বিষয়কে ধরছে না। হ্যাঁ, শীষ মোহাম্মদ লিখছেন বীরভূম পাইকপাড়া থেকে নলকাটি, বিখ্যাত লোকেদের আছে গুণমান, তাদেরকে কেন দিই না সম্মান, আমরা তাদের নিয়ে ব্যঙ্গ করি ভাই, ভেবে দেখুন আমরা ঠিক নাই হায়, জেনে রাখুন তারা আমাদের করেছেন মহান, দেশের জন্য লড়েছেন তারা করেছেন জীবন দান, রক্ত ঝরেছে তাদের পথ হয়ে গেছে লাল, আমরা তাদের মনে রাখি না কো, রাখবে আগামীকাল।
2: বাহ, চলে যাব পরের মেসেজে। পরের মেসেজ করছেন রমা রায় বীরোড় দাসনগর হাওড়া থেকে, লিখছেন বিখ্যাত বা সফল মানুষদের সম্মান জানানোর চেয়ে তাদের নিয়ে ট্রোল বা উপহাস করার এই প্রবণতা আসলে মানুষের মনস্তত্ত্ব এবং ডিজিটাল মাধ্যমের অ্যালগোরিদমের এক অদ্ভুত মিশ্রণ। মনস্তাত্ত্বিকভাবে মানুষ যে কোনো ইতিবাচক খবরের চেয়ে নেতিবাচক বা বিতর্কিত বিষয়গুলোর প্রতি বেশি আকৃষ্ট হয়। ট্রোল বা মজাদার সমালোচনা ইন্টারনেটে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে অনেকেই কেবল লাইক, কমেন্ট ও পরিচিতি পাওয়ার লোভে এই কাজগুলো করে থাকেন। সোশ্যাল মিডিয়ার আড়ালে নিজের পরিচয় গোপন রেখে বা নিরাপদ দূরত্বে থেকে যে কোনো মন্তব্য করা সহজ হয়, যা সামনাসামনি বলা সম্ভব নয়। তবে এর পাশাপাশি এটাও লক্ষণীয়, সচেতন নেটিজেনরা এখনও এই ধরনের নেতিবাচকতার বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন। গঠনমূলক সমালোচনা এবং ট্রোলের মধ্যে পার্থক্য বুঝতে পারাটা সুস্থ মানসিকতার পরিচয়।
1: দত্তপুকুর থেকে শুভ দত্ত বলছি, অত্যন্ত প্রাসঙ্গিক এবং বর্তমান সমাজের এক রুক্ষ বাস্তব, সোশ্যাল মিডিয়ার এই যুগে আমরা যেন কাউকে সম্মান করার চেয়ে তাকে নিয়ে হাসি ঠাট্টা বা মিম বানাতে বেশি আনন্দ পাই। আগে মানুষ বিখ্যাত বা সফল ব্যক্তিদের জীবন থেকে অনুপ্রেরণা খুঁজত, আর এখন সবাই ওদের সামান্য কোনো ভুল বা ব্যক্তিগত জীবনের কোনো দুর্বলতা খুঁজে বের করে ট্রোল করতে ব্যস্ত হয়ে পড়ে। আমার মনে হয় অন্য একজন সফল মানুষকে নিচে নামিয়ে বা তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় মজা করে হয়তো অনেকেই এক ধরনের সাময়িক তৃপ্তি পান, কিন্তু এর ফলে আমরা যে ধীরে ধীরে আমাদের সুস্থ মানসিকতা, শালীনতা এবং কাউকে সম্মান জানানোর সংস্কৃতিটাই হারিয়ে ফেলছি সেটাকেও ভেবে দেখছি না। মোবাইল হাতে নিয়ে কাউকে ট্রোল করাটা হয়তো খুব সহজ, কিন্তু কাউকে মন থেকে সম্মান করার জন্য যে সুন্দর মানসিকতার দরকার হয়, আজ সমাজে সেটার বড্ড অভাব। আমাদের টেলিফোনে
2: কেউ আছেন,
1: নমস্কার,
2: কে আছেন?
3: হ্যাঁ নমস্কার,
2: হ্যাঁ বলুন,
1: কে বলছেন?
3: হাওড়া ময়দান থেকে বলছি, শ্রেয়াসী
1: বলুন।
3: আসলে আমি অনেক বছর আগেকার কথা বলছি, আপনারা ওই সোশ্যাল মিডিয়ার কথা বলছেন, কিন্তু আমি যখনকার সময়টা বলছি তখন সোশ্যাল মিডিয়ার যুগটা এতটা শুরু হয়নি, কিন্তু তখনও মানে বিখ্যাত মানুষদের অসম্মানের একটা মানে জ্বলন্ত উদাহরণ আমি নিজের চোখে দেখেছি এবং তার জবাবটাও তিনি দিয়েছিলেন। একটা ফাংশনের কথা বলছি, সেই ফাংশনে একজন বিখ্যাত শিল্পী তিনি তখন আসর একদম জমিয়ে দিয়েছেন এবং যখন তিনি গান গাইছেন তখন কিছুটা দূরে একজন শিল্পী এসেছিলেন, তখন তিনি বয়সের ভারে কিছুটা নুজো এবং অপ্রকৃতস্থ, মানে আলুথালু কেশ, পরনের জামা কাপড়টাও অনেকটা ময়লা, যাকে ধরে ধরে আরেকজন শিল্পী নিয়ে আসছেন, কিন্তু সেই মানুষটাকে এত ব্যঙ্গ বিদ্রু হাসি ঠাট্টা করা হয়েছিল যে আমরা সবাই খুব লজ্জিত হয়েছিলাম। সেই মানুষটাকে

0: যখন হারমোনিয়ামের সামনে বসানো হয়েছিল, তিনি প্রথম যে গানটি গিয়েছিলেন সেটা হচ্ছে বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে। ওই শিল্পী হচ্ছেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়। আসলে আমরা ভাবি না যে একটা মানুষ কতটা স্ট্রাগল করে এরকম একটা জায়গায় পৌঁছয়। আসলে কিছু কিছু মানুষ আমরা থাকি যারা তাদের সমালোচনাটা করে আমরা লাইমলাইটে আসতে চাই, কিন্তু বুঝি না একটা মানুষকে বিখ্যাত হতে গেলে ঠিক কতটা স্ট্রাগল জীবনে করতে হয়। আসলে আমার মনে, আপনারা মান হুশের কথা বলছি, আমার এক কথা যেটা মনে হয় যে কাউকে যদি সম্মান করতে না পারি, অসম্মান করে তার যে কৃতকর্ম সেটাকে অবজ্ঞা করা উচিত নয়।
1: একদম, অনেক ধন্যবাদ।
2: চলে যাব পরের হোয়াটসঅ্যাপ মেসেজে। অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, কিছু মানুষ সমাজ মাধ্যমে বিখ্যাত ব্যক্তিদের সম্মান না করে ট্রোল করি এবং তাতেই বেশি তৃপ্ত হই। আসলে আমরা নিজেদের অপটুতা, ব্যর্থতা, অযোগ্যতা ঢাকার জন্য এটা করি, কিন্তু এর ফলে আগামী প্রজন্মের কাছে ভুল বার্তা পৌঁছয় ও সমাজে অবক্ষয় বাড়ে। তাই কীর্তিমান, খাঁটি, মান ও প্রিয় দর্শন মানুষদের নিয়ে যথাযথ সম্মান, শ্রদ্ধা, প্রশংসা করা প্রয়োজন, তাতে একটি সুস্থ সবল সমাজ গড়ে উঠবে। বেশ,
1: পাঠিয়েছেন কুল্যান কুমার শান্ডিল্য, রঘুনাথপুর সরকার বাগান, কলকাতা 59 থেকে। বলছেন যে ট্রোল কথাটি এখন ব্যবহার হয়, কিন্তু ব্যঙ্গ করা ছোটবেলা থেকে দেখে এসেছি। কখনো বা তির্যক মন্তব্য বলি। সারা বিশ্বে অনেক কার্টুনিস্ট আছেন যারা বিখ্যাত ব্যক্তিদের নিয়ে কার্টুন করেছেন এবং পাঠক, দর্শক দ্বারা প্রশংসিত হয়েছেন। এখন কথা হলো, বিখ্যাত ব্যক্তি ট্রোল হলে আমরা তৃপ্ত কেন বেশি হই? বিখ্যাত ব্যক্তি সাধারণ মানুষের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু তাদের বক্তব্য বা বাণী বা কর্মযজ্ঞ আমরা প্রায়শই শুনতে বা দেখতে পাই, আমাদের পছন্দের হোক বা না হোক। বিখ্যাত লোকের ভালো কাজে হাততালিতে তারা খুশি হন, কিন্তু বিদ্রুপ হলেই অনেক বিখ্যাত লোক নিতে পারেন না। কেন? আগের জামানায় শুধু একতরফা শুনে যেতে হতো, বা ভালো কার্টুনিস্ট তার কার্টুনে দর্শকের মনোভাব ধরা পড়লে তিনি প্রশংসিত হতেন। এখন আমরাও অংশগ্রহণ করতে পারি মিম বা ট্রোলের মাধ্যমে। মিম বা ট্রোলের মাধ্যমে প্রতিবাদ করে বিখ্যাত লোককে জানিয়ে দিতে পারি যে তুমি বিখ্যাত হয়েছে বলে যা খুশি বলতে বা করতে পারো না। তার উত্তর যদি হয় রাইট টু স্পিচের অধিকার ওনার আছে, তাহলে ট্রোলেরও অধিকার আছে একই ধারায়। এই কারণে মনের বেশ তৃপ্তি হয়, কারণ বিদ্রূপে আমিও অংশগ্রহণ করতে পারছি, যেমন আপনার কথায় অংশগ্রহণ। কিন্তু আমরা এবং বিখ্যাত লোকেরা ভুলে যাই ব্যক্তি স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার সীমারেখা টানতে।
2: চলে যাব পরের মেসেজে। প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে লিখছেন, মিডিয়া জুড়ে দেখি শুধু ট্রোলের বাহার, সম্মানিত যারা সম্মানের বদলে মজার শিকার, মেনে নিতে কষ্ট হয় এহেন পরিস্থিতি, কঠোর পরিশ্রমে সাফল্য আর উন্নতি, লাইভ কমেন্টের ভিড়ে, আচ্ছা লাইক লিখতে চেয়েছেন আমার মনে হয়, লাইক কমেন্টের ভিড়ে হারিয়ে যায় নিজস্বতা, সামান্য ভুলে বিকৃত করে স্বকীয়তা, গুণীজনের সম্মান করা একান্ত কাম্য, মজা ছেড়ে গুণের কদরে ফেরে ভারসাম্য।
1: তপন চক্রবর্তী বাসুবাটি সিঙ্গুর থেকে বলছেন যে আমরা জন্মেছি এই মহান দেশে যেখানে বহু মনীষী, মহামানবগণ, কবি, সাহিত্যিক, নাট্যকার, ভুবনখ্যাত মহামানবগণ দেশকে গর্বিত করেছেন। সম্প্রতি নানা সমাজ মাধ্যমে অনেককে নিয়ে ট্রোল, কুকথা, কুমন্তব্য চলছে, যেটি কাম্য নয় কোনো অবস্থায়। বিশ্বকবি রামমোহন, বিবেকানন্দ, প্রাণের ঠাকুর, যুগাবতার, রামকৃষ্ণ পরমহংস, লোকমাতা সারদা, মধুসূদন দত্ত, আহা, তাই তো বলা হয় এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এনাদের অপমান, কুকথা, কুমন্তব্য কখনোই না। মজা করা, ট্রোলিং, ভুল তথ্য নিয়ে তাদের মহান জীবনকে কলুষিত করার অপচেষ্টা কোনো মতেই নয়।
2: বেশ, কিশোর বালি হাওড়া থেকে লিখছেন, সব বিখ্যাত মানুষদের নিয়ে ট্রোল করা হয় না, কিসে বিখ্যাত সেটা জানতে হয়। রামকৃষ্ণ, সারদামা, বিবেকানন্দ, এই সব বিখ্যাত মানুষদের নিয়ে নিশ্চয়ই কেউ মজা করে না। লতা মঙ্গেশকর, আশা ভোঁসলে, অনুরাধা পাড়ওয়াল, কিশোর কুমার, মান্না দে, হেমন্ত মুখার্জি, এইসব মানুষকে কেউ ট্রোল করে না। ওদের গাওয়ার ভঙ্গিটা নিয়ে হয়তো মজা করে, কিন্তু ট্রোল নয়। বড় বড় মাফিয়া, চোর, ডাকাত, এরাও বিখ্যাত। পেপার বলুন, টিভির পর্দা বলুন, তাদের নাম সবসময় পাওয়া যায়। এদের নিয়ে মানুষ ট্রোল করে, যাচ্ছে তাইভাবে গালিগালাজ করে, এদের নিয়ে কার্টুনও দেখায়, ঠিকই আছে। এদের ক্ষেত্রে, এরা সবচেয়ে বিখ্যাত। কিন্তু আমার মনে হয় বিখ্যাত মানুষ যাদের নাম উনি করলেন তাদের নিয়েও প্রচুর ট্রোল হয়। মানে আমরা সম্প্রতি আশা ভোঁসলের মৃত্যুর পরই দেখেছি ট্রোলের একটা শ্রেণী বন্যা বইয়ে দিয়েছিল, এবং রামকৃষ্ণ বিবেকানন্দ এদের নিয়ে তো ট্রোল হামেশাই আমরা দেখতে পাই। হ্যাঁ, আমাদেরকে নিয়েও ট্রোল হয়।
1: আমাদের ফেসবুক পেজে যারা যারা বলেছিলেন সবারটা কিন্তু জানিয়ে দিয়েছি।
2: চলে যাব পরের মেসেজের দিকে। মোহাম্মদ শাবেদ আলী বোধ হয় ওখানে লিখেছিলেন,
1: না লেখেন, আচ্ছা আচ্ছা, আজকে
2: আজকে হোয়াটসঅ্যাপ করেছেন তিনি।
1: তিনি হোয়াটসঅ্যাপ করেছেন এবং বলছেন যে বিখ্যাত মানুষদের সম্মান নয়, তাদের নিয়ে ট্রোল বা মজা করাতেই আমরা তৃপ্ত হই বেশি। বিখ্যাত মানুষদের সাফল্যকে সম্মান জানানোর বদলে তাদের ভুল খুঁজে উপহাস করাতেই যেন আজ অনেকের আনন্দ। ট্রোলের ক্ষণস্থায়ী হাসি আমাদের মানবিকতা ও সৌজন্য বোধকে নীরবে ক্ষয় করে। যাদের শ্রম সাধনা ও প্রতিভা সমাজকে সমৃদ্ধ করেছে তাঁদের প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। আমাদের সংস্কৃতির পরিচয় সমালোচনা হোক যুক্তি নির্ভর, কিন্তু বিদ্রুপ কখনোই সভ্যতার অলঙ্কার নয়। মানুষকে ছোট করে নয়, তার অবদানের মর্যাদা দিয়েই একটি আলোকিত সমাজ গড়ে ওঠে।
2: চলে যাব পরের হোয়াটসঅ্যাপের দিকে। সংঘমিত্রা ঘোষ কাঁকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন, মানুষকে নিয়ে মজা করা, যে কোনো উপায়ে খুঁত খুঁজে বের করে তৃপ্ত হওয়া, এটা একটা মানসিক ব্যাধি। এর জন্য বিখ্যাত মানুষের প্রয়োজন হয় না। বর্তমানে সমাজ মাধ্যমের কল্যাণে প্রতিনিয়ত আমরা জানতে পারছি এই ব্যাধির প্রকোপ আগেও ছিল, ভবিষ্যতেও থাকবে, কারণ ব্যাধি কখনো নির্মূল হয় না।
1: তারপরের হোয়াটসঅ্যাপ পাঠিয়েছেন
2: যাদবেন্দ্র পণ্ডা, সম্ভবত
1: যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে। সাধারণ মানুষ যখন নিজের জীবনে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বা চাপে থাকে, তখন ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়া ব্যবহারের মাধ্যমে বিখ্যাত ব্যক্তিদেরকে ট্রোল করে তারা নিজেদেরকে ক্ষমতাবান মনে করে। এর মূল কারণ হল মানসিক হীনম্মন্যতা ও পরশ্রীকাতরতা। অন্যের ক্ষতি বা অসম্মান দেখে এক ধরনের ক্ষণস্থায়ী আনন্দ পাওয়া। বিখ্যাত ব্যক্তিদের ছোট করে নিজেরা সাময়িক শ্রেষ্ঠত্ব ও মনোযোগ পাওয়ার চেষ্টা করেন। ঠিক তাই আমি মনে করি ট্রল বা উপহাস করা হল অহংকার এবং নিষ্ঠুরতার লক্ষণ, যেটা কখনোই কাম্য নয়। সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন হল মানুষের মহৎ গুণ, যেটা সবারই করা উচিত। এইটুকুই।
2: চলে যাব পরের মেসেজে। সুভাষ চক্রবর্তী লিখছেন, হ্যাঁ সুভাষ চক্রবর্তী লিখছেন সম্ভবত উত্তর বাওয়ালি থেকে, লিখছেন, সম্মাননীয় ব্যক্তিদের আমরা পার্থিব কিছু দিই বা না দিই তাতে কিছু যায় আসে না, তবে যা দেওয়া উচিত তা হলো যথার্থ সম্মান। সম্মান পাবেন এমন ব্যক্তিরা সম্মানের সঙ্গেই বেঁচে থাকতে চান, আর আমরা যারা নির্বোধ তারা তাদের নিয়ে সম্মান প্রদর্শন না করে ট্রোল মজা কৌতুক করতে ব্যস্ত থাকি, যা সভ্য সমাজে কাঙ্ক্ষিত নয়। তাই প্রণম্য বিখ্যাত ব্যক্তিদের প্রণাম ও শ্রদ্ধা জানাই।
1: পরের হোয়াটসঅ্যাপ চলে যাব। পাঠিয়েছেন দীর্ঘ লেখা প্রদীপ বসাক, হাট শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। সত্যি গভীরভাবে ভাবিয়ে তুলেছে আজকের বিষয়। বর্তমান সামাজিক যোগাযোগ মাধ্যমের যুগে আমরা প্রায়ই দেখি কোনো খ্যাতিমান ব্যক্তি সামান্য ভুল করলেই তাকে নিয়ে হাস্যরস, কটাক্ষ কিংবা ট্রোলের ঝড় বয়ে যায়। অথচ তাঁদের দীর্ঘদিনের পরিশ্রম, ত্যাগ, সাফল্য এবং সমাজে অবদানকে আমরা খুব সহজেই ভুলে যাই। সমালোচনা অবশ্যই থাকতে পারে, তবে তা হওয়া উচিত যুক্তি নির্ভর, ভদ্র ও গঠনমূলক। কাউকে ছোট করে, অপমান করে বা বিদ্রুপ করে কখনো প্রকৃত উন্নতি সম্ভব নয়। বরং সম্মানজনক মতামত একজন মানুষকে নিজের ভুল সংশোধনের সুযোগ দেয় এবং সমাজে ইতিবাচক সংস্কৃতি গড়ে তোলে। আমাদের মনে রাখা উচিত বিখ্যাত মানুষরাও আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, তাঁদের অনুভূতি আছে, কষ্ট আছে, সীমাবদ্ধতা আছে। তাই তাঁদের সাফল্য থেকে অনুপ্রেরণা নেওয়া এবং ভুল থেকে শিক্ষা গ্রহণ করাই একজন সচেতন নাগরিকের পরিচয়।
2: চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। পরের হোয়াটসঅ্যাপটাও বেশ দীর্ঘ। পরের হোয়াটসঅ্যাপটি লিখেছেন বাবাই সিংহ বারাসত থেকে।

0: লিখছেন, আমার একটা কথা খুব বলতে ইচ্ছে করছে। আজকাল সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই দেখি কে কত সুন্দর করে অন্যকে নিয়ে মজা ওড়াতে পারে, মানে মজা করতে পারে, দেখতে চেয়েছে। তার একটা অঘোষিত প্রতিযোগিতা চলছে, বিশেষ করে যারা একটু বিখ্যাত বা সমাজে প্রতিষ্ঠিত, তাদের কোনো সামান্য ভুল বা খুঁত পেলে সবাই যেন ঝাঁপিয়ে পড়ে। আসলে অন্যের সমালোচনা করা বা ট্রোল করাটা খুব সহজ কাজ, এতে নিজের কোনো যোগ্যতার প্রমাণ দিতে হয় না। বিখ্যাত মানুষদের সম্মান করতে গেলে নিজের ভিতরে সেই উদারতাটুকু থাকতে হয়, যা আজকাল বড় দুর্লভ হয়ে গিয়েছে। তাই অন্যের সাফল্যে খুশি না হয়ে তাদের ছোট করেই আমরা যেন এক অদ্ভুত বিকৃত আনন্দ পাচ্ছি। কাউকে সম্মান জানানোর চেয়ে তাকে নিয়ে মজা করে কয়েকটা লাইক বা কমেন্ট করানো আজকের প্রজন্মের কাছে বেশি তৃপ্তির। এটা আমাদের সমাজের জন্য খুবই হতাশাদায়ক।
1: আর কি আমাদের কোনো WhatsApp মেসেজ রয়েছে?
0: WhatsApp মেসেজ রয়েছে, WhatsApp করেছেন আরো অনেকেই, দেখে
1: পাঠিয়েছেন। গোপাল পাল, বেলেঘাটা, কলকাতা 10 থেকে। আমার মনে হয় শুধু বিখ্যাত মানুষ নয়, অনেক সাধারণ মানুষকে নিয়েও বর্তমানে অনেকে ট্রোল করেন, প্রাঙ্ক করেন। এতে সাময়িকভাবে তারা কিছু আনন্দ লাভ করলেও ওই মানুষগুলোর যতটা সম্মানহানি হয় তা নিয়ে তারা মাথা ঘামান না। শুধু বিখ্যাত মানুষদেরই আত্মসম্মান বোধ ও সৃষ্টি রয়েছে তেমন নয়, আমাদের পাড়ার সাইকেল সারানোর লোকটারও আত্মসম্মান যেমন রয়েছে তেমনই তারও অনেক নতুন সৃষ্টি রয়েছে। কিভাবে টায়ার না খুলেও লিক সারিয়ে দেওয়া যায়? আমি মনে করি প্রত্যেক মানুষেরই সম্মান রয়েছে এবং সামনের মানুষটাকে আমি কতটা সম্মান দেব তার উপরেই নির্ভর করবে আমি সমাজ সহ অন্যান্য সকলের কাছে কতটা সম্মান পাব। আসলে সমালোচনার শব্দটার অর্থই হচ্ছে সমান আলোচনা। আজ আমার পালা, তাই আমি অন্যদের নিয়ে তাদের সৃষ্টিকে উপেক্ষা করে সমালোচনা করছি এবং এক পৈশাচিক আমোদ উপভোগ করছি। হয়তো একদিন সমানভাবে আমায় নিয়ে আলোচনা করার পালা অন্য কারো ক্ষেত্রে হবে, হয়তো সেদিনই আমি বা আমরা বুঝতে পারবো যে কারো সৃষ্টিকে উপেক্ষা করে শুধু ভুল করেই সমালোচনা করলে ওই ব্যক্তির হৃদয়ে কেমন অনুভূতি হয়।
0: চলে যাব পরের হোয়াটসঅ্যাপে। আচ্ছা, পরের হোয়াটসঅ্যাপটা কে করেছেন সেটা তো বোঝা যাচ্ছে না, নাম না থাকলে হোয়াটসঅ্যাপ কিন্তু আমরা চট করে নিই না। জয়ন্ত সাহা নামটা লিখবেন নিজের। আচ্ছা, উনি লিখেছেন, একদম ওভারল্যাপ হয়েছে, সেই জন্য বোঝা যাচ্ছিল না। জয়ন্ত সাহা বারাসত থেকে লিখছেন, যে কোনো মানুষকে অসম্মানিত বা হেয় বা উপহাস করার চেয়ে এটা ভাবা উচিত যে আমাকে কেউ এই ধরনের মন্তব্য পোস্ট করলে সেটা কি ঠিক হতো।
1: আমরা চটপট পরেরটায় চলে যাই, গরুহাটা, তেঁতুলতলা, তার আগে ডুবেরিয়া আছে, যেখান থেকে গোপাল মান্না বলছেন, এত মানুষদের নিয়ে বিদ্রুপ করা মানে তাদের সম্মানহানি করে না বরং নিজেরই ব্যক্তিগত সম্মান। তার এই অঙ্গভঙ্গি ও আচরণ সমাজের সমস্ত মানুষের কাছে নিজেকে হেয় করার উপায়। আমরা কিন্তু সমস্ত হোয়াটসঅ্যাপ বোধহয় পড়ে ফেলেছি,
0: একটু মেসেজের দিকে চোখ রাখবো, মেসেজ কারোর আছে কিনা। মেসেজ রয়েছে বেলঘড়িয়া থেকে পায়েল ব্যানার্জি লিখছেন, যারা বিখ্যাত মানুষ তারা তাদের উপযুক্ত সম্মান নিশ্চয়ই পান, যারা প্রকৃত গুণের সম্মান দিতে জানেন। কিন্তু এখনও কিছু বিতর্কিত মানুষ রয়েছেন যারা বিখ্যাত মানুষদের প্রকৃত গুণী মানুষকে সম্মান না করে তাদের নিয়ে ট্রোল করে, এরা কখনো বদলাবে না, তাই তাদের কথা না শুনে নিজের কাজ করে যাওয়াই ভালো। শিপ্রা কারার লিখছেন মালিকপাড়া বেতর হাওড়া থেকে, আচ্ছা লিখেছেন, হিরণ্ময়তা কাজ করে, হিনন্মন্যতা লিখতে চেয়েছেন, আচ্ছা ভীষণই অন্যরকম একটা বানান এসছে। যারা এইরকম তাদের হিনন্মন্যতা কাজ করে সেটাই বেড়ে আছে, তাদের কি মানুষ বলা যায়? যারা সম্মান করতে জানে না তারা গুণী মানুষদের, তারা উল্টে নিজেরা সম্মান পাওয়ার আশাই বা করে কি করে। ছোট্ট করে পড়ে দিই, তারক কুলপি থেকে লিখছেন, যারা অখ্যাত তারা কি করবে, বিখ্যাত মানুষকে নিচে নামিয়ে কুখ্যাতি করে নিজেরা সুখ্যাতি পাওয়ার চেষ্টা করবে। হুগলি দাঁতপুর থেকে অপূর্ণা ভট্টাচার্য, তিনি লিখছেন যে হ্যাঁ, বিখ্যাত মানুষদের ট্রোল করা অপরাধ।
1: তাহলে মোটামুটি আপনাদের একটা, আপনাদের মতামত সম্পর্কে একটা ধারণা আমরা পেলাম। হয়তো বেশি ফোন নেওয়া হলো না, কিন্তু এতগুলো মাধ্যম যখন রয়েছে মোটামুটি একটা আমাদের বন্ধু যারা শুনছেন 100.1 FM Gold আপনার কথায় আপনার মতামত দিয়েছেন, আমরা কিন্তু পেলাম কেউই সমালোচনায় মানে এই ধরনের বিষয়কে সমর্থন করছেন না। দেখুন না, আমরা যারা করেন তাদেরকে কোনো

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি শোনা।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 এফএম গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।

0: অন্য গল্পের আসর, কারণ আজ মাসের দ্বিতীয় শুক্রবার। আর দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার মানেই আপনার পাঠানো গল্প অন্য গল্পের আসরে পড়ব। আজ আপনাদের সঙ্গে আমি তাপস,
1: আমি মনীষা।
0: আর এই যে জুলাই মাস, জুলাই মাসের বিষয় আপনারা জানেন, শিকড়ে ফেরা। আর সেই নিয়েই আজকের যে প্রথম গল্প সেটি পাঠিয়েছেন শর্মিষ্ঠা মিত্র সেনগুপ্ত। গল্পের নাম দিয়েছেন শিকড়ের টান। আর পাঠিয়েছেন লোটাস অ্যাপার্টমেন্ট, মহামায়াতলা রোড, কলকাতা 84 থেকে। তুই চিন্তা করিস না সৈটু, আমি যখন বড় হব দেখবি তোকে নিয়ে ঠাম্মির বাড়ি একাই চলে যাব। টেডি বিয়ার আঁকড়ে দেবলীনার কথাগুলো পর্দার আড়ালে দাঁড়ানো সুমেধাকে স্তব্ধ করে দিল। তুমি আমাদের জামা কাপড় সুটকেসে গুছাচ্ছ কেন? মানুষও যে গাছের মতো সেটা বুঝতে সময় লাগল। আর শিকড় ছাড়া গাছ যে বাঁচে না সেটাও সত্য। দেবীকে নিয়ে কয়েকদিন তোমার মায়ের কাছ থেকে ঘুরে আসব, চলো। দেবলীনা আর প্রবীরের মুখের হাসিতে এক চিলতে রোদের ঝলক।
1: পরের গল্প শিকড়ে ফেরা। এই অনুগল্পের বিষয়কে অবলম্বন করে গল্প লিখেছেন বিজুরিকা চক্রবর্তী, কলকাতা দমদম থেকে। গল্পের নাম ফুটবল ও ফেরা। ক্লাসের নিয়ম অনুযায়ী 10 মিনিট দেরিতে পিরিয়ড অফ ভেবে ছেলেরা মাঠে ফুটবল খেলছিল। খাতা দেখার ব্যস্ততায় রাশভারী শিক্ষক অরিন্দম চৌধুরীর 12 মিনিট কেটে গেল। ফাঁকা ক্লাস দেখে মাঠে গিয়ে রাগী স্যার ছেলেদের চমকে দিয়ে বললেন, আমাকে খেলায় নিবি নাকি? শুরু হলো ম্যাচ। গোল করতেই ছাত্ররা ভয় ভুলে স্যারকে কাঁধে তুলে নিল। বৃষ্টি নামতেই কাদামাটিতে অরিন্দমবাবু ফিরে পেলেন তার শৈশবের আসল শিকড়। আবেগ ভরে বললেন, তোরা আজ ফিরিয়ে দিলি হারিয়ে যাওয়া আমিটাকে।

0: চলে যাব অন্য গল্পের আসরের। এবারের গল্পে শিকড়ে ফেরা, আর গল্পের নামও কিন্তু দিয়েছেন তাই। লিখছেন ব্যারাকপুর থেকে পম্পা ঘোষ। শেষ বাস থেকে নেমে লোকটা গ্রামের পথেই জুতো খুলে ফেলল, ধুলো চিনে নিল তার পা, অথচ উঠোন তাকে চিনল না। নতুন রঙের দেয়ালে পুরনো হাতের ছাপ নেই, কুয়োর পাশের নিম গাছটিও কাটা, শুধু দাওয়ার এক কোণে মাটির ফাটল ভেদ করে জন্মানো তুলসীটি বাতাসে দুলছিল। সে নত হয়ে এক মুঠো মাটি কপালে ছোঁয়াতেই মনে হল, মানুষ আসলে বাড়িতে ফেরে না, ফিরে যায় সেই স্মৃতির কাছে যেখানে তাকে এখনো কেউ অপেক্ষায় রেখেছে।
1: পরের গল্প মাটির টান, লিখছেন হীরালাল ঘোষ। খাগবৈকুণ্ঠপুর, পাঁচাল, বাঁকুড়া থেকে। বৃদ্ধ বিনয়বাবু ছেলেদের ঘরে শহরে বাস করেন। স্ত্রী বিয়োগ মনের ঘরে না বলা শূন্যতা তৈরি করেছে। বৌরা যদিও সেবা যত্নে ত্রুটি রাখে না, তবে শরীর খারাপ কোনো ঔষধে কাজ খায় না। নিজের মনে বিড়বিড় করেন, কে যেন ডাকে আয় আয়। সেদিন কন্যা সর্বজয়াকে কানে কানে কি একটা বললেন। সর্বজয়া দাদা রোহানকে বলে উঠল, বাবাকে নিয়ে ঘুরে আসি গ্রামের ঘরে। ঘরে যেতেই বিনয়বাবু যেন প্রাণ ফিরে পেলেন। জন্মভূমির মাটির টান ভালোবাসায় অফুরন্ত মুক্তির স্বাদ এনে দিল।

0: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com-এ। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM গোল্ডে। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।
2: শিকড়ে ফেরা, এ নিয়ে এবারের অনুগল্পের নাম ঠিকানা। পাঠিয়েছেন সুনীল মাইতি, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। রাত 12টা, ঝোড়ো বৃষ্টির মধ্যে একা গাড়ি চালাচ্ছিলেন অনির্বাণ। আচমকা হেডলাইটের আলোয় দেখা গেল এক তরুণী লিফট চাইছে। দয়া পরবশ হয়ে গাড়ি থামাতেই মেয়েটি পেছনের সিটে বসল। ঠান্ডা গলায় বলল, সামনের শ্মশানঘাটের মোড়ে নামিয়ে দেবেন। গন্তব্যে পৌঁছে অনির্বাণ পেছনে তাকিয়ে দেখেন সিটটা ফাঁকা, শুধু পড়ে আছে একটা ভিজে রুমাল। আতঙ্কে কাঁটা দিয়ে উঠল তার শরীর। তাড়াহুড়ো করে গাড়ি ঘুরিয়ে বাড়ি ফিরে এলেন তিনি। পরদিন সকালে খবরের কাগজ খুলতেই অনির্বাণের চোখ চড়ক গাছ। প্রথম পাতায় সে মেয়েটির ছবি, ক্যাপশনে লেখা, ঠিক 3 বছর আগে আজকের দিনেই শ্মশানঘাটের মোড়ে গাড়ি দুর্ঘটনায় মৃত তরুণীর রহস্য আজও কাটেনি। রুমালের হালকা সুবাস তখন ঘরে ভাসছে।
3: শিকড়ে ফেরা নিয়ে গল্প লিখেছেন কমল ঘোষ, মালঞ্চ, রাখা জঙ্গল, পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের নাম শিকড় যখন মনে। সুবীরবাবু দাশুখুড়োকে বিশাল বাগানবাড়ি দেখভালের দায়িত্ব দিয়ে ফিরে গিয়েছিলেন প্রবাসে। এখন ফিরলেন বটে, কিন্তু জীর্ণ বাড়িখানা ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। বাড়ির সামনে দাঁড়াতেই দাশুখুড়ো বললেন, কে কে আপনি? আজ্ঞে, আমি সুবীর। সুবীর? বড্ড দেরি করে ফেলেছ বাবা, বেদখল হয়ে গেছে বাগান সব, ওরা উপড়ে ফেলেছে সব শেকড়। সুবীরবাবুর শান্ত কণ্ঠ, কই না তো, এই ভগ্ন বাড়িটাই সমস্ত শিকড়ের আধার, আর বাকি শিকড় আছে মনির গভীরে, তারাই তো আমাকে টেনে

0: অন্য গল্পের আসর, সঙ্গে মনীষা আর তাপস। আর শিকরে ফেরা এই নিয়ে এবারের গল্প পাঠিয়েছেন স্বপ্না মজুমদার পুনে মহারাষ্ট্র থেকে। গল্পের নাম দিয়েছেন শিকড়ের টানে। শহরের ঝাঁ চকচকে ফ্ল্যাটে দম বন্ধ লাগে আজকাল রাহুলের। মা ফোনে বলে, বাড়ির বাঁশ ঝাড়টা কেটে দিচ্ছে রে, আর সামলাতে পারছি না, আমাদের বয়স হয়েছে। রাহুল সব ছেড়ে ফিরে আসে গ্রামে, বাঁশ ঝাড় আগলে দাঁড়ায়। কোনো ছোটবেলায় এখানে লুকোচুরি খেলত সে বন্ধুদের সাথে, সব মনে পড়ে। বৃষ্টি নামে, নতুন কুঁড় গজায়, রাহুল বুঝে শিকড় বাঁচলে তবেই ছায়া মেলে, প্রাণ জুড়ায়। ছোটবেলাটা এখনো বাঁশ বাগানে ছড়িয়ে ছিটিয়ে আছে, অস্তিত্ব ভুলতে পারে না সে।
1: শিকড়ে ফেরা এই প্রসঙ্গে গল্প লিখেছেন সুনীল বরণ কালিন্দি, শিমলিপাল, বাঁকুড়া থেকে। তুলসী গাছটি উপরতে হিমশিম খাচ্ছে জানিস, শিকড়েরা মাটিকে আঁকড়ে ধরে এভাবেই বাঁচে, বুঝলি? বাবার কথাটা পিঠের চাবুকের মতো আছড়ে পড়ল। দীর্ঘদিন মা বাবাকে ছেড়ে শহুরে জীবন যাপন করছি, কালে ভদ্রে গ্রামে আসা হয়, শিকড়ে ফেরা হয়। শিকড় যেমন মাটিকে আঁকড়ে ধরে, মা বাবার স্নেহ ও ভালোবাসা শিকটা দিন কষে বেঁধে রাখে। তবু শিকড় উপরে মাটি আলগা করে ফিরতে হয় ইটকাট পাথরের শহরে। বাবা, আর কটা দিন পর পাকাপাকি ফিরব শিকড়ে।

আকাশবাণী, খবর পড়ছি সুরিতা সাহা। বিশেষ বিশেষ খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর তিন দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। তাঁকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।

জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মস্কোতে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ নতুন দিল্লি ফিরেছে। সংসদের আসন্ন বাদল অধিবেশনের আগে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ প্রস্তুতি পর্যালোচনা করেছেন। পশ্চিমবঙ্গে যারা আয়ুষ্মান ভারতের সুবিধে পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ফিফা বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে আজ স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এদিকে ফ্রান্স সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেব ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ড পৌঁছেছেন। প্রায় 4 দশকের মধ্যে এই প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রী সেদেশ সফরে গেলেন। সেখানে 2 দিনের ঐতিহাসিক সফর শুরুর আগে শ্রী মোদীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। অকল্যান্ড বিমানবন্দরের লাল কার্পেটের উপর শ্রী মোদী এবং প্রধানমন্ত্রী লুকসন ব্যক্তিগতভাবে সৌহার্দ্য বিনিময় করেন। ভারত ও নিউজিল্যান্ডের সশস্ত্র সেনার প্রতিনিধিরা প্রধানমন্ত্রী মোদীকে অভ্যর্থনা জানান। সফরকালে দুদেশের প্রধানমন্ত্রী সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রযুক্তি এবং মানুষে মানুষে জনসংযোগের বিভিন্ন দিক নিয়ে আলাপ আলোচনা করবেন। এদিকে আজ সন্ধ্যায় অকল্যান্ডে ঐতিহ্যপূর্ণ ভারতীয় সংস্কৃতির মধ্য দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানো হয়। সমাজমাধ্যমে পরপর একাধিক পোস্টে প্রধানমন্ত্রী বলেন, পাঞ্জাব তামিলনাড়ুর নিজস্ব সংস্কৃতি ছাড়াও হিন্দুস্তানি রাগ সঙ্গীতের মূর্ছনায় পরিবেশিত হয় বন্দে মাতারাম জাতীয় স্তোত্র। এর আগে প্রধানমন্ত্রী মোদী অস্ট্রেলিয়ার সফর শেষ করেন। সেখানে তিনি ভারত অস্ট্রেলিয়া সুসংহত কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎমুখী ভিত রচনা করেছেন। তার সমগ্র সফরকালে দুই গণতান্ত্রিক দেশের মধ্যে কূটনৈতিক, অর্থনৈতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে সাক্ষাৎ করে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। সামাজিক মাধ্যমের এক বার্তায় ডক্টর জয়শঙ্কর বলেন, আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, যোগাযোগ, সামুদ্রিক নিরাপত্তা, প্রযুক্তি, প্রতিরক্ষা, সাইবার ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়গুলি উঠে আসে। দুই নেতা উপসাগরীয় এলাকায় শান্তি ও সুস্থিতি বজায় রাখতে গঠনমূলক আলোচনা করেছেন। ভারত ও ওমানের মধ্যে বিশ্বাস ও কৌশলগত অংশীদারিত্বের দিকটি প্রতিফলিত হয়েছে এই বৈঠকে। এদিকে ওমানের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দুদেশের মধ্যে দীর্ঘদিনের সামুদ্রিক সম্পর্ক দ্বিপাক্ষিক বন্ধনকে আরও সুদৃঢ় করেছে। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্টাদ শেষ করে ভারতীয় দল আজ সেদেশ থেকে নতুন দিল্লি ফিরেছে। সাম্প্রতিক জোড়া ভূমিকম্পের পর সেদেশে মানবিক সহায়তা ও বিপর্যয় মোকাবিলায় ভারত অংশ নেয়। সেদেশের কার্যনির্বাহী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ সময়মতো সাহায্য ও সমর্থনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, গত 26 জুন ভারতীয় বায়ুসেনার 2টি বিমানে সেনাবাহিনীর 60 প্যারাফিল্স হাসপাতালের 41 সদস্যের একটি প্রতিনিধি দল ভেনেজুয়েলায় পৌঁছয়। চীনের রাজধানী পেইচিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কৈলাস মানস সরোবর যাত্রায় পুণ্যার্থীদের প্রথম দলটি আজ উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলার লিপুলেখ গিরিপথ দিয়ে চীনে প্রবেশ করেছে। অভিবাসন ও সীমান্ত সংক্রান্ত প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন হওয়ার পর ভারত তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপির আধিকারিকরা সীমান্তে থাকা চীনা কর্তৃপক্ষকে দলটির দায়িত্ব হস্তান্তর করেন। এই দলে মোট 52 জন সদস্য রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো বিওপিএস গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ আজ বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলি সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড়পত্র দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা সিআইএসএফ থেকে প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তার কাজে মোতায়েন থাকবেন। সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ডক্টর এল মুরুগান আজ সংসদ ভবন চত্বরে আসন্ন বাদল অধিবেশনের প্রস্তুতি পর্যালোচনা করেছেন। আগামী 20 তারিখ থেকে শুরু হয়ে এই অধিবেশন চলবে অগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রী মেঘওয়াল বলেছেন, আসন্ন অধিবেশনের কাজকর্ম নিয়ে বিস্তারিত কথাবার্তা হয়েছে, দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশিকা। বিজেপি বিহারের বাকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনের জন্য

0: নীরজ কুমার সিনহাকে প্রার্থী করেছে। এছাড়া আশুতোষ তিওয়ারি প্রার্থী হচ্ছেন মধ্যপ্রদেশের দাতিয়া আসনে। উল্লেখ্য, বাকিপুর, দাতিয়া ও গুজরাটের মঞ্জলপুর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোট নেওয়া হবে আগামী 30 জুলাই। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গে যারা আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধে মিলবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ মুর্শিদাবাদের রেজিনগরে এক দলীয় সভায় একথা ঘোষণা করেন।
1: আমরা 6.5 কোটির বেশি মানুষকে আয়ুষ্মান ভারতের কার্ড দেব। যারা আয়ুষ্মান ভারতের কার্ড পাবেন না তাদের জন্য মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনায় 5 লক্ষ টাকার চিকিৎসা ফ্রি দেব, এবং সেই চিকিৎসার কার্ড আগের সরকারের মতো শুধু বাংলায় নয় গোটা ভারতে যাতে সেই 5 লক্ষ টাকার বেনিফিট পান সেই ব্যবস্থাও আপনাদের সরকার করবে।
0: ওই কেন্দ্রে আসন্ন উপনির্বাচনের আগে বিজেপির সম্ভাব্য প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী। নাম না করে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের সাম্প্রতিক উস্কানিমূলক মন্তব্যের সমালোচনাও তেও সরব হন তিনি। এর আগে মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সহ অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদানের ইচ্ছুকদের বাছাই করা ও মুর্শিদাবাদ জেলার বিভিন্ন দপ্তর ও পুরসভার দুর্নীতি খতিয়ে দেখতে দলীয় স্তরে একটি কোর কমিটি গঠনের কথাও ঘোষণা করেন। পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি UCC চালু করার আগে এই সংক্রান্ত খসড়া বিল নিয়ে রাজ্য সরকারি কমিটির চেয়ারপার্সনের সঙ্গে বৈঠক করেছে। মুখ্যসচিব মনোজ আগরওয়াল গতকাল নতুন দিল্লিতে কমিটির চেয়ারপার্সন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাইয়ের সঙ্গে বৈঠক করেন বলে নবান্ন সূত্রে জানা গেছে। কলকাতা মেট্রোয় পার্পেল লাইনে ভিক্টোরিয়া স্টেশন পর্যন্ত বোরিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। মেট্রো রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক SS কানন জানিয়েছেন, আজ সকাল 10:30 নাগাদ মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা এবং মেট্রো কলকাতা ও হাওড়া পুর নিগমের পদস্থ আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে এই কাজ সম্পন্ন হয়। আগামী 3 বছরের মধ্যে জোকা থেকে এসপ্ল্যানেড পর্যন্ত কাজ সম্পূর্ণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। মেট্রো রেলের কাজের জন্য চিংড়ি হাটা উড়ালপুল আজ রাত 8টা থেকে বন্ধ রাখা হয়েছে। 13 জুলাই সোমবার সকাল 8টা পর্যন্ত তা বন্ধ থাকবে বলে পুলিশের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে। এই সময় এই অংশ দিয়ে কোনো রকম যান চলাচল করবে না। বিশ্বকাপ ফুটবলে লস অ্যাঞ্জেলসের ইঙ্গেলউড স্টেডিয়ামে আজ ভারতীয় সময় রাত 12:30টায় স্পেন বেলজিয়ামের মুখোমুখি হবে। এই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে এছাড়া আগামীকাল নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। আজ প্রথম সেমিফাইনালে ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে ঢোকা ব্রিটেনের খেলোয়াড় আর্থার ফেরিকে জেভেরেভ 7-6, 6-2, 6-4 ব্যবধানে হারিয়ে দেন। দ্বিতীয় সেমিফাইনালে এই মুহূর্তে বিশ্বের 1 নম্বর খেলোয়াড় ও বর্তমান চ্যাম্পিয়ন ইতালির জ্যানিক সিনার, 7 বার উইম্বলডন জয়ী সার্বিয়ার নোভাক জোকোভিচের মধ্যে খেলা চলছে। প্রথম সেটটি সিনার 7-6 জিতে নিয়েছেন। অন্যদিকে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে আগামীকাল চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও লিন্ডা নস্কোভা মুখোমুখি হবেন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালও হবে আগামীকাল। ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওফোরা জুটি ক্রোয়েশিয়ার মাতে পভিচ এল সালভাদোরের মার্সেলো আরেভালো জুটির বিরুদ্ধে খেলবেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর 3 দেশ সফরের শেষ পর্যায়ে অকল্যান্ডে পৌঁছেছেন। তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ মাস্কটে ওমানের বিদেশমন্ত্রী বদর বিন আহমদ আল বুসাইদির সঙ্গে দুদেশের মধ্যে সহযোগিতা সংক্রান্ত একাধিক বিষয়ে কথা বলেছেন। ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল আজ নতুন দিল্লি ফিরেছে। উইম্বলডন টেনিসে পুরুষদের সিঙ্গলসে জার্মানির আলেকজান্ডার জেভেরেভ ফাইনালে উঠেছেন। খবর শেষ হলো, এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড 100.1 FM গোল্ড।

আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর। শুনছেন 100.1 FM গোল্ডে অনুগল্পের আসর। অনুগল্পের আসর।

0: অন্য গল্পের আসর। সংবাদের পর গান পেরিয়ে আবার আপনাদের গল্প আমাদের সঙ্গে, শিকড়ে ফেরা এমাসের বিষয়। আর সেই বিষয় নিয়ে আজ প্রথম পর্বে রয়েছি আমরা মনীষা আর তাপস। শিকড়ের টানে পাঠিয়েছেন মানসী বন্দ্যোপাধ্যায় কুইখালি চিড়িয়া মোড় কলকাতা 52 থেকে। নবতীপর বৃদ্ধা অমিতা মজুমদার নাতি ও নাতবউয়ের সঙ্গে ঢাকা থেকে তার জন্মভিটে ও মেয়েবেলার রোদমাখা উঠোনে ফিরতে চেয়েছিলেন 50 বছর পর, জীবনে শেষবারের মতো। কিন্তু শিকড়ের কাছে ফেরা হল না। ভারতের সীমান্তরক্ষী তার জন্মের সার্টিফিকেট দেখতে চাইল, যা তার কাছে ছিল না। বাকি সমস্ত ডকুমেন্টস তো বাংলাদেশের। এত আনন্দের পর জন্মভিটে ছুঁতে না পারার দুঃখে সেদিনই হার্ট অ্যাটাকে চলে গেলেন অমিতাদি। শিকড়ের টান বুকের পাঁজরে নিয়ে,
1: শিকড়ে ফেরা নিয়ে আত্মোপলব্ধি। লিখেছেন সমিত কর্মকার, লিখছেন কাঁচড়াপাড়া উত্তর চব্বিশ পরগনা থেকে। শিকড়ে ফেরা অর্থাৎ নিজের উৎসে ফেরা। এর মানে শুধু নিজের জন্মভূমিতেই ফেরা নয়, নিজের সংস্কৃতি মূল্যবোধ পরিচয়ের কাছে ফিরে আসা। তাই দেবজ্যোতি মনে করে আধুনিক সমাজে ব্যস্ততার জন্য মানুষ নিজের আপনজন প্রকৃতি ঐতিহ্য থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু একসময় সে উপলব্ধি করে প্রকৃত শান্তি ও শক্তি তার শিকড়েই লুকিয়ে আছে। তার অনুমান, মানুষের আত্মবিশ্বাস, সহনশীলতা ও সংবেদনশীলতা মানুষকে আরও মানবিক করে তোলে। তাই নিজের জন্মভূমির মাটির গন্ধ, ভাষা ও মানুষের অনাবিল ভালোবাসা জীবনের বড় সম্পদ।

0: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: ক্যাচ দ্য রেইন, বারিশ কে পানি কি এক এক বুন্দ কো হমে বচানা হ্যায়, তো মেরা খাস আগ্রহ হ্যায় বর্ষা কা বুন্দ বুন্দ পানি হম মিলকর কে বচায়ে।
2: জল হ্যায় তো হম হ্যায়, আইয়ে ঘরো অফিসো মে রেইন ওয়াটার হার্ভেস্টিং তকনিক অপনায়ে, রিচার্জ পিট অর শাফট বনবায়ে, অনুপযোগী বোরওয়েলো কো ঠিক।

0: সেই ফিরে আসার কথা, সে করে ফেরা, এই বিষয় নিয়েই জুলাই মাসের অন গল্পের আসর। আজ প্রথম পর্ব, সঙ্গে মনীষা আর তাপস। যার গল্প পড়ব তিনি হচ্ছেন সনত ঘোষ, খালোর বাগনান, হাওড়া। গল্পের নাম দিয়েছেন, না আলাদা করে কি নাম দিয়েছেন, কৈশোর স্টেশন। না, তার আগে আমি পূর্ব যে গল্পটা সেটা হচ্ছে শিকড়ের টানে, সততার টানে নাম দিয়েছেন। পাঠিয়েছেন শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া থেকে। তবে কি সত্যি ফেরাবো নিজেকে? দুঃস্বপ্নে আচ্ছন্ন সুব্রত রেজুভাবে দাঁড়ালো নিজেরই আয়নায়। বাবা মার স্বপ্ন ছিল ছেলে বড় মাপের মানুষ হবে, সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে। বড় অবশ্য হয়েছে সুব্রত, অর্থ প্রতিপত্তি সবই, কিন্তু পশ্চিমের রক্তিমাকাশে ওটা কিসের কালো ছায়া? সুব্রতর চেতনায় যেন ধাক্কা দিল কেউ। দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধি সুব্রত ভাবছে, এভাবে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্সে কি লাভ? জীবনের অন্তিম পথে ওগুলো যাবে না কিছুই। অবশেষে বাবা মার দেওয়া শিক্ষাই ফিরিয়ে আনলো তাকে শিকড়ের কাছাকাছি, শক্তিশঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া।
1: শিকড়ের টানে সেই অবলম্বনে অনুগল্প লিখছেন সনত ঘোষ, খালোর বাগনান থেকে। গল্পের নাম কৈশোর স্টেশন। ট্রেনটা চলতে চলতে দাঁড়িয়ে গেল একটা স্টেশনে। এক চা বিক্রেতা তার স্বরে চায় চায়, একটা চা দিন তো। আর মোবাইল থেকে চোখ সরিয়ে চায়ের কাপটা হাতে নিয়ে খেয়াল হলো, আরে পরিমল না, ক্লাসের ফার্স্ট বয় কিনা ট্রেনের চা বিক্রেতা। কথাবার্তা ও শরীরী ভাষায় বদল আসেনি এতটুকু। পরিমল, চিনতে পারছিস, আমি অয়ন। খুব চিনতে পেরেছি, আমরা ছিলাম স্কুলে অভিন্ন হৃদয় বন্ধু। তুই কি চাকরি করিস? আমি তো হকার, একসময় পরিমল বলে। ট্রেন ছাড়তে দেরি আছে, নেমে আয়, চল দেখি আমাদের হেলে আসা কৈশোর স্টেশন থেকে একবার ঘুরে আসি।
0: এবারের গল্প পাঠিয়েছেন রবিন বসু, কসবা রোড, কলকাতা 42 থেকে। গল্পের নাম দিয়েছেন বৈপরীত্য। তাহলে এটাই তোমার শেষ সিদ্ধান্ত? হ্যাঁ বাবা, আমি বেঙ্গালুরুর চাকরিটা নিচ্ছি। তাহলে এই বৃদ্ধ বয়সে আমাদের কি হবে? এই বিষয়ে সম্পত্তি, জমি বেচে দাও, একটা ভালো ওল্ড এজ।

ঘুম দেখিয়ে তোমাকে রেখে আসবো, ঝামেলা মিটে যাবে। এমন সময় উঠোনে এসে দাঁড়ালো এক সৌম্য তরুণ। ভাইপো প্রবীরকে দেখে অবাক হলেন সুধাময়। কৃষি বিজ্ঞানের উপর গবেষণা করতে বিদেশে গিয়েছিল। তুমি? হ্যাঁ কাকা, আমি ফিরে এলুম গ্রামে, আমার শিকড়ে, এখানেই জমি চাষ করব আর তোমাদের দেখবো।

0: শিকড়ে ফেরা। তাই নিয়েই অনুগল্পের আসরে তাপস আর মনীষা। এখন গল্প ফিরতি, লিখছেন অঞ্জনা চক্রবর্তী, ঋষরা হুগলি থেকে। সমরেশ বলেছিল কলকাতায় আর আছেটা কি, ডেড সিটি, গিয়েছিল আমেরিকা উচ্চাকাঙ্ক্ষায়। যখন ফ্রোজেন মাছ খেতে হয় দেশের জন্য মনটা হুহু করে ওঠে। মায়ের হাতের বিউলির ডালের বড়ি আর টাটকা পুঁইশাকের লাবড়া, আবার ভিসার চার্জ অনেক বাড়িয়ে দিয়েছে সরকার। হঠাৎ তল্পিতল্পা গুটিয়ে বাড়ি ফিরে আসে, নিজের ঘর, নিজের দেশের হাওয়া বাতাস আর মাতৃভাষার স্বাদ সব মিলিয়ে জম্পেশ জীবন। ছাত্রছাত্রী পড়িয়ে আর কমলা মাসির হাতের রান্না খেয়ে জীবন কাটিয়ে দেবে অনায়াসে।
1: পরের গল্প পাঠিয়েছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর হুগলি থেকে। গল্পের নাম দিয়েছেন ঘরের ছেলে। বনমালীপুর গ্রামের ভূমিপুত্র চিকিৎসক শুভ্রাংশু রায় তার পৈতৃক ভিটে ফিরছেন। লন্ডন প্রবাসী ডাক্তার রায়ের নাম ডাক সারা বিশ্ব জুড়ে। পাকাপাকিভাবে গ্রামের বাড়িতেই ডাক্তারবাবু থাকবেন জানতে পেরে গ্রামবাসীরা আহ্লাদিত। সকলের সিদ্ধান্ত ডাক্তারবাবুকে রাজকীয় সংবর্ধনা দেবেন। নির্দিষ্ট দিনে ঘরের ছেলে গ্রামে ঢোকার পথে জটলা দেখে জানতে পারেন একটা বাচ্চা ছেলে খুবই অসুস্থ। বাচ্চাটাকে চটপট গাড়িতে তুলে গ্রামের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যেতেই জানা গেল থ্যালাসেমিয়ায় আক্রান্ত, রক্তাল্পতায় ভুগছে, এখনই রক্ত দিতে হবে। ডাক্তারবাবুই 2 ইউনিট রক্ত দিয়ে বাচ্চাটার প্রাণ বাঁচালেন।
0: গল্পের নাম শঙ্খধ্বনি, লিখছেন যশোদানন্দ গোস্বামী, বলাগড় হুগলি থেকে। জানিস খোকা, আমাদের কালিন্দি আবার ফিরে এসেছে, ফোনে উচ্ছ্বাস প্রকাশ করেন সতুবাবু। মানে? বিস্মিত অমিত। হ্যাঁ রে, 5 মাইল দূরে রামুকাকার বাড়িতে অনিচ্ছা সত্ত্বেও দিয়ে এলাম গতকাল। ও মা, সকালে উঠে দেখি আমাদের গোয়ালে জাব খাচ্ছে। অতদূর রাস্তা চিনে ফিরল কি করে? অমিত শুধায়, শিকড়ের টানে। বাবার গলায় যেন অন্য সুর। বাবার মনোকষ্ট বুঝতে পেরে মাকে ফোন করে অবসরপ্রাপ্ত অমিত। মা, বাবাকে বলো আমরা শিগগির দেশে ফিরছি, পাকাপাকিভাবে। ফোনের প্রান্তে শঙ্খধ্বনির সুর ভেসে আসে।

বিপদ পেরা শহরে। শিকরে ফেরা এই নিয়ে এবারের যে গল্প তার নাম ভুল। পাঠিয়েছেন অঞ্জলি ভট্টাচার্য, কালীনাথ মুন্সিলেন বরানগর, কলকাতা 36, আবাসিক স্কুলের সুপারিনটেন্ডেন্ট। মেল পেয়ে সুপারিনটেন্ডেন্ট লিখতে চেয়েছিলেন বোধহয়। মেল পেয়ে অয়ন আর রীতা হতবাক। তিনি লিখে

0: বলেছেন অরিত্র অমনোযোগী ছাত্র, যেদি কারো কথা শোনে না, অথচ অরিত্র ছোট থেকেই ভালো ছাত্র। বলার আগেই সে পড়তে বসত, নিজের পড়া করে সেটা আবার ঠাম্মা আর ওর টিয়া লক্ষ্মীকে বোঝাত। আসলে অয়ন রিতার কথায় এক প্রকার জোর করেই নামি আবাসিক স্কুলে পাঠিয়েছিল। অরিত্র ওর ঠাম্মা আর টিয়াকে ছেড়ে যেতেই চায়নি। অয়ন ঠিক করল অরিত্রকে সে আবার ফিরিয়ে আনবে তার শিকড়ে।
1: পরের গল্প অনুসরণ, লিখছেন মিহির কুমার সিনহা, নির্মল মায়া ভবন, বিধান পার্ক, বরানগর থেকে। শিবপুর গ্রামের ঘোষ দম্পতি বিমানে কর্মরত, এর ফলে ওরা বিভিন্ন দেশে ঘোরেন, কিন্তু এখনো পর্যন্ত শিবপুর গ্রামের মতো শান্ত কোনো জায়গা ওরা দেখতে পাননি। সেজন্য চাকরির শেষে গ্রামেই থাকবেন ঠিক করেছেন। বয়স্ক বাবা মাও নেভি থেকে অবসরের পর ওই গ্রামের বাড়িতেই থাকেন। ওদের টানও তো কম নয়, ওরাও অনেক দেশ দেখেও এমন শান্তিপূর্ণ পরিবেশের সন্ধান পাননি বলেই এই শান্ত ছোট্ট বাংলার গ্রামের বাড়িতেই ফিরে এসেছেন। ওদেরও মত হল গ্রামে ফেরা।
0: এবারের গল্প পাঠিয়েছেন অনুপ খাটুয়া তালদা, তালদা রতন চক দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। গল্পের নাম দিয়েছেন ফেরা। কর্পোরেট ব্যস্ততার চূড়ায় বসে অশোকবাবু আজ বড় সফল, অথচ ভীষণ একলা। ডায়েরির পাতায় পুরনো স্কুলের ছবিটা ছুঁতেই বুকটা হু হু করে উঠল, যেখানে আনন্দের সাথে প্রথম কাজ শিখেছিলেন। সেই চেনা ক্লাসরুম আর বন্ধুদের মুখগুলো আজ বড্ড টানে। ফিরব বললে ফেরা যায় নাকি? ফেরা যাক বা না যাক, মন তো সবসময় ফিরতে চায়। ফেলে আসা গ্রাম, সোনালি স্মৃতি আর নিজেকে, আর নিজের হারিয়ে যাওয়া আসল সত্তার কাছে অন্তত একবার ফিরে যাওয়ার এই আকুলতাই আসলে শিকড়ে ফেরা।

0: গল্পের নাম ফিরে চলো মাটির টানে। লিখছেন ধ্রুবজ্যোতি বাগচি, বারাসত হাউজিং এস্টেট থেকে। কেউ জানার চেষ্টাই করেনি সদ্য অবসরপ্রাপ্ত অনিন্দ প্রতিদিন সারাদিনের জন্য কোথায় যান। বাবা রিটায়ারমেন্টের পর অফিসে গিয়ে রেগুলার বসে থাকলে তোমার এক্স কলিগরাই কিন্তু আওয়াজ দেবে, ছেলে প্রান্তিক বলেছিল। অঝোর বর্ষণে চতুর্দিক জল থই থই। কর্দমাক্ত দিনেও স্বামীকে বেরোতে দেখে মৈত্রেয়ী বলেছিল, আজও সেদিন শ্রাবণের ধারাপাত উধাও, রোদ উঠেছে। সবাইকে অবাক করে অনিন্দর গাড়ি থামল শ্যামলীমার ভরপুর শুনশান নিঝুমপুরে সদ্য রং করা এক বাড়ির সামনে। উমা, এ যে আমাদের দেশের বাড়ি! গেটের কাছে আগুন ছড়ানো কৃষ্ণচূড়া গাছটা তখন হেসে কুটি পাটি।
1: পরে গল্প পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, নাম দিয়েছেন প্রত্যাবর্তন। পাঠিয়েছেন বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে। শহরের কংক্রিটের খাঁচায় হাঁপিয়ে উঠেছিল অর্ণব। হঠাৎ একদিন শৈশবের সেই পুরনো গন্ধ, দাদুর লাগানো বকুল গাছের ডাক আর মেঠো পথের স্মৃতি তাকে তাড়া করে ফিরল। সব মায়া ত্যাগ করে সে ছুটল গ্রামে। নিজের পুরনো বাড়ির জং ধরা কড়া নাড়তেই এক রাশ বাতাস এসে তাকে জড়িয়ে ধরল। অর্ণব বুঝল, সাফল্য হয়তো তাকে অনেক দূর নিয়ে গেছে, কিন্তু জীবনের আসল শান্তি কেবল মাটির টানে, এই শিকড়ে লুকিয়ে আছে।

0: শিকড়ে ফেরা, এই নিয়ে অনুগল্পের আসরে তাপস আর মনীষা। গল্পের নাম ভালোবাসা, লিখছেন রবণী মাহাতো, ঝিলিদাম, ঝাড়গ্রাম। 30টা বছর কেটে গেল, খুঁজে পেলাম না স্বার্থহীন ভালোবাসা, মনে মনে ভাবছে রিয়া। এমন সময় ভাবনায় ছেদ পড়ল রিংটোনের শব্দ। মা ফোন করছেন। হ্যালো মা, কেমন আছো? ভালো আছি। আর তুই? আমিও ভালো আছি। তোমার মতো স্বার্থহীন ভালোবাসা এ সংসারে আর নেই। তুমি তোমার সংসারে ভালোবাসা পেয়েছো মা? কেন রে হঠাৎ এই প্রশ্ন? এমনি বড্ড ইচ্ছে করছে তোমার কাছে গিয়ে থাকতে, কিন্তু উপায় নেই, এই জীবনে আর শিকড়ে ফেরা হবে না। মা বললেন, ভাবিস না, সমস্ত নারী জাতির জীবনের গল্প একরকমই হয়।
1: পরের গল্প, নাম সে ফিরবেই, লিখছেন মোহাম্মদ শফিকুল ইসলাম, পুটুরিয়া, গোলাবাড়ি বাজার, উত্তর চব্বিশ পরগনা। কাজের জন্য সুবিমল সস্ত্রীক দুবাই থাকে। সে গ্লোবাল কোম্পানির অ্যাকাউন্টস বিভাগের প্রধান কর্মচারী। প্রতিপত্তি, অর্থ, ঐশ্বর্যের কমতি নেই। অবসর পেলে বই পড়ে, মন চলে যায় সুদূর কলকাতায়। সেখানে মা বাবা আত্মীয় স্বজন ছাড়াও প্রাণপ্রিয় বন্ধুরা আছে। একসাথে কত খেলে বেড়ানো, গড়ের মাঠ, গঙ্গার ধারে ঘোরার গল্প। স্মৃতিতে মন খারাপ হয়, ফিরে যেতে ইচ্ছে।

গল্পের নাম শিকড়ে ফেরা। লিখছেন সন্দীপ কুমার দাস, পশ্চিম মেদিনীপুর থেকে। স্বর্ণরেণু ভরা সুবর্ণরেখা, তার তীরে

0: ছোট্ট জেলে বাড়ি। সেখানেই বেড়ে উঠেছে শুভময়। জীবনের 18টি বসন্ত কেটেছে নদীর সঙ্গে দুঃখ সুখে। পর্ণকুটিরের চৌকাঠ পেরিয়ে শুভময় একদিন পৌঁছে গেল টেমস নদীর তীরে। 10-10টি বছর অ্যানাটমি ফিজিওলজি মেডিসিন সার্জারির গভীরে নিমগ্ন। অমলিন স্মৃতিতে ভাসে ডিঙা ডুবসাঁতারে শামুখোজা, বড়শি হাতে অপেক্ষার প্রহর আর নদীর জলে অস্তগামী সূর্যের খেলা। কানে বাজে ভাটিয়ালি সুর। 10 বছর পর শুভময় বাড়ি ফিরেছে। বাড়িটি তলিয়ে গিয়েছে নদীর জলে। শুভময় থমকে দাঁড়ায় সেই তেঁতুল গাছটার নিচে। সুবর্ণ রেখা বয়ে যায় ধীরে আর শুভময় ফেরে তার শিকড়ে। অস্ফুট স্বরে বলে ওঠে, মা এলাম তোমার কোলে।
1: পরের গল্প চলে যাব। ভাস্কর সিনহা পাঠিয়েছেন, গল্পের নাম দিয়েছেন শিকড়ের টানে ফেরা। শীতের কুয়াশায় গ্রামের ঘরগুলো যেন হারিয়ে যায়, শহরের কোলাহল ছেড়ে অনামিকা ফিরেছে তার শৈশবের গ্রামে। সামনে পড়ে আছে ধান ক্ষেত, পুকুর পাড়ের বট গাছ আর সেই পুরনো বাড়ি যেখানে দাদু বসে এখনো চায়ের কাপে চুমুক দেন। দাদু বলেন, শিকড় মানে শুধু মাটি না বাবা, শিকড় মানে স্মৃতি, মানে ভালোবাসা, মানে ফিরে আসার ঠিকানা। অনামিকা পুকুরের ধারে বসে দেখে জলে ভাসছে তার ছায়া। শহরের ক্লান্ত মুখ, তবু চোখে গ্রামের মায়া। সে বুঝতে পারে যত দূরে যাক ফিরতে হয় শিকড়ে, কারণ শিকড়েই লুকিয়ে আছে তার অস্তিত্বের সত্য, তার চিরন্তন ঠিকানা। সেই ঠিকানায় ফিরে সে পায় আবার নিজেকে, আবার তার গ্রামকে।

0: মনীষা রয়েছে আপনার সঙ্গে। এবারের মানে জুলাই মাসের অনুগল্পের বিষয় শিকড়ে ফেরা। এখন যার লেখা পড়ব তার নাম শিল্পা নন্দী, লিখেছেন পুইন গোলতা আরামবাগ থেকে। অনুগল্পের নাম এক পলক ফেরা। ফিরতে চাই সেই পূব দিকের পুরনো মাটির ঘরের উষ্ণতায়, আমার ছোটবেলার পড়ার ঘরে, যে ঘরের একটা সোঁদা গন্ধ ছিল, একটা ভেজা হৃদয় ছিল, একটা আপন করার সুর ছিল। দোতলা মাটির বাড়ির নিচের এই ঘরটি গ্রীষ্মের দুপুরে থাকত হিম শীতল ঠান্ডা, আর শীতের রাতে থাকত সবচেয়ে গরম। আজও ঘরের প্রতিটি দেওয়ালে আছে যাপনের কত স্মৃতি, তবু এখন আর ফেরা হয় না। সেই ঘরটা আছে, কিন্তু ঘরের আশপাশের সেই সহজ পরিবেশটা আর নেই।
1: গল্পের নাম নারীর টান। শিশির দাস দেবী ঝোড়াক হাই স্কুল ক্রান্তিঘাট জলপাইগুড়ি থেকে পাঠিয়েছেন। উচ্চশিক্ষিত অমিত দীর্ঘদিন লন্ডনে কর্মরত। মা বাবার স্নেহের টান আর ভিটেমাটির আঘ্রাণ অমিতকে ডাকে, কিন্তু কর্মতাড়নায় চিন্তায় থাকে। মা বাবার অসুস্থতার খবর পেয়ে হতাশ হয়ে দেশে ফিরে আসে। মা বলেন, তোর চিন্তার উৎকণ্ঠায় বিষণ্ণতায় অর্থাহারে অনিদ্রায় দিন কেটে যায়। পথ চেয়ে থাকি তোর আশার আশায়, স্বপ্নে দেখি তুই এসে মা বাবা বলে ডাকছিস। অমিত বলল, আমি যোগ্যতার জোরে দেশেই চাকরি খুঁজে পাব মা, আর কোথাও যাব না, সব সময় তোমাদের পাশেই থাকবো।

0: অনুগল্পের আসর, বিষয় শিকড়ে ফেরা। গল্পের নাম শিমুলতলা স্টেশন। লিখছেন সুচন্দ্রা রায়। সুরমা আজ এতদিন পর এই শিমুলতলা স্টেশনে এসে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু তার সেই চেনা স্টেশনের ছবিটা আধুনিকতার ছোঁয়া লেগে সম্পূর্ণ বদলে যেতে দেখে বড় বিমর্ষ হয়ে পড়েছে। সে ভেবেছিল এইখানে এলে ছোট বোন পরমাকে অকালে হারানোর ব্যথা কিছুটা কমবে। তাদের ছেলেবেলার কত স্মৃতি বিভিন্ন জায়গায় ছড়িয়ে ভেবেছিল কিছুক্ষণ আবার কাটবে ছোট বোনের সঙ্গে, কিন্তু সে বুঝল শিকড়ে ফিরে যাওয়া যায় না। তাই আর পৈতৃক ভিটেতে না গিয়ে ফেরার পথ ধরল।
1: শিকড়ে ফেরা, এ নিয়ে গল্প পাঠিয়েছেন শ্যামল কালদার, নিশ্চিন্তপুর, রামপুরঘাট, বীরভূম থেকে। গল্পের নাম দিয়েছেন ফিরে আসা। বাড়ি থেকে বেরিয়ে গেছিল সেই কবে, সফলতা বলতে যা বোঝায় সেটা অর্জিত এই সময়কালে। পেয়েছে অনেক, আবার না পাওয়ার যন্ত্রণাও বিঁধেছে। পায়নি পিতামাতার স্নেহ, বাড়ির পরিবেশ, সম্পর্কের অবনতি বুড়িকে কেন্দ্র করে। কিছুতেই মেনে নিতে পারেনি বুড়িকে বৌমা হিসেবে, সেও নাছোড়বান্দা, ফলে গৃহত্যাগ। আজ ফিরছে বুড়িকে সঙ্গে নিয়ে। গতকাল মায়ের ফোন এসেছিল, বাবা মৃত্যুশয্যায়, চেয়েছেন বড় ছেলে বৌমাকে আশীর্বাদ করতে। বুড়ির তাড়া, তর সইছে না, চোখে জল।

0: গল্পের নাম হারানো সুর। লিখছেন উমা পাল, কৃষ্ণনগর, নদিয়া থেকে। তানপুরার সঙ্গে অনন্যার সখ্য গড়ে ওঠে শৈশবের দাদুর হাতটি ধরে। তানপুরাটাই ছিল অনন্যার জীবনের ধ্যান জ্ঞান। বিয়ের পর উপযুক্ত পরিবেশ না পাওয়ায় সংসারের জাঁতাকলে সেই সুর রেওয়াজ সবই হারিয়ে গিয়েছিল ধূসর স্মৃতিপথে। বহু বছর পর ছোট্ট মেয়ে তিতলির আবদারে সেই ধুলো মাখা তানপুরাটা অনন্যা আবার কোলে তুলে নিতে বাধ্য হল। অনন্যার আঙুলের ছোঁয়ায় জেগে উঠল পুরনো চেনা রাগ ইমন। চোখের কোণে এক ফোঁটা আনন্দাশ্রুতেই অনন্যা খুঁজে পেল তার হারিয়ে যাওয়া সত্তা।
1: এবারে গল্প পাঠিয়েছেন পবিত্র চক্রবর্তী, দক্ষিণ চব্বিশ পরগনার রাজপুর থেকে। শ্রাবণের সন্ধ্যা, অঝরে বৃষ্টি হচ্ছে, হঠাৎ লোডশেডিং। সমন্বয় বই খাতা ফেলে রেখে দাদার কাছে এসে বলল, একটা গল্প শোনাবে দাদা? আদরে নাতি বলে কথা। বেশ, আমার ছোটবেলার এক মজার গল্প শোনাই। তখন আমি তোমার মতো ক্লাস টুতে পড়ি। পুরনো বাড়ি, ঘরের মধ্যে চড়ুই পাখির বাসা, দরজা জানালা বন্ধ করে কতবার ওদের ধরেছি, গায়ে আলতা মাখি আবার ছেড়েও দিয়েছি, তার জন্য কত বোকা খেয়েছি। সমন্বয় হেসে বলল, কি মজা দাদা, আমাকে পুরনো বাড়িতে নিয়ে যাবে? দাদা হেসে বলল, যেতে ইচ্ছে করে কিন্তু সে বাড়ি যে আর নেই।

0: শিকড়ে ফেরা, তাই নিয়ে বিভিন্ন গল্প পড়ছি তাপস ও মনীষা অনুগল্পের আসরে। এবারের লেখিকা শিল্পী দাস, গল্পের নাম ডানার শব্দ। বিয়ের পর এই নতুন শহরে একাকী ফ্ল্যাটে অনন্যার একমাত্র সঙ্গী ছিল বারান্দার কার্নিশে আসা সেই চড়ুই পাখিটা। শৈশবে গ্রামের মেঠো পথে যার সঙ্গে প্রথম বন্ধুত্ব, আজ এই খাঁচাবন্দি জীবনে সেই যেন অনন্যার হারিয়ে যাওয়া মুক্তির রূপক। প্রতিদিন সকালে পাখিটার কিচিরমিচির শব্দে অনন্যা ফিরে পেত তার ফেলে আসা চেনা দিনগুলোকে, যেখানে কোনো কৃত্রিমতা ছিল না। আজ চড়ুইটা এসে যখন তার হাতের তালু থেকে চালের খুঁত খেল, অনন্যা আলতো করে তার ডানায় হাত রাখল। সে অনুভব করল এই ছোট্ট পাখিটার ডানায় ভর করেই সে আসলে প্রতিদিন ফিরে যায় তার নিজের চেনা শিকড়ে, তার আদিম স্বাধীনতায়।
1: গল্পের নাম শেষ দেখা, পাঠিয়েছেন তনুজা মুখোপাধ্যায়, যতীন দাসনগর, বেলঘড়িয়া, কলকাতা 56 থেকে। তৃপ্তির জন্মদিনে কাক ভেজা হয়েই হাজির মুখার্জি কাকু। সকাল থেকে এই আকাশের মুডটা খারাপ, ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, সাথে চলছে লোডশেডিং। কাকুকে দেখে তৃপ্তির মনটা আনন্দে ভরে উঠল। কাকু বলল, এই নে মা, তোর জন্য এক পকেট ভর্তি 2 টাকার কয়েন আর চকলেট। আজ রাত করব না রে মা, আমাকে অনেক দূরে যেতে হবে, এখানে আসতে গিয়েই তো ট্রেনে ধাক্কা খেলাম, আর নিয়তি কাকু ধরল আমাকে, কিছুতে আসতেই দিচ্ছিল না এখানে। তাকে বললাম তৃপ্তি মায়ের জন্মদিন, এত কাছে এসেও চলে যাব, একটু অপেক্ষা করো, আমি শেষ দেখা করেই আসছি।
2: আপনার লেখা গল্পে সাজানো অনুগল্পের আসর, শুনছেন 100.1 FM গোল্ডে। অনুগল্পের আসর, অনুগল্পের আসর।

0: ফিরবো বললে ফেরা যায় নাকি, ফেরা যায় কি যায় না সেটা আমরা জানি না, কিন্তু আমরা সবাই ফিরতে চাই। পুরনো বাড়ি, পুরনো স্কুল, পুরনো বন্ধু, ফেলে আসা গ্রাম বা শহরে, এমনকি কখনো নিজের কাছেও আমরা এগিয়ে যাই কাজের উন্নতিতে। কিন্তু সেই জায়গা যেখানে আমরা কাজ শিখেছিলাম আনন্দে, সেখানে অন্তত একবার আমরা ফিরতে চাই। নিজের যে সত্তাকে কখনো হারিয়েছি সেখানেও ফিরতে চাই। আর সেই ইচ্ছা নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70টি শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903050992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। জুলাই মাসের গল্প লেখার বিষয় শিকড়ে ফেরা। গল্প পাঠানোর শেষ তারিখ 21 জুলাই। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
1: সে করে ফেরা শিরোনামে যে গল্প লিখেছেন, বিষয় সে করে ফেরা, শিরোনাম মাটির টানে, লিখছেন গৌতম পতি, কুলবেড়িয়া, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। গুমরানো কান্নায় কণিকা ও অর্ণবের ঘুম ভাঙল। বালিশে মুখ গুঁজে কাঁদছে 5 বছরের গুড্ডি। কি হয়েছে মা বলে কোলে নিতেই ও চিৎকার করে উঠল, দিদার কাছে যাব। আদর, খেলনা বা খাবারেও শান্ত হল না। জন্ম থেকে কল্যাণীতে দাদু দিদার আদরে বড় হয়েছে গুড্ডি। মায়ের ব্যাংকে চাকরি, বদলির কারণে ওরা আজ নিউ টাউনের নতুন ফ্ল্যাটে এসেছে। শিকড় ছেঁড়ার কষ্ট বুঝতেই অবুধ শিশুটি কান্নায় ভেঙে পড়ে। অগত্যা সেই রাতেই ওরা গাড়ি নিয়ে কল্যাণীর উদ্দেশ্যে রওনা দিল।
2: আজকের শেষ গল্পে চলে আসি। দেবাশিস ঘোষ, সুশীলা অ্যাপার্টমেন্ট, কে রোড, আনন্দপুরী, ব্যারাকপুর থেকে পাঠিয়েছেন। গল্পের কোনো নাম দেননি, বা আদৌ গল্প কিনা সেটাও একটা ভাবনার বিষয়। শিকড়ে ফেরার ইচ্ছা নিয়ে সম্প্রতি গিয়েছিলাম কলকাতার বিখ্যাত এসপ্ল্যানেডে। আমার চাকরি জীবনের 3 দশকের বেশি সময় কেটেছিল ওই এলাকায়। আগের এসপ্ল্যানেড ইস্টকে একদিন সিধু কানু ডহর নামে পরিবর্তিত হতে দেখেছিলাম। অবসর নিয়েছে বেশ কয়েক বছর হল। 10টার মধ্যে পৌঁছে সারাদিন কাটিয়ে সন্ধ্যার সময় বাসে উঠতাম। সব মিলিয়ে অজস্র স্মৃতি। চুপচাপ এদিক ওদিক ঘুরে ডেকার্স লেনে এক কাপ চা নিয়ে রিওয়াইন্ড করছিলাম নানা স্মৃতি। শিকড়ে ফেরার দিনটা রয়ে গেছে মনের মণিকোঠায়।

0: গল্পের আসরে আজ ছিলাম মনীষার তাপস। আজ আপনাদের পাঠানো 35টা গল্প আমরা বেছে নিয়েছিলাম। অপেক্ষা করবেন আপনারা সকলেই আগামী চতুর্থ শুক্রবারের জন্য,
1: সেদিনও আবার 35টা গল্প বেছে নেব আমরা, পড়ব।
0: তার সঙ্গে এই মাসের সেরা গল্প এবং সেরা গল্পকার তাকেও বেছে নেওয়া, অর্থাৎ আপনাদের অপেক্ষায় থাকা এবং অবশ্যই অপেক্ষায় থাকা সেরা গল্পকারের, আর গত মাসের সেরা গল্পকার যিনি তার সঙ্গে আড্ডা, সেটার জন্য কিন্তু অপেক্ষা করতে হবে চতুর্থ শুক্রবারের। তাহলে 100.1 FM গোল্ড আপনাদের অপেক্ষায় থাকছে দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার প্রতি মাসে, কারণ আপনারা পাঠাচ্ছেন অনুগল্প, আর সেই গল্প নিয়েই সেজে উঠছে অনুগল্পের আসর।
1: এখনও যারা গল্প পাঠাননি, জুলাই মাসের যে বিষয়, 21শে জুলাই, জুলাই মাসে গল্প পাঠানোর শেষ দিন, সেই দিনের মধ্যে 70 শব্দের মধ্যে লিখে ফেলুন অনুগল্প, এবারের বিষয় সে করে ফেরা।
0: তাহলে আজকের মতো এইটুকুই, শুভরাত্রি।
1: শুভরাত্রি।

স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 12:40 হয়ে 35 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান। শুনছেন শিল্পী উৎপলা সেনের কণ্ঠে।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন আধুনিক গান। এতক্ষণ শুনলেন শিল্পী উৎপলা সেনের কণ্ঠে, পরবর্তী গানের শিল্পী রূপঙ্কর বাগচি এবং শুভমিতা।

স্টুডিওর ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময় রাত 1:31 হয়ে 38 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

গান শুনতে শুনতে সময়টা কিন্তু জানান দিচ্ছে 1:50 হয়ে 7 সেকেন্ড। আর পরপর দুটি গান শ্রেয়া ঘোষালের কণ্ঠে শুনব, তারপরেই ফিরে আসছি বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান নিয়ে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে অনুষ্ঠান শুনছেন। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। ঘড়ির কাঁটায় 2:01, আর প্রথমে থাকছে 1980 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি হীরক রাজার দেশে, সত্যজিৎ রায় পরিচালিত। এই ছায়াছবি থেকে প্রথম গান থাকছে অনুপ ঘোষালের কণ্ঠে।

ছায়াছবি হীরক রাজার দেশে থেকে গান শুনছেন, আর পরবর্তী গানটি শুনবেন অনুপ ঘোষাল এবং রবি ঘোষের দ্বৈতকণ্ঠে।

0: পোলাপান আর আছে পোলাপান
1: একখান
0: একখান
1: কচি তারা কথা ফোটে নাই
0: আর আছে পোলাপান একখান একখান কচি তারা।

শুনছেন বাংলা ছায়াছবির গান, পরবর্তীতে শুনবেন বাংলা ছায়াছবি সপ্তপদী থেকে পরবর্তী গানটি হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈতকণ্ঠে।

যদিও ভাই পথ না শেষ হয়, তবে ঘড়ির কাঁটা কিন্তু টুকটুক পায়ে এক একে এগিয়ে যাচ্ছে পথে। 2:18 হয়ে 25 সেকেন্ড আর আপনারা শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে আপনাদের পছন্দ মতন বাংলা ছায়াছবির গান।

রাত জাগা, গল্প আড্ডা, তারি মাঝে মন ভালো করা, মনের মিলের জন্যে এক আড্ডা গান। মন ভালো করার সব থেকে ভালো উপায় এই গানই। তাই পরবর্তী গানটি শুনে নেব রূপঙ্কর বাগচির কণ্ঠে, ছায়াছবি হেমলক সোসাইটি থেকে।

1969 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি গুপি গাইন বাঘা বাইন, সত্যজিৎ রায় পরিচালিত। এই বাংলা ছায়াছবি থেকে পরপর তিনটি গান শুনবেন শিল্পী অনুপ ঘোষালের কণ্ঠে।

0: কেবল পেটে বড় ভুখ, না খেলে নাই কোনো সুখ।
1: আরে তবে খাওয়া যাক, মন্ডা মিঠাই চাওয়া যাক,
2: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও,
1: কোরমা কালিয়ে পোলাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও, জলদি লাও জলদি লাও।
3: অনুপ ঘোষাল এবং রবি ঘোষের দ্বৈতকণ্ঠে ছায়াছবি গুপি গাইন বাঘা বাইন থেকে গান শুনছেন।

স্টুডিও ঘড়ি কাটা জানান দিচ্ছে এরা 2:56, আর মাত্র 4 মিনিট হাতে আছে। তাই ছায়াছবি 22শে শ্রাবণ থেকে পরবর্তী গানটি শুনব রূপঙ্কর বাগচির কণ্ঠে।

আজকের মতন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠানের সময় এখানেই শেষ। বিদায় নিতে হচ্ছে, পরবর্তীতে ফিরে আসছি নানা রঙের গান নিয়ে। শুনতে থাকুন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে। এখন শুনবেন নানা রঙের গান, আর আজকে প্রথমে বাউল গীতি পরিবেশনায় হারাধন দাস বাউল।

স্টুডিও ঘড়িতে সময় বলছে রাত 3:22:24 আর শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায় নানা রঙের গানের অনুষ্ঠানে বাউল গীতি। এখন শুনবেন লোকগীতি, পরিবেশনায় শিল্পী স্বপন বসু।

ঘড়ি বলছে সময় এখন 3:40 হয়ে 25 সেকেন্ড। শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠানে লোকগীতি। পরবর্তী শিল্পী স্বপ্না চক্রবর্তী।

0: এই গানের সাথে সাথেই আজকে বিদায় নেব আপনাদের থেকে। অনুষ্ঠানটি এখানেই সমাপ্ত হল, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।
1: আজ প্রথমে সেতার বাদন, রাগ রামকেলি, শিল্পী কল্যাণ মজুমদার, তবলায় রূপক মিত্র, রাগ রামকেলি।

রামকেলীলাকে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন কল্যাণ মজুমদার। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবো। প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে এখন তবলা লহরা, শিল্পী অনুব্রত চ্যাটার্জি, হারমোনিয়ামে

তবলা লহরা শুনলেন শিল্পী ছিলেন অনুব্রত চ্যাটার্জি। ঝাপতালে প্রভাতী আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে চিরন্তন কথায় সাজানো চিরন্তনী চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক ধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 11 জুলাই শনিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতো জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903652992 এই নাম্বারে। অবশ্য আজকে যে গল্পটি আপনাদের শোনাবো সেটি অনেকটা বড় গল্প এবং হয়তো আজকে একটা পর্বে হবে না, পরের দিনের জন্য কিছুটা পর্ব রাখতে হবে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধা রানী। সামনের সপ্তাহে রথ, এই রথের সময়ে এই গল্পটাই আপনাদের জন্য নিয়ে এলাম। আমাদের এক বন্ধু অনুরোধ করেছিলেন অবশ্য আগে, তবে এই মুহূর্তে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করা যাক আজকের চিরন্তনী তিথিদেব বর্মণের কণ্ঠে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শনিবারের চিরন্তনীতে আপনাদের জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী। রাধারানী নামে এক বালিকা মহিষের রথ দেখতে গিয়াছিল। বালিকার বয়স একাদশ পরিপূর্ণ হয় নাই। তাহাদিগের অবস্থা পূর্বে ভালো ছিল, বড় মানুষের মেয়ে, কিন্তু তাহার পিতা নাই। তাহার মাতার সঙ্গে একজন জ্ঞাতির একটি মোকদ্দমা হয়, সর্বস্ব লইয়া মোকদ্দমা। মোকদ্দমাটি বিধবা হাইকোর্টে হারিল। সে হারিবা মাত্র জ্ঞাতি ডিক্রি জারি করিয়া ভদ্রাসন হইতে ওয়াদিগকে বাহির করিয়া দিল, প্রায় 10 লক্ষ টাকার সম্পত্তি। ডিক্রিদার সকলই রইল, খরচ ও ওয়াসিলাতে দিতে নগদে যাহা ছিল তাহাও গেল। রাধারানীর মাতা অলঙ্কারাদি বিক্রয় করিয়া প্রিভি কাউন্সিলে একটি আপিল করিল, কিন্তু তার আহারের সংস্থান রইল না। বিধবা একটি কুটিরে আশ্রয় লইয়া কোনো প্রকারে শারীরিক পরিশ্রম করিয়া দিনপাত করিতে লাগিল। রাধারানীর বিবাহ দিতে পারিল না। এটা যখন বঙ্কিম লিখছেন গল্পটি, সেই সময়ের যে চারপাশের ছবি সেটা কিন্তু এই গল্পের মধ্যে প্রতিটি অংশে, কারণ যে কোনো সাহিত্যের, সুসাহিত্যের এটা একটা বড় বৈশিষ্ট্য, সেই সময়টাকে ধরা থাকে। একাদশ বর্ষ এক বালিকা, তার বিবাহ দিতে পারিল না মা।

0: সে সময় বাল্যবিবাহ ছিল এবং এই লেখাটার যে ভাষাগুলো সেগুলো বাংলার সাধু ভাষাতে লেখা, কিন্তু কি অদ্ভুতভাবে একটা অদ্ভুত গতিময়তা এবং খুব স্বচ্ছন্দ একটা ব্যাপার রয়েছে এই রাধারানী গল্পে। আর একটু এগিয়ে নিয়ে যাই গল্পটাকে। দুর্ভাগ্যক্রমে রথের পূর্বে রাধারানীর মা ঘোরতর পীড়িতা হইল। যে কায়িক পরিশ্রমে দিনপাত হইত তাহা বন্ধ হইল, সুতরাং আর আহার চলে না। মাতা রুগ্না, এজন্য কাজে কাজেই তাহার উপবাস। রাধারানীর জুটিল না বলিয়া উপবাস। রথের দিন তাহার মা একটু বিশেষ হইল, পথ্যের প্রয়োজন হইল, কিন্তু পথ্য কোথা, কি দিবে? রাধারানী কাঁদিতে কাঁদিতে কতকগুলি বনু ফুল তুলিয়া তাহার মালা গাঁথিল। মনে করিল যে এই মালা রথের হাটে বিক্রয় করিয়া দুই একটি পয়সা পাইব, তাহাতেই মার পথ্য হইবে। কিন্তু রথের টান অর্ধেক হইতে না হইতেই প্রচণ্ড বৃষ্টি আসিল। বৃষ্টি দেখিয়া লোক সকল ভাঙিয়া গেল, মালা কেহ কিনল না। রাধারানী মনে করিল, আমি একটু না হয় ভিজিলাম, বৃষ্টি থামিলেই আবার লোক জমিবে। কিন্তু বৃষ্টি আর থামিল না, লোক আর জমিল না। সন্ধ্যা হইল, রাত্রি হইল, বড় অন্ধকার হইল। রাধারানী কাঁদিতে কাঁদিতে ফিরিল। অন্ধকার পথ কর্দময়, পিচ্ছিল কিছুই দেখা যায় না। তাহাতে মুষলধারে শ্রাবণের ধারা বহিতেছিল। মাতার অন্নাভাব মনে করিয়া তদাপেক্ষাও রাধারানীর চক্ষু বাড়ি বর্ষণ করিতেছিল। রাধারানী কাঁদিতে কাঁদিতে আচার কাটতেছিল, আবার কাঁদিতে কাঁদিতে উঠিতেছিল, আবার আচার খাইতেছিল। দুই গণ্ড বিলম্বে ঘন কৃষ্ণ অলকাবলি বহিয়া, কবরী বহিয়া, বৃষ্টির জল পড়িয়া ভাসিয়া যাইতেছিল। তথাপি রাধারানী সে এক পয়সার বনফুলের মালা বুকে ধরিয়া রাখিয়াছিল, ফেলে নাই। এমত সময় অন্ধকারে অকস্মাৎ কে আসিয়া রাধারানীর ঘাড়ের ওপর পড়িল। রাধারানী এতক্ষণে উচ্চৈস্বরে ডাকিয়া কাঁদে নাই, এক্ষণে উচ্চৈস্বরে কাঁদিল। যে ঘাড়ের ওপর আসিয়া পড়িয়াছিল সে বলিল, কে কা তুমি কাঁদো? পুরুষ মানুষের গলা। কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল। রাধারানীর চেনা লোক নহে, কিন্তু বড় দয়ালু লোকের কথা রাধারানীর ক্ষুদ্র বুদ্ধিটুকুতে ইহা বুঝিতে পারিল। রাধারানী রোদন বন্ধ করিয়া বলিল, আমি আমি দুঃখে লোকের মেয়ে, আমার কেহ নাই, কেবল কেবল মা আছে। সে পুরুষটি বলিল, তুমি কোথায় গিয়েছিলে?
1: আমি আমি রথ দেখতে গিয়েছিলাম, বাড়ি যাইব, অন্ধকারে বৃষ্টিতে পথ পাইতেছি না।
0: তোমার বাড়ি কোথায়?
1: শ্রীরামপুর।
0: আমার সঙ্গে আইসো, আমিও শ্রীরামপুরে যাইব। চলো, কোন পাড়ায় তোমার বাড়ি তা আমাকে বলিয়া দিও, আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিব। বড় পিছল, তুমি আমার হাত ধরো, নহিলে পড়িয়া যাইবে। এইরূপে সে ব্যক্তি রাধারানীকে লইয়া চলিল। অন্ধকারে সে রাধারানীর বয়স অনুমান করিতে পারে নাই, কিন্তু কথার স্বরে বুঝিয়াছিল যে রাধারানী বড় বালিকা। এখন রাধারানী তাহার হাত

0: রাধার হস্তস্পর্শে জানিল রাধারানী বড় বালিকা। সে জিজ্ঞাসা করিল, তোমার বয়স কত?
1: 10-11 বছর।
0: তোর নাম কি?
1: রাধারানী।
0: রাধারানী, তুমি ছেলে মানুষ, একেলা রথ দেখতে গিয়াছিলে কেন? তখন সে কথায় কথায় মিষ্ট মিষ্ট কথাগুলি বলিয়া সেই এক পয়সার বুনো ফুলের মালার সকল কথাই বাহির কহিয়া রইল। শুনিল যে মাতার পথ্যের জন্য বালিকা এই মালা গাঁথিয়া রথ হাটে বেচিতে গিয়াছিল, রথ দেখিতে যায় নাই, সে মালাও বিক্রয় হয় নাই। এক্ষণে বালিকার হৃদয়ের মধ্যে লুক্কায়িত আছে। তখন সে বলিল, আমি একছড়া মালা খুঁজিতেছিলাম, আমাদের বাড়িতে ঠাকুর আছেন, ইহাকে পরাইব, রথের হাট শীঘ্রই ভাঙিয়া গেল, আমি তাই মালা কিনিতে পারি নাই, তুমি যদি মালা বেচো তো আমি কিনি। রাধারানীর আনন্দ হইল, কিন্তু মনে ভাবিল যে আমাকে যে এত যত্ন করিয়া হাত ধরিয়া এই অন্ধকারে বাড়ি লইয়া যাইতেছে, তার কাছে দাম লইব কি প্রকারে? তা নইলে তো আমার মাও খেতে পাবে না, তা নি। এই ভাবিয়া রাধারানী মালা সেই সমবিবাহারীকে দিল। সমবিবাহারী বলিল, ইহার দাম 4 পয়সাই লাও। সমবিবাহারী এই বলিয়া মূল্য দিল। রাধারানী বলিল, এ কি পয়সা, এ তো বড় বড় ঠেকছে, ডবল পয়সা, দেখিতেছ না 2টি বই দি নাই, তাই যে অন্ধকারে চকচক করছে, তুমি ভুলে টাকা দাও নাই তো? আরে নতুন কলের পয়সা, তাই চকচক করছে।
1: ও আচ্ছা, ঘরে গিয়ে প্রদীপ জ্বেলে দেখি, যদি দেখি পয়সা নয় তখন ফিরাইয়া দিব, তোমাকে সেখানে একটু দাঁড়াইতে হইবে।
0: কিছু পরে রাধারানীর মার কুটির দ্বারে আসিয়া উপস্থিত হইল। সেখানে গিয়া রাধারানী বলিল,
1: তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা না পয়সা।
0: সঙ্গী বলিল, আমি বাইরে দাঁড়াইয়া আছি, তুমি আগে ভিজা কাপড় ছাড়ো, তারপরে প্রদীপ জ্বালাইও। রাধারানী বলিল,
1: আমার আর কাপড় নাই, একখানি ছিল, তাহা কাচিতে দিয়াছি, তা আমি ভিজা কাপড় সর্বদা থাকি, আমার ব্যাম হয় না, আঁচলটা নিংড়ে পড়িব এখন, তো তুমি দাঁড়াও, আমি আলো জ্বালি।
0: আচ্ছা, ঘরে তৈল ছিল না, সুতরাং চালের খড় পাড়িয়া চকমকি ঠুকিয়া আগুন জ্বালিতে হইল। আগুন জ্বালিতে কাজে কাজেই একটু বিলম্ব হইল। আলো জ্বালিয়া রাধারানী দেখিল
1: টাকা বটে, পয়সা নয়। তখন রাধারানী বাহিরে আসিয়া আলো ধরিয়া দেখিল যে টাকা দিয়েছে সে নাই, চলিয়া গিয়াছে।
0: রাধারানী তখন বিষণ্ণ বদনে সকল কথা তাহার মাকে বলিয়া মুখপানে চাহিয়া রইল। সকাতরে বলিল,
1: মা এখন কি হবে?
0: মা বলিল, কি হবে বাছা, সে কি আর না জেনে টাকা দিয়েছে, সে দাতা, আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে,
1: আমরা অভিকারী হইয়াছি, দান গ্রহণ করিয়া খরচ করি।
0: মাতার এরূপ কথাবার্তা কহিতেছিল, এমন সময় কে আসিয়া তাহাদের কুটিরের আগল ঠেরিয়া বড় শোরগোল উপস্থিত করিল। রাধারানী দ্বার খুলিয়া দিল, মনে করিয়াছিল যে তিনি বুঝি আবার ফিরিয়া আসিয়াছেন।
1: ফোড়া কপাল, তিনি কেন?
0: কাপুরে মিনসে। রাধারানীর মার কুটির বাজারের অনতি দূরে, তাদের কুটিরের নিকটেই পদ্মলোচন সাহার কাপুরের দোকান। পদ্মলোচন খোদ কাপুরে মিনসে। একজোড়া নতুন কুঞ্জদার।

0: শান্তিপুরের কাপড় হাতে করিয়া আনিয়াছিল। এখন দোর খোলা পাইয়া তাহা রাধারানীকে দিল, বলিল, রাধারানীর এই কাপড়। রাধারানী বলিল,
1: ওমা, আমার কিসের কাপড়?
0: পদ্মলোচন সে বাস্তবিক পোড়ার মুখ কিনা জানি না। রাধারানীর কথা শুনিয়া বিস্মিত হইয়া বলিল,
2: কেন? এই যে এক বাবু আমাকে এখন নগদ দাম দিয়া বলিয়া গেল যে এই কাপড় এখনই ওই রাধারানীকে দিয়ে এসো।
0: রাধারানী তখন বলিল,
1: ওমা, সেই গো সেই, তিনি কাপড় কিনে পাঠিয়ে দিয়েছেন।
0: হে পদ্মলোচন! রাধারানীর পিতার সময় হইতেই পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। অনেকবারই ইহাদিগকে যখন সুধীন ছিল তখন চারি টাকার কাপড়ে শপথ করিয়া 8 টাকা 12.5 আনা আর 2 আনা মুনাফা করিতেন।
1: বলি, হ্যাঁ পদ্মলোচন, সে বাবুটিকে চেনো?
0: পদ্মলোচন বলল,
2: তোমরা চেনো না?
1: না।
2: আমি জানি তোমাদের কুটুম্ব, আমি চিনি না।
0: যাহা হোক, পদ্মলোচন 4 টাকার কাপড় আবার মুনাফায় 8 টাকা 14.5 আনায় বিক্রয় করিয়াছিল। আর অধিক কথা কহিবার প্রয়োজন নাই বিবেচনা করিয়া প্রসন্ন মনে দোকানে ফিরিয়া গেলেন। এদিকে রাধারানী প্রাপ্ত টাকা ভাঙাইয়া মার পথ্যের উদ্যোগের জন্য বাজারে গেল। বাজার করিয়া তৈল আনিয়া প্রদীপ চালিল, মার জন্যে যৎকিঞ্চিত রন্ধন করিল, স্থান পরিষ্কার করিয়া মাকে অন্ন দিবে এই অভিপ্রায়ে ঘর ঝাঁটাইতে লাগিল। ঝাঁটাইতে একখানা কাগজ কুড়াইয়া পাইল, হাতে তুলিয়া বলিল,
1: এ কি মা?
0: মা দেখিয়া বলিল,
1: একখানা নোট।
0: রাধারানী বলিল,
1: তবে তেত্রিয়ে ফেলিয়া গেছেন।
0: মা বলিল,
1: হ্যাঁ,
0: তোমাকে দিয়া গিয়াছেন, দেখো তোমার নাম লেখা আছে। রাধারানী বড় ঘরের মেয়ে, একটু অক্ষর পরিচয় ছিল, সে পড়িয়া দেখিল,
1: তাই বটে, লেখা আছে। হ্যাঁ মা, আমার লোক কে মা?
0: মা বলিলেন, তাহার নামও নোটে লেখা আছে, পাছে কেহ চোরা নোট বলে এই জন্যে নাম লিখিয়া দিয়া গিয়াছেন। তাহার নাম রুক্মিণী কুমার রায়। পরদিন মাতায় কন্যায় রুক্মিণী কুমার রায়ের নামে অনেক সন্ধান করিল, কিন্তু শ্রীরামপুরে বা নিকটবর্তী কোনো স্থানে রুক্মিণী কুমার রায় কেহ আছে এমতো কোনো সন্ধান পাওয়া গেল না। নোটখানি তাহারা ভাঙাইল না, তুলিয়া রাখিল। তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজ শনিবারের চিরন্তনীতে আপনাদের সঙ্গে আমি রয়েছি উজ্জ্বল। আজ শুনছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পটি। প্রথম পর্বের পরে এবারে দ্বিতীয় পর্বের একটু এগিয়ে যাই, কারণ এই গল্পটি অনেক বড়, একটি উপন্যাস। আজই হয়তো সম্পূর্ণ হবে না, সামনের সপ্তাহে রথের পরে এটাকে আবার কিছুটা শোনাব। রাধারানীর মাতা পথ্য করিলেন বটে, কিন্তু সে রোগ হইতে মুক্তি পাইয়া এমন তাহার অদৃষ্টে ছিল না। তিনি অতিশয় ধনী ছিলেন, এখন অতি দুঃখিনী হইয়াছিলেন। এই শারীরিক এবং মানসিক দ্বিবিধ কষ্ট তাহার সহ্য হইল না। রোগ ক্রমে বৃদ্ধি পাইয়া তাহাকে শেষ কালে উপস্থিত করিল। এমতো সময় বিলাত হইতে সংবাদ আসিল যে প্রিভি কাউন্সিলের আপিল তাহার পক্ষে নিষ্পত্তি পাইয়াছে, তিনি আপন সম্পত্তি পুনঃপ্রাপ্ত হইবেন, ওয়াসিলাতের টাকা ফেরত পাইবেন এবং আদালতের খরচাও পাইবেন। কামাক্ষাবাবু তাহার পক্ষে হাইকোর্টের উকিল ছিলেন, তিনি স্বয়ং এই সংবাদ লইয়া রাধারানীর মাতার কুটিরে উপস্থিত হইলেন। সুসংবাদ শুনিয়া রুগ্নার অবিরল নয়নাস্ত্র পড়িতে লাগিল। তিনি নয়নাস্ত্র সম্বরণ করিয়া কামাক্ষাবাবুকে বলিলেন যে প্রদীপ নিভিয়াছে, তাহাতে তেল দিলে কি হইবে? আপনার এ সুসংবাদেও আমার আর প্রাণ রক্ষা হইবে না, আমার আয়ু শেষ হইয়াছে। তবে আমার এই সুখ যে রাধারানী আর অনাহারে প্রাণত্যাগ করিবে না, তাই বা কে জানে? সে বালিকা তাহার সম্পত্তি কে রক্ষা করিবে? কেবল কেবল আপনি ভরসা। আপনি আপনি আমার এই অন্তিম কালে আমাকে একটি ভিক্ষা দিন, নইলে আর কার কাছে চাহিব? কামাক্ষাবাবু অতি ভদ্রলোক এবং তিনি রাধারানীর পিতার বন্ধু ছিলেন। রাধারানীর মাতা দুর্দশাগ্রস্ত হইলে তিনি রাধারানীর মাতাকে বলিয়াছিলেন, যতদিন না আপিল নিষ্পত্তি পায় অন্তত ততদিন তোমরা আসিয়া আমার ঘরে অবস্থান করো, আমি আপনার মাতার মতো তোমাকে রাখিব। রাধারানীর মাতা তাহাতে অস্বীকৃতা হইয়াছিলেন। পরিশেষে কামাক্ষাবাবু কিছু কিছু মাসিক সাহায্য করিতে চাহিয়াছিলেন। রাধারানীর মাতা তখন বলিলেন, আমার এখনো কিছু হাতে আছে, আবশ্যক হইলে চাহিয়া লইব। এইরূপ মিথ্যে কথা কহিয়া সেই সাহায্য গ্রহণে অস্বীকৃতি।

পিতা হইয়াছিলেন। রুক্মিণী কুমারের দান তাহাদিগের জীবনের প্রথম ও শেষ দান গ্রহণ। একটা অদ্ভুত সময়ের ছবি আমরা কিন্তু এই গল্পের মধ্যে পাচ্ছি। অসম্ভব দারিদ্র, এই মুহূর্তের খাবার কি তা জুটবে না,